গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আমরা অনেকের কণ্ঠে শুনলাম এই গানটা, যাদের কণ্ঠে শুনলাম পারমিতা, সুমনা, গৌরব, সুরঞ্জনা এবং চন্দ্রাণী। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। এরপর স্বস্তিকা মুখোপাধ্যায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: অদিতি গুপ্তের কণ্ঠে শুনলাম গানটি। আজকের আনন্দধ্বনি শেষ করব অদিতি বসু মল্লিকের কণ্ঠের এই গানটি দিয়ে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ড।

শঙ্খ বাজিয়ে মা লক্ষ্মীর আবাহন করে শুরু করলাম বৃহস্পতিবারের প্রভাত বীণা। চৌকাঠে জল ছড়ানো, মা লক্ষ্মীর পা আঁকা, জানলার কার্নিশে দেখো রোদের আলপনা, পাখিরা পুচ্ছ তুলে হেলে দুলে ধরেছে তান, তুমিও রেখেছ 100.1 FM গোল্ডে কান, মনের কোণে ছড়িয়ে দিতে খুশির দক্ষিণা হাওয়া, প্রজাপতি সকালে তোমাদের সঙ্গে আমি তানিয়া।

নদীর আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।

দাবি করা যেতে পারে যে মারাঠা ইতিহাসে সম্ভাজি রাজে ভোঁসলের মতো এত রহস্যময় এবং বিতর্কিত চরিত্র আর কেউ ছিলেন না। সম্ভাজি বা শম্ভুরাজি নামে যাকে সবাই আদর করে ডাকতেন, তিনি ছিলেন কিংবদন্তি শিবাজি মহারাজের জ্যেষ্ঠ পুত্র। 1657 সালের আজকের দিনে মানে 14ই মে পুরন্দর দুর্গে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তিনিও ছিলেন অন্যতম বিতর্কিত চরিত্র। ভারতের ইতিহাসে এই রকম একজন শাসক যার পরাক্রম যতটা বেশি, যার জীবনে লড়াই যতটা বেশি, তার হার বা হেরে যাওয়া, আপাত দৃষ্টিতে হেরে যাওয়াটা ততটাই নৃশংস। এমন নৃশংস মৃত্যু বোধহয় ইতিহাসে আর আছে কিনা জানা যায় না। তবুও আজ জন্মদিনে শম্ভুজি মহারাজকে আমরা একটু স্মরণ করব, কারণ এই সমস্ত বীর আমাদের ভারতের গৌরব। তারা ভারতকে সেই দিশা দেখিয়েছেন যে দিশা দেখে হেরে যাওয়া ভারতবাসী অনুপ্রাণিত হয় তাদের নিজেদের সম্মান বজায় রাখতে, দেশপ্রেম বজায় রাখতে, ঐশ্বরিক ভাবনাকে অটুট রাখতে, নিজের প্রাণ পর্যন্ত বলি দিতে পারেন। এমন মহারাজ পাওয়া সত্যি ভাগ্যের, আর ভারতবাসী এমন মহারাজকে পেয়েছেন, আর এটাই আমাদের পরম প্রাপ্তি। শাহানা বাজপেয়ীর কণ্ঠে পরের গান, যে গানটি আমরা শুনছিলাম সেটি শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এতক্ষণ শুনেছি।

ঘড়ির কাঁটায় 6টা বেজে 26 মিনিট হয়ে 11 সেকেন্ড। আপনি শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বীণা, সঙ্গী তানিয়া। আপনারা নিউজ অন এয়ার এই অ্যাপের মাধ্যমেও সরাসরি শুনতে পারেন আকাশবাণীর যে কোনো চ্যানেল। তার জন্য প্লে স্টোরে গিয়ে লাইভ রেডিও অপশনে যেতে হবে, তার আগে অবশ্য নিউজ অন এয়ার এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। তারপরে একদম বাঁদিকের ওপরে পাবেন লাইভ রেডিও, আর সেখান থেকে সার্চ করে পাবেন FM গোল্ড কলকাতা। তার ফলে আপনি যখন যেখানেই ট্রাভেল করুন না কেন, আপনি সব সময় আমাদের FM গোল্ড পরিবারের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। আজ আমরা শম্ভুজি মহারাজের জন্ম জয়ন্তীতে

মাকে নিয়ে কথা বলছি, তাকে স্মরণ করছি, তার বীরত্বের কথা, তার জয়ের গাথা সবটুকুই। সম্ভাজির মা ছিলেন ফলতানের নিম্বালকর বংশের সইবাই। তিনি অল্প বয়সেই মারা যান এবং শিশু সম্ভাজিকে তিনি তার দিদিমা বা ঠাকুমা বলা যেতে পারে জিজাবাইয়ের তত্ত্বাবধানে রেখে যান। শিবাজি শিশুমায় বিভিন্ন অভিযানে বাইরে থাকায় শিশু সম্ভাজি তাঁর দিদিমা বা দাদিমা যেটাকে বলে ওদের ভাষায় এবং সৎ মায়ের কাছেই লালিত পালিত হন। তরুণ সম্ভাজির বিয়ে হয়েছিল জীবুবাই নামে একজনের সঙ্গে, যার নতুন নাম রাখা হয় যিশুবাই। তিনি ছিলেন পিলাজিরাও শিরকের কন্যা। খুব অল্প বয়সেই সম্ভাজিকে রাজনীতির নিষ্ঠুরতার সম্মুখীন হতে হয়েছিল। যখন মির্জা রাজে জয়সিংহ শিবাজিকে কোণঠাসা করে একটি অপমানজনক চুক্তিতে রাজি হতে বাধ্য করেন, তখন সেই চুক্তির একটি শর্ত ছিল যে শিবাজির সন্তোষজনক আনুগত্য নিশ্চিত করার জন্য তাঁর পুত্র তরুণ সম্ভাজিকে জিম্মি হিসেবে রাখা হবে। এখানেও শেষ নয়, যখন সম্ভাজিকে মুঘলদের খাঁটি ঔরঙ্গাবাদে সভাসদ হিসেবে নিযুক্ত করা হয় তখন নিরুপায় হয়ে সম্ভাজিকে সেই কাজ করতে হয়। সম্ভাজি আগ্রায় শিবাজির সফর সঙ্গী ছিলেন এবং সেখানে যখন কারাগারে বন্দী ছিলেন শিবাজি, সেখানে সঙ্গে ছিলেন সম্ভাজিও। এবং শিবাজি যখন সেই কারাগার থেকে পালিয়ে আসেন, এই গল্প কিন্তু একদিন আপনাদের আমি বলেছি, আপনারা অনেকে জানেনও, সেই সময় সম্ভাজিকে উনি নিয়েই আসেন। তবে পথমধ্যে কিছু বিশ্বস্ত ব্রাহ্মণদের কাছে সম্ভাজিকে রেখে দেন, কেননা দুজনে যদি একসঙ্গে ভ্রমণ করেন তাহলে মুঘলদের যারা অনুচর তারা বুঝে যাবেন। তো তারপর সম্ভাজির জীবনের ঝুঁকি কেটে যাওয়ার অনেকটা পরে তাঁকে মহারাষ্ট্রে ফেরত পাঠানো হয়। তো আপনি কি ভাবছেন, শুধুমাত্র রাজনীতিটাই কি সম্ভাজি পারতেন? না, তার আরও কিছু গুণ ছিল, সেই গুণের কথা বলবো। তবে তার আগে একটু গণেশ বন্দনা শোনা যাক। মারাঠাদের কথা হচ্ছে আর একটু গণেশ বন্দনা শুনবো না, এমনটা কিউ হয়? চলুন, শিল্পী মহেন্দ্র কাপুর।

0: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold-এ।
1: প্রভাত বিনায় আজ আমরা স্মরণ করছি শ্যামজি মহারাজকে। আজ তাঁর জন্মদিন, তাই তারই কথা স্মরণ করছি, গান শুনছি। তিনি শুধুমাত্র একজন প্রবল পরাক্রান্ত মহারাজ ছিলেন এমনটা নয়, তিনি শিল্পকলার পৃষ্ঠপোষক হিসেবেও পরিচিত ছিলেন। তিনি কেশব পণ্ডিত অধ্যক্ষ নামক এক বিদ্বান ব্যক্তিকে তাঁর সঙ্গে বাল্মীকির বিখ্যাত মহাকাব্য রামায়ণ পাঠ করার জন্য নিযুক্ত করেছিলেন। পুরস্কার স্বরূপ 1684 সালে তিনি কেশবকে লাডি নামে পরিচিত 16টি ছোট্ট রূপোর মুদ্রা প্রদান করেন। এছাড়াও রাজা নিজেও একজন কৃতি কবি ছিলেন। জানা যায় তিনি হিন্দিতে 2টি কবিতার বই লিখেছিলেন। প্রথমটি ছিল নখশিক, যেখানে তিনি প্রেমের আনন্দের বর্ণনা দিয়েছেন। দ্বিতীয়টি ছিল নায়কভাদ, এতে তিনি সেই সব সুন্দরীদের বিচিত্র রূপের কথা লিখেছিলেন যারা তাঁর অবসর মুহূর্তগুলোকে মোহিত করত। না, এমনটা আমি বলছি না, এমনটা বলছেন কিনকেইড, তিনি একজন ঐতিহাসিক, তাঁর রচনা অনুযায়ী এই তথ্য পাওয়া যায়। এবার যে সময় শম্ভুজি মহারাজ আসছেন সেই সময় কিন্তু আওরঙ্গজেবের রাজত্ব এবং তাঁর প্রবল দাপট, এবং তাঁর পিতার সময় থেকেই আওরঙ্গজেব এবং মারাঠাদের যে একটা সংঘাত সেটা চরম পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু শম্ভুজি পেরেছিলেন সেই হার না মেনে মাথা উঁচু করে নিজের আধিপত্য বজায় রাখতে। তবে ব্যাপারটা এতটা সহজ কিন্তু ছিল না, কারণ শম্ভুজির যিনি মা, মানে সৎ মা, তিনি মোটেই চাইতেন না যে শম্ভুজি বা শম্ভুজি তিনি শিবাজির উত্তরাধিকার হোক। যখন শিবাজি মারা গেলেন সেই সময়টায় প্রায়

নজরবন্দি ছিলেন বলা যায় হচ্ছে আমাদের সম্ভাজি মহারাজ। হ্যাঁ, কিন্তু সেই সময় তার মা সৎমা সৈরাবাই তিনি একটা চক্রান্ত করলেন, নিজের ছেলে রাজারামকে সিংহাসনে বসাবেন বলে। আর এই যে চক্রান্ত, সিংহাসন নিয়ে যে লড়াই, এটা আমরা বরাবর দেখে এসেছি, তাই না? সেটা আপনি মুঘল সাম্রাজ্য বলুন বা হিন্দু রাজত্ব বলুন বা পৃথিবীর যে কোনো ইতিহাসে, এই সিংহাসনের লড়াই কিন্তু বরাবর থেকেছে। কিন্তু আমাদের শম্ভুজি মহারাজ প্রবল বুদ্ধিমানও ছিলেন, তাঁরও অনুচর ছিল যাদের মাধ্যমে তিনি বুঝে গিয়েছিলেন তাকে বন্দি করার একটা চক্রান্ত চলছে, তাকে হত্যা করার পর্যন্ত চক্রান্ত চলছে। তাই প্রবল বুদ্ধির সাথে এই প্রসঙ্গে আরও একটি কথা বলা দরকার, এই যে শিবাজির সৎমা, তিনি ছোট থেকে কিন্তু শিবাজি, যিনি দ্বিতীয় স্ত্রী আর কি, আসলে ওনার 8 স্ত্রী ছিল বলে আমি পেয়েছি তথ্য, যাদের মধ্যে মাত্র 2 পুত্র সন্তান ছিলেন, বাকি 6 কন্যা সন্তান ছিলেন। তো এই রাজারাম ছিলেন সৈরাবাইয়ের সন্তান। তো এই সৈরাবাই শম্ভুজিকে সবসময় বিষিয়ে দিতেন, তার মনটা বিষিয়ে দিতেন শিবাজির প্রতি, যাতে পিতা পুত্রের মধ্যে একটা দ্বন্দ্ব উত্থাপন করা যায়। এবং এই দ্বন্দ্বের ফলে যেটা হবে সেটা হলো, দুজনের বনিবনা না হলেই শিবাজি আর সিংহাসনের উত্তরাধিকার হিসেবে শম্ভুজিকে ঘোষণা করবেন না। এই সমস্ত রাজনীতির মাঝখানে দাঁড়িয়েও কিন্তু পিতার মৃত্যুর পর শম্ভাজি পেরেছিলেন নিজের সেই যে ইচ্ছে, নিজের সেই যে রাজত্বের হাল ধরতে। এরপর ঠিক কি হয়েছিল, সিংহাসনে তো বসে গেলেন। হ্যাঁ, সিংহাসনে যখন বসলেন তখন সালটা 1681, এবং এই সময় তাকে সহায়তা করেছিলেন সৈরাবাইয়েরই ভাই হাম্বির, কারণ তিনি বুঝেছিলেন যে আওরঙ্গজেবের যে সেনাবাহিনী, যারা একদম লোলু দৃষ্টিতে তাকিয়ে আছে মারাঠা সাম্রাজ্যের প্রতি, তাদেরকে পরাস্ত করার জন্য রাজারাম যথেষ্ট নয়, তাদের পরাস্ত করার জন্য এই মুহূর্তে মারাঠা সাম্রাজ্যের প্রয়োজন সম্ভাজির মতো একজন বীর মহারাজকে। আসবো তার পরের কথায়, তবে এখন আমরা শুনি একটু, গণেশ বন্দনা হয়েছে, লক্ষ্মী বন্দনা হয়েছে, নারায়ণ বন্দনা হয়েছে, এখন শিবের আরাধনা।

0: বিনা প্রভাত বিনা প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা প্রভাত বিনা 100.1 FM গোল্ডে
1: 100.1 FM গোল্ডে শুনছেন প্রভাত বিনা সঙ্গে তানিয়া আর আজ শম্ভুজি মহারাজের জন্মতিথিতে বা জন্মদিনে তাঁকে আমরা স্মরণ করছি। তেসরা এপ্রিল 1680 যেদিন মারা গেলেন শিবাজি, সেই দিন পানহালা, সেই দিন মানে সেই সময় মারা যাওয়ার পরপরই পানহালা দুর্গে যখন সৈরাবাই এবং তার সমর্থকরা, শিবাজি মারা যাওয়ার পর অধিকাংশ বড় বড় মন্ত্রীরা তার সৈরাবাইয়ের পক্ষে ছিলেন। তো যাই হোক, এবার সব কিছু সামলে নিয়ে যখন শম্ভুজি সিংহাসনে বসলেন, তার দিকে খুব বেশি আমরা সমর্থক পাই না, দেখতে পাই না, ইতিহাস এমনটা কথা বলে। কারণ তিনি সে সময় কিছুটা কঠোরতার সঙ্গেই

একচ্ছত্রভাবে একটা শাসন কায়েম করতে চেয়েছিলেন। এবং সে সময় দেখা যায় যে আওরঙ্গজেব যেভাবে একটা অত্যাচার করতেন, সেই অত্যাচার থেকে মুক্ত হয়ে একটা স্বরাজ স্থাপন করার যে স্বপ্ন শিবাজি দেখেছিলেন, ছত্রপতি শিবাজি দেখেছিলেন, সেই স্বপ্নের যে দীপ

তার সুদূরপ্রসারী প্রভাব সমগ্র ভারতে পড়েছিল। এর জন্য প্রতিটি ভারতীয়র তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তিনি সাহসিকতার সঙ্গে আওরঙ্গজেবের 800,000 সৈন্যের মোকাবিলা করেছিলেন এবং যুদ্ধক্ষেত্রে বেশ কয়েকজন মুঘল সেনাপতিকে পরাজিত করে পিছু হটতে বাধ্য করেছিলেন। এই সময় আওরঙ্গজেব মহারাষ্ট্রে যুদ্ধে এতটাই ব্যস্ত ছিলেন, ফলে ভারতের বাকি অংশে দীর্ঘকাল আওরঙ্গজেবের অত্যাচার থেকে কিছুটা মুক্ত ছিল। এটিকে সম্ভাজি মহারাজের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব হিসেবে বিবেচনা করা যেতে পারে। যদি সম্ভাজি মহারাজ আওরঙ্গজেবের সঙ্গে একটি সমঝোতায় আসতেন এবং করদ রাজ্য হিসেবে তাঁর প্রস্তাব মেনে নিতেন, তাহলে পরবর্তী 2 বা 3 বছরের মধ্যেই হয়তো আওরঙ্গজেব আবার উত্তর ভারত দখল করে নিতেন। কিন্তু সম্ভাজি মহারাজ এবং অন্যান্য মারাঠা শাসকদের সংগ্রামের কারণেই আওরঙ্গজেবের প্রায় 27 বছর ধরে দক্ষিণ ভারতে শুধু যুদ্ধের যে গোলক ধাঁধা সেখানে আটকেছিলেন। এর ফলে উত্তর ভারতের বুন্দেলখণ্ড, পাঞ্জাব, রাজস্থান প্রদেশে নতুন হিন্দু রাজ্য প্রতিষ্ঠা সম্ভব হয়েছিল। এছাড়াও সম্ভাজি মহারাজ গোয়ায় পর্তুগিজদের সঙ্গে তাদের বিরুদ্ধে আর কি যুদ্ধ করেছিলেন, যারা ইনকুইজিশনের মতো করে বিভিন্ন উপায়ে হিন্দুদের জোর করে ধর্মান্তকরণে অত্যন্ত সক্রিয় পদক্ষেপ নিয়েছিলেন। তার ফলে তাদেরকে প্রতিহত করার জন্য শম্ভুজি মহারাজ অস্ত্র ধরেছিলেন। এবং জানেন, সবথেকে বড় কথা, ব্রিটিশদের কাছে লেখা পর্তুগিজের একটি চিঠি পাওয়া যায়। সেখানে জানা যায় যে তাঁরা লিখেছিলেন, আজকাল শম্ভুজি মহারাজই সবচেয়ে শক্তিশালী ব্যক্তি এবং আমরা তা প্রত্যক্ষ করেছি। না, বাংলায় লেখেননি, লিখেছিলেন তাদেরই ভাষায়, কিন্তু বাংলায় এই তথ্য আমি পেয়েছি। এছাড়াও 1679 তো না, 81-তে উনি সিংহাসনে বসলেন, 1689 সালের প্রথম দিকে সম্ভাজি মহারাজ কোঙ্কনের সঙ্গমেশ্বরে একটি মিটিং বলা যায়, ওই পরবর্তী কী পদক্ষেপ হবে সেই সমস্ত নিয়ে একটা সুপরিকল্পিত অভিযান করার জন্য সেনাপতিদের ডেকেছিলেন। এর মধ্যে কিছু ঘটনা ঘটেছে, যেমন আওরঙ্গজেবের একজন পুত্র, তার নামও ছিল আকবর, শাহজাদা আকবর, তাঁকে তিনি এই দিকে পাঠিয়েছেন যে যাও তুমি ওদের মারাঠাদের সঙ্গে যুদ্ধ করো, ওটাকে দখল করো। এখন তিনি যখন এই মারাঠা সাম্রাজ্যের দিকে আসছেন, কিছু মারাঠারা তাঁর ব্রেইন ওয়াশই বলুন বা তাঁকে ভুল বুঝিয়ে বলুন তাঁকে নিজের দলে করে নেন। এই বিষয়টা আওরঙ্গজেবের খুব খারাপ লাগে যে আমার সন্তান আমার বিরুদ্ধে যাচ্ছে। কর্ম অনুযায়ী এটাই হওয়ার ছিল, তিনিও তাঁর পিতার বিরুদ্ধেই গিয়েছিলেন। তো যাই হোক, আওরঙ্গজেব তো আওরঙ্গজেব, তাঁর প্রবল যে বুদ্ধি সেখানে হার মানা দুরস্ত। তিনি কি করলেন জানেন? তিনি একটি চিঠি লিখলেন। সেই চিঠিতে লিখলেন যে শাহজাদা আকবর, আমি তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। তুমি যে মারাঠাদের বিশ্বাস অর্জন করেছ এবং তাদের বিশ্বাস অর্জন করার ফলে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমরা, আমি আর তুমি মিলে একটা একচ্ছত্র মুঘল সাম্রাজ্য স্থাপন করতে পারবো, এরকম করে একটা চিঠি লিখলেন এবং সেই চিঠিটা বুদ্ধি করে মারাঠাদের অনুচরদের হাতে ফেলানোর ব্যবস্থা করলেন। ব্যাপারটা এরকম যেন আকবর, শাহজাদা আকবর, আওরঙ্গজেবের যে সন্তান সেই আকবর, তিনি আর আওরঙ্গজেব যুক্তিবদ্ধভাবে বা দুজনে মিলে শাহজাদা এই একটা প্ল্যান করেছেন মারাঠাদের বিরুদ্ধে, আর মারাঠারা ব্যাপারটার মধ্যে ফেসেছে। এই ব্যাপারটা কিন্তু ক্রমেই কানে গেল সম্ভাজির এবং তিনি বুঝতে পারলেন এবং তাকে জানানো হলো। শাহজাদা আকবর এসেও তাঁর কাছে সাহায্য প্রার্থী হলেন যে আমার প্রাণ সংশয় রয়েছে। তখন সম্ভাজি তাকে আশ্রয় দিয়েছিলেন এবং তিনি সুরক্ষিতভাবে শাহজাদা আকবরকে পশ্চিমের দিকে চলে যেতে সাহায্য করেছিলেন। এর ফলে আওরঙ্গজেবের সঙ্গে সম্ভাজির প্রবল একটা বিরোধ তৈরি হলো এবং এই যে সঙ্গমেশ্বর, সেইখানেই কিন্তু তাকে অতর্কিত আক্রমণ করা হয়, শম্ভুজিকে, এবং সেখানে সেই আক্রমণ করা হয় 1690 সালের 1 ফেব্রুয়ারি। তাকে
বন্দি করার পর এত অকথ্য

অত্যাচার করা হয়েছিল যে অত্যাচারের বর্ণনা আমার পক্ষে তো করা খুব মুশকিল। আপনারা যারা সদ্য সদ্য সিনেমাটি দেখেছেন তারা জানেন, যারা পড়েছেন, যারা ইতিহাস ছাত্রী বা ইতিহাসের শিক্ষিকা বা শিক্ষক তারা জানেন। সে কথা থাক, বরং এই কথা মনে করে আজ আমরা গর্বিত হই, যখন প্রবল নৃশংস মৃত্যু সামনে উপস্থিত তখন দাঁড়িয়েও আওরঙ্গজেব শর্ত দিচ্ছেন, আমি এখনও তোমাকে মুক্তি দিতে পারি যদি তুমি ধর্মান্তকরণ করো, যদি তুমি তোমার সোনার মানে যা কিছু সম্পত্তি কোথায় রাখা আছে সে সম্পর্কে বলো, তোমার বিশ্বস্ত অনুচরদের নাম বলো এবং তোমার রাজ্য আমার হাতে সঁপে দাও। কিন্তু সঁপে দেননি শম্ভুজি মহারাজ, চোখে চোখ রেখে প্রতিবাদ করেছিলেন, হর হর মহাদেব বলেছিলেন, আর তাই হয়তো বাঘ নখ দিয়ে তার মুখ এবং চোখ চিরে দেওয়া হয়েছিল। যাই হোক, সে প্রসঙ্গ থাক, আজ তার মতো বীরকে স্মরণ করছি আমরা, তাকে মনে রেখেই আজকের প্রভাত বিনা ছিল। এবং তাকে স্মরণ করবে মানে দূরের, যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমাদের এই প্রজন্ম বেঁচে থাকবে, ইতিহাস বেঁচে থাকবে ততদিন। যাই হোক, সময় একদম শেষের দিকে, আজ মনের মেলোডির একটি বিষয় এমন আছে যে বিষয়টা আমার মনে হলো এই সময় জানিয়ে দিলে হয়তো আপনাদেরই অনেকেরই বুঝতে বা কাজটা করতে সুবিধা হবে, তাই এখনই বলে দিচ্ছি। আমাদের প্রত্যেকের জীবনের অনেক গল্প থাকে আর বহু ক্ষেত্রেই এক একটা গল্পের সঙ্গে জড়িয়ে থাকে এক একটা গান। যেমন ধরুন মা ঠাকুমা পিসিমা জেঠিমা কাকিমা কোনো একটি গান গিয়ে ঘুম পাড়াতেন বা আপনাকে খাওয়াতেন, বা আপনার প্রতিবেশী কিশোরী তন্নি সকাল সকাল গান গাইতে বসলেই যে গানটা প্রথম গাইতেন আর আপনার ঘুম ভেঙে যেত, বা আপনার জীবনের প্রথম প্রেমের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিশেষ গান যা শুধুমাত্র আপনারা দুজনেই জানতেন, এখনও সেই গান শুনলেই তার কথা মনে পড়ে যায়। এরকম একটি বিশেষ গান যা আপনার জীবনের সঙ্গে আজীবন মধুর স্মৃতি হয়ে রয়ে গেছে, সেই গানটা অবশ্যই সেইটা বাংলা গান হতে হবে, সেই বাংলা গানটি যখনই শোনেন সেই বিশেষ মানুষটির কথা মনে পড়ে যায়, সে কথাই লিখে পাঠাতে হবে 9903052992 এই নাম্বারে। যেতে যেতে যে গানটি রেখে গেলাম, ছবির নাম বাবা তারকনাথ এবং শিল্পী আশা ভোঁসলে। কেমন লাগলো আজকের প্রভাত বীণা জানাতে বলবেন না, 100.1 FM গোল্ডের ফেসবুক পেজের প্রভাত বীণার আজকের পোস্টে। কথা হচ্ছে 8:30 মিনিটে।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা। মে মাসের অনুগল্পের আসর, মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে। মে মাসের অনুগল্প লেখার বিষয় রইল মাটির টান। এই প্রজন্মের অনেকেই আছেন যারা বাড়ির বাইরে থাকেন, আবার অনেকেই আছেন যাদের কাজের জন্য বাংলার বাইরে যেতে হবে। বাড়ি হোক বা দেশ, মাটি আমাদের জুড়ে রাখে, তাই যখন আমরা দূরে যাই তখন সেই টান আরও বেশি করে অনুভব করি। পুজো হোক বা পয়লা বৈশাখ, এসবই আসলে ঘরে ফেরার চিঠি। এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com। মে মাসের গল্প লেখার বিষয় মাটির টান। গল্প পাঠানোর শেষ তারিখ 19 মে। শুনুন অনুগল্পের আসর, মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি

ঘড়ির কাঁটা টিকটিক করে 8:32 গন্ডি পেরিয়েছে আর আপনিও ভীষণ ব্যস্ত রোজকার নিয়ম মাফিক কাজে। তবুও আপনার প্রিয় FM গোল্ডকে রেখেছেন কানে, কারণ এখন মন কাড়া কথা আর মন মাতানো গানে দেড় ঘন্টার অনুষ্ঠান সাজিয়ে তানিয়া তো রেডি, সঙ্গে আপনাদের ভালোবাসার মনের মেলোডি।

শুধু চাই তোমাকে সে পাশে ঝিলমিল ঝিলমিল ঝিলমিল আকাশে ঝিলমিল আকাশে তোমার কথাই মনে পড়ছে।

তোমার কথাই মনে পড়ছে ঝিলমিল আকাশে। এখন কার কথা কখন কোন সময় কোন অনুষঙ্গে মনে পড়ে এ তো একমাত্র আপনার মন জানে, তার খবর তো তানিয়ার কাছে নেই। তবে এটা তো অস্বীকার করার উপায় নেই যে আমাদের প্রত্যেকের জীবনে অনেক অনেক গল্প থাকে, আর বহু ক্ষেত্রেই এক একটা গল্পের সঙ্গে জড়িয়ে থাকে এক একটি গান। যেমন ধরুন, মা ঠাকুমা কোনো একটি গান গিয়ে ঘুম পাড়াতেন, বা আপনার প্রতিবেশী কিশোরী তন্নী সকাল সকাল গান গাইতে বসলেই যে গানটা প্রথমে গাইতেন আর সেই গানের ছুটে আপনার ঘুম ভেঙে যেত, বা আপনার জীবনের প্রথম প্রেমের সঙ্গে জড়িয়ে থাকা কোনো বিশেষ গান যা শুধুমাত্র আপনারা দুজনেই জানতেন, বা এমনও হতে পারে যে সে চলে যাওয়ার পর বারবার আপনি শুধুমাত্র সেই গানটাই শুনে গেছেন। এরকম কত কিছুই না রয়েছে বলুন একটা গানকে কেন্দ্র করে। এবং সব থেকে যেটা আশ্চর্যের ব্যাপার, সেই গান সম্পর্কে শুধুমাত্র হয়তো বা আপনি আর সে জানে, অথবা সেও জানে না, শুধু আপনার মনের সঙ্গোপনে সেই গান কিছু স্মৃতিকে আঁকড়ে রয়েছে। এখন পথে ঘাটে চলতে ফিরতে হঠাৎ যদি সেই গানটা কোনো ক্রমে কানে আসে, তাহলেই সেই গানটার অনুষঙ্গে থাকা গল্পটা মনে পড়ে যায়। আজ তানিয়া সেই গানটির ব্যাপারেই জানতে চায়। 9903055992 এই নাম্বারে আপনার সেই গানের কথা আমাকে লিখে পাঠাতে হবে, যে গান আপনার মনে একান্ত সঙ্গোপনে কোনো গল্পের যে দানা, সেই দানাকে ঘিরে রয়েছে বা গল্পকে বুকে আঁকড়ে বেঁচে রয়েছে, সেই গানের খবর জানান। আর এই প্রসঙ্গটা আজ আমি একদম শুরুতেই বলে দিয়েছিলাম, মানে আমাদের প্রভাত বীণা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের একদম শেষে, যেটা হয়তো অন্যদিন করি না কিন্তু আজ এই গানের লোভেই হয়তো করেছি, তো সেই জন্যই হয়তো প্রথমেই একটি মেসেজ এসে গেছে। নীলাঞ্জন দাশগুপ্ত বিরাটি থেকে করেছেন, তিনি জানিয়েছেন আমাদের প্রত্যেকের জীবনে কিছু গান শুধুই গান নয়, তারা এক একটি স্মৃতি, এক একটি মানুষ, এক একটি অনুভূতি। আমার জীবনে তেমনই একটি গান, তুমি রবে নীরবে। এই গানটা বোধ হয় আমাদের অনেকেরই জীবনের একটি বিশেষ মুহূর্তে জড়িয়ে থাকা গান, তাই না? তাহলে চলুন নীলাঞ্জনের এই স্মৃতিকে একটু উস্কে দেওয়া যাক। হয়তো সেখানে বিরহ রয়েছে, হয়তো রয়েছে না পাওয়া, কিন্তু না পাওয়া শব্দের মধ্যেও রয়েছে পাওয়া, আর সেটাই পরম প্রাপ্তি। গানে গানে শান্তনু রায়চৌধুরী।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: আর মনের মেলোডিতে রয়েছে তানিয়া। তানিয়া কি নিয়ে এসেছে আজ আপনাদের জন্য? সেই

আপনাদের স্মৃতি ঝাঁপি খুলে সেই গানটার কথা, যে গানটা শুনলে আজও পথে ঘাটে বনে জঙ্গলে যেখানেই থাকুন না কেন আপনি, আপনার মনে পড়ে যায় সেই বিশেষ মানুষটির কথা। হতে পারেন তিনি মা, হতে পারেন তিনি বাবা, হতে পারেন ঠাকুমা, হতে পারেন কোনো বান্ধবী, হতে পারেন আপনার জীবনের প্রাক্তন যে কেউ, বা আপনার সেই ছোট বোন যে হারমোনিয়াম শেখার পর সবার প্রথম সেই গানটাই গাইত। এরকম কত স্মৃতি থাকে আমাদের জীবনের, নানান যে পাতা রয়েছে, নানান গল্প রয়েছে, সেই গল্পের এক একটি গান থেকে যায়। আমার জীবনে এরকম অনেক গান রয়েছে, তার অধিকাংশটাই আবার হিন্দি, তো সেটা তো শোনাতে পারবো না। কিন্তু আপনাদের সঙ্গে জড়িয়ে থাকা, আপনাদের স্মৃতির সঙ্গে, আপনাদের অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকা সেই গান শোনানোর সুযোগ যদি আজ আমার হাতে থাকে, মানে সেই গান যদি আমার সংগ্রহে থাকে, তাহলে কিন্তু আমি শোনাবই শোনাবো। যেমন সীমাদি আজ সকাল সকাল মেসেজ করেছেন, সম্ভবতই আমার মেসেজটা আগে বলে দেওয়ার কারণেই হয়তো। তিনি জানিয়েছেন, শুভ সকাল তানিয়াদি, আপনার দেওয়া আজকের এই বিষয় আমাকে মায়ের কথা মনে করিয়ে দিল। আমার মা এমনি গান করতেন, মানে কাজ করতে করতে, আবার কখনো রান্না করতে করতে, এইরকম আর কি। আমার ছোট থেকে বড় পর্যন্ত এই এমনটাই দেখেছি। তবে ছোটবেলায় মায়ের গাওয়া যে গানটি শুনে আমার খুব ভালো লাগতো এবং মনের ভিতর কেমন যেন একটা উদাসীনতা তৈরি হতো, সেই গানটি হলো তুমি আরেকটি দিন থাকো। তখন জানতাম না এই গানটি কোন শিল্পী করেন। পরবর্তী সময়ে রেডিওতে এই গানটি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনেছি। এই গানটি আমি মাঝে মধ্যেই শুনে থাকি। এই গানটা শুনে আমি এখনও মনে শান্তি পাই। খুব সুন্দর গান দিয়ে শুরু হলো আজকের মনের মেলোডি অনুষ্ঠান। অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি, খুব ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন সীমাদি। আপনাকে এই গানটা শোনাতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু এই মুহূর্তে আমি গানটা আমার হাতের কাছে পাচ্ছি না, চেষ্টা করছি নিশ্চয়ই আপনাকে শোনানোর। প্রভাত দিদি পাঠিয়েছেন সৌভিক সরকার কসবা হালতো থেকে, তুমি আসলেই মন ভালো হয়ে যায়, থ্যাংক ইউ। যেমন একটা গান মনের মণিকোঠায় আছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে গাছে গাছে পাখি ডাকে, ওই গানটা শুনলেই মন পুলকিত হয় ও আনন্দ হয়। তাহলে কি সৌভিক আমি এইটা ধরে নিতে পারি যে এই গানটা যখনই তুমি শুনবে তখনই মনে হবে তোমার যে রেডিওর ওপারে তানিয়াদি রয়েছে, এমনটা কি হয়? যদি হয় তাহলেও ঠিক আছে, যদি না হয় তাহলেও আমি তোমাকে গানটা শোনাবো, তোমার মনটা, তোমাদের সকলের মনটা খুশিতে ভরিয়ে দেওয়ার জন্য।

একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়াম।

গুড মর্নিং দিদি, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে জানিয়েছেন। এই যে আমরা ইমন চক্রবর্তীর কণ্ঠে গানটি শুনছিলাম, এই গানটির কথাই কিন্তু রজত বলেছে। রজত জানিয়েছে যে তার এক বন্ধু এই গানটা প্রায়শই গাইতো, কারণ সে গান শিখতো, আর যখনই এই গানটা শুনে সে তার মনে পড়ে যায় সেই সময়ের কথা, রজতের মনে পড়ে যায় সেই সময়ের কথা যখন কোনো কাজে মোটিভেশন না পেলেই রজতের বন্ধু এই গানটা গাইতো। খুব ভালো রজত, আশা করি তুমি গানটা শুনে বুঝতেই পেরেছ আমি তোমার মেসেজটা পড়েই গানটা বাজিয়েছি। যাই হোক, আমি চলে যাই পরের মেসেজে। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড় থেকে জানিয়েছেন, আমাদের পাড়ায় একজন বৃদ্ধা ছিলেন, তাকে আমরা ছোট বড় সকলেই ঠাকুমা বলতাম। তাকে দেখে আমার কুমার শানুর গানটা রয়েছে না, কে বলে ঠাকুমা তোমার বয়স হয়ে গেছে, বয়স পেরিয়ে গেছে আসি, কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি, এই সব গানটা একটা সময় এত বাজত, এত চারিদিকে বাজত। আপনি যখনই ঠাকুমার বৃদ্ধার কথা বলেছেন আমি বুঝতেই পেরেছি এই গানটার কথাই আসবে হয়তো। যাই হোক, সঙ্গে লিখেছেন দীপঙ্কর দা যে গানটি গাইতাম আর ঠাকুমা ফোকলা দাঁতে হাসতেন। কালের নিয়মে সেই ঠাকুমা আর আমাদের মাঝে নেই, কিন্তু এই গানটি যখনই শুনি ঠাকুমার কথা খুব মনে পড়ে। বেশ, চলে যাই অন্য মেসেজে। উত্তর চব্বিশ পরগনা থেকে কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী থেকে লিখেছেন, বড় একা লাগে এই আধারে মেঘের ও মেঘেরও ভেলায় আকাশ পাড়ে। এই যে মান্নাদের গানটি, এই গানটির সঙ্গে আমার একাকিত্বের বেদনার মিশেল রয়েছে, অনেক স্মৃতি মনে পড়ে যায়। বেশ, আরেকজন মেসেজটা বোধহয় এই অনুষঙ্গে পড়ে ফেলা ভালো।

আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আমি বরং গান একটা শুনি নি, গান মানাদের কণ্ঠে এই গানটাই শোনা যাক, কারণ এই গানটা হয়তো বা আমার অনেক বন্ধুদেরই পুরনো কথা মনে করিয়ে দেবে। তবে হ্যাঁ, এইটুকুই বলার, সেই সুন্দর মুহূর্তগুলো মনে করুন কিন্তু দুঃখ পাবেন না। কিছু মানুষ আছে আসেন আপনাকে পরম সুখ দিতে, আর কিছু মানুষ আসেন আপনাকে দুঃখের মধ্যে দিয়ে সুখ দিতে, সুখকে চেনাতে। তো জীবনে না, যা কিছু না পাওয়া তার জন্য আফসোস করে লাভ নেই, জানবেন ওই না পাওয়ার মধ্যেও অনেক কিছু পাওয়া আছে, কেমন? তাই মন খারাপ নয়, আজ শুধুই উদযাপন সেই ভালো মুহূর্তগুলো, যে ভালো মুহূর্তগুলো মনে করলে আজও আপনার মনটা খুশিতে ভরে ওঠে। ছবির নাম চৌরঙ্গী, শিল্পী মান্না দে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: মে মাসের অনুগল্পের আসর, মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold-এ মে মাসের অনুগল্প লেখার বিষয় রইল মাটির টান। এই প্রজন্মের অনেকেই আছেন যারা বাড়ির বাইরে থাকেন, আবার অনেকেই আছেন যাদের কাজের জন্য বাংলার বাইরে যেতে হবে। বাড়ি হোক বা দেশ,

0: মাটি আমাদের জুড়ে রাখে, তাই যখন আমরা দূরে যাই তখন সেই টান আরো বেশি করে অনুভব করি। পুজো হোক বা পয়লা বৈশাখ, এসবই আসলে ঘরে ফেরার চিঠি। এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। মে মাসের গল্প লেখার বিষয় মাটির টান। গল্প পাঠানোর শেষ তারিখ 19শে মে। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30টায় 100.1 FM গোল্ডে।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি।

শুরু থেকে শেষ প্রান্তে তোমাকে জানতে বারে বারে ফিরে আসি আমি, আমি তানিয়া। 100.1 FM গোল্ড শুনছেন আপনি, শুনছেন মন কাড়া কথা আর মনির মতো গান দিয়ে সাজানো মনির মেলোডি। আর আজ মনির মেলোডিতে কথা হচ্ছে, হ্যাঁ আমার কথা নয় আপনাদের কথা, সেই গানটার কথা, যে গানটা শুনলে আপনার মনে পড়ে যায় অতীতের সেই মুহূর্তের কথা, যে মুহূর্তগুলো একান্তে সঙ্গোপনে হৃদয়ের একদম অন্তরে, একদম অন্তঃস্থলে রয়েছে। আর আর ঝাঁপি খুলে সেই গানটার কথাই কিন্তু তানিয়াকে লিখে পাঠাতে হবে। ফোন নাম্বার 9903059992। বেশ, এই যে গানটা শোনালাম তিন ভুবনের পারে মান্নাদের কণ্ঠে শোনালাম, এই গানটা শুনতে শুনতে শান্তনুদা ভাবলেন তানিয়া বুঝি আমার মেসেজটা পড়েই এই গানটা শোনালেন। একদম না, বিশ্বাস করুন এই গানটা আমার আজকের প্লেলিস্টের সেকেন্ড গান ছিল। কিন্তু আজ তো আমার পছন্দের গান শোনানোর ব্যাপার নয়, আজ আপনাদের পছন্দের গান শোনানোর ব্যাপার, যেহেতু কথা হচ্ছে সেই গান নিয়ে। কোইন্সিডেন্টলি আপনার পছন্দ আর আমার পছন্দ মিলে গেছে। যাই হোক, এইভাবেই আমরা কিন্তু একে অন্যের সঙ্গে মনে মনে জুড়ে যাই, তাই না? যাই হোক, এবার শান্তনুদার মেসেজটা পড়া যাক। গুড মর্নিং তানিয়া, ভেরি গুড মর্নিং। আজকের টপিক নিয়ে বলি যে আমার জীবনে সব মানুষের মতোই প্রথম ভালোবাসার স্মৃতি এখনও রয়ে গেছে। আমাকেই সেই জন নিজেকে চিনতে শিখিয়েছিল, যে গানটা শুনলে ওর কথা মনে পড়ে যায় সেটা হলো হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। ভালো থেকো, থ্যাংক ইউ শান্তনুদা। উনি মেসেজ করেছেন টেগোর পার্ক কলকাতা 739 থেকে। বেশ, এবার কয়েকটা টেক্সট মেসেজ পড়ে নেওয়া যাক, কারণ অনেকগুলো টেক্সট মেসেজ জমা হয়েছে। লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে জানিয়েছেন, আমার চেনা শোনা এক ভদ্রলোক একদিন বাড়ি ফিরতে খুব দেরি করলেন, তার গিন্নিত রেগে আগুন, কিছুতেই দরজা খুলবেন না। ভদ্রলোক তখন গান ধরলেন, খোলো খোলো ধার, রাখিও না আর বাহিরে আমারে দাঁড়ায়। বেশ বেশ, আচ্ছা। এছাড়া ঐশী সরকার চেনার পার্ক থেকে মেসেজ করেছেন, আমার ঠাকুমা তাঁর শেষ অবস্থায় এই গানটা গাইতেন গুনগুন করে, আজে বিজন ঘরে নিশীথ রাতে আসবে তুমি শূন্য হাতে। এই গানটা আমারও খুব প্রিয় একটি গান, আমারও যখন খুব মন খারাপ হয়, যখন একলা থাকি, তখন এই গানটা আমি গুনগুন করে গাই। বেশ, হ্যাঁ, পায়েল আজকে সবার প্রথম মেসেজ করেছে, তাই পায়েলের মেসেজটা পড়তেই হবে, কোথায় হারিয়ে গেল এত মেসেজের ভিড়ে, এই যে পেয়েছি। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, অনেক দিন পর পায়েল আমার প্রোগ্রামে মেসেজ করছে। পায়েল, আমার ওপর অভিমান হয়েছে বুঝি, মেসেজ কেন করো না? শুভ সকাল, তোমাকেও শুভ সকাল। গানের খেয়া ভাসছে এই হৃদয় নদীর কুলে, কৃষ্ণচূড়ার গানের আবেশ কিভাবে যায় ভুলে, সুরের সেই উথাল ছোঁয়া হৃদয়ের আকুল করে, সেই গানের বৃষ্টি ঝরে এই হৃদয়ের পরে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। পায়েল সবসময় খুব মিষ্টি করে একটা ছড়া বা কবিতা যাই বলেন না কেন লিখে পাঠায়। এরপর একটু মেসেজে যাই, হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছে অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে। জানিয়েছে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার মায়ের ভাবনা চিন্তা বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। আমার মা খুব সুন্দর কথা বলতে পারতেন, মায়ের মুখে একটি গান শুনতে শুনতে আমার মন ভালো হয়ে যেত। গানটি যে গান সেটা বরং শুনিয়ে দেওয়া যাক। অতনু মেসেজ করেছেন কাশুন্দিয়া হাওড়া থেকে, গানটা আমরা শুনবো আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

0: গেছে।
1: আমার ডাকে সাড়া দিতে যদি বলেন বই গেছে, তাহলে কিন্তু আমি খুব দুঃখ পাবো। এখন সাড়া দেবেন কিভাবে? 9903052992 এই নাম্বার আছে খোলা, এই নাম্বারে ফোন করতে হবে না, আপনি মেসেজ করতে পারেন, মানে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ মেসেজ।

দুটোর পাশাপাশি আপনি কি জানাবেন? মেসেজ তো করবেন না, কোনো ছবি নয়, কোনো নিজের কথা নয়, মানে নিজের কথা মানে বিষয়ের বাইরের কথা নয়, আর আমার কথা তো নয়। জানাতে হবে আপনাকে সেই গানটার কথা, যে গানটা আজও শুনলে ছোটোবেলার বা বড়বেলার বা জীবনের যে কোনো অধ্যায়ের একটি গান, যে গানটার কথা এখন যদি আপনি শোনেন আপনার সেই মানুষটার কথা মনে পড়ে। এই হলো আজকের বিষয়, এবং এই বিষয় নিয়ে প্রচুর মেসেজ এসেছে। কার পছন্দের গান শোনাই আর কার শোনাবো না, এটা ভাবতে গিয়ে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। তাই ভাবছি আপাতত কিছুক্ষণ আমি আমার পছন্দের গানই শোনাই। বেশ, মেসেজ পড়া যাক। গুড মর্নিং তানিয়া, আমি সন্ধ্যায় যখন খেলাধুলার পরে বাড়ি ফিরতাম, অনেক বাড়িতে শঙ্খ বাজত, তুলসী মঞ্চে প্রদীপ জ্বলত, তখন আমি মনে করতাম পিন্টু ভট্টাচার্যের সোনারোদের গান আমার সবুজ পাতার গান। সন্ধ্যেবেলা আপনি সোনারোদের গান মনে করতেন? আচ্ছা, আপনার মন আপনার ইচ্ছে, আমি বা কী বলতে পারি, কিন্তু হতেই পারে। এক একটা গান এমন থাকে সেটা সকাল বা সন্ধে সেটা হয়তো ম্যাটার করে না। বলু সাহা মধ্যমগ্রাম থেকেই মেসেজ করেছেন। গুড মর্নিং তানিয়া দিদি ভাই, আমি সুতপা বসু দমদম পার্ক থেকে বলছি। আমার মা বাবার বৌভাতের দিনে আমার পিসিরা সবাই মাকে গান গাইতে বলেছিল, মা তখন এই গানটা গিয়েছিল, কে তুমি আমারে ডাকো। আচ্ছা, আর আমার মা 4 মাস হলো আমাদের ছেলে ঠাকুরের কাছে চলে গেছেন, এই গানটা শুনলে আমার চোখ ঝাপসা হয়ে যায়। সবাই খুব ভালো থাকবেন। আপনার এই কথাটা, মানে এই মেসেজটা পড়তে পড়তে আমার আবার আমার বাবা মায়ের কথা মনে পড়ে গেল। আমি শুনেছিলাম যে আমার মাকে যখন বাবা দেখতে এসেছিল, তখন মা নাকি শুনিয়েছিল সেদিন দুজনে দুলেছিল বনে। এখনও হয়তো মা শুনছে আর হাসছে মনে মনে। যাই হোক, বেশ, আমি বরং এই গানটা একটু শোনাবো শ্রদ্ধা মুখোপাধ্যায়ের কণ্ঠে, কে তুমি আমারে ডাকো। তবে তার আগে আরও একটি মেসেজ পড়ে নিতে হবে। অনেকক্ষণ মেসেজ এসেছে শিবটাগাড়ার মালিকপাড়া লেন বেতর থেকে। কি মেসেজ এসেছে দেখি। দিদি পাঠালে অনেক বড় মেসেজ পাঠায়, সব মনের কথা তানিয়াকে বলা চাই চাই, কারণ তানিয়াকে শিপ্রাদে ভীষণ ভালোবাসেন। চলুন পড়া যাক। তানিয়া আজ অনেক আগে পাঠালাম, একদম। আমি এখন গোল্ডের নানান প্রোগ্রামে গান শুনি, তাই যখনই কই গো কই গো কই এই গানটা শুনি, আমার মনে অতীতের নানান স্মৃতি চলে আসে। সেই স্কুল লাইফের নানান অনুষ্ঠানে, নানা জায়গায়, নানা জলসায় আমার বন্ধু প্রীতি গানটা করত, কি আনন্দের ছিল ওই দিনগুলো। প্রীতির দিদাও এই গানটা শুনতে খুব ভালোবাসতেন। আরেকটি গানের কথা বলতেই হচ্ছে, আরেকটি গান করতো, মুছে যাওয়া দিনগুলো আমায় পিছু ডাকে। বেশ, আর সঙ্গে জানিয়েছেন কি লিখেছিলাম, লিপিখানি প্রিয়তমা, এই গানটা আমাকে হাজবেন্ডের নানান স্মৃতির কথা, মধুর স্মৃতির কথা মনে করিয়ে দেয়। ওই স্মৃতি আজ আমার বেঁচে থাকার পথ। সঙ্গে জানিয়েছেন আমার গুরুজনের কথা মনে পড়ে যায় কয়েকটা গান শুনে, যেমন ও তোতা পাখিরে আয় খুকু আয়। এছাড়াও দিদি জানিয়েছেন যে আমার অফুরন্ত ভালোবাসা, আজ প্রভাত বীণার অনুষ্ঠান খুব ভালো লাগলো, ইতিহাসের বীরেদের জীবনী আমাদের শেখায় কীভাবে ন্যায় আর সততার কাছে মাথা উঁচু করে বাঁচতে হয়। তোমায় অনেক অনেক ধন্যবাদ এই রকম গল্প শোনানোর জন্য। ধন্যবাদ তো আমার সেই মানুষদের প্রতি যারা এমন কীর্তি রেখে গেছেন, যাদের সেই কীর্তির কথা আমরা এখনও এইভাবে মনে করতে পারি এবং সেগুলো মনে করে আমরাও অনুপ্রাণিত হতে পারি। চলুন ব্যাক টু ব্যাক দুটো গান শোনা যাক, একটা কে তুমি আমারে ডাকো সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, আর তারপর হেমন্ত মুখোপাধ্যায় মুছে যাওয়া দিনগুলি।

কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

100.1 FM গোল্ড শুনছেন আপনি, শুনছেন তানিয়ার সঙ্গে মনের মেলোডি। আজ কথা হচ্ছে আপনার জীবনের সেই অধ্যায়ের সেই বিশেষ গানটির কথা, যে গানটি এখনও যে কোনো জায়গায় শুনলেই আপনার মনে পড়ে যায় সেই বিশেষ মানুষটির কথা। হ্যাঁ, হতে পারে তিনি মা বা বাবা বা ঠাম্মা বা দাদু বা প্রেমিকা বা বোন বা যে কেউ বা বন্ধু, যে কেউ কোনো বিশেষ মানুষ, যে বা যিনি আপনার জীবনে একটা স্মৃতি হয়ে আছেন এখনও বা এখনও তিনি প্রেজেন্ট রয়েছেন, এমনও হতে পারে। কিন্তু সেই গানটা শুনলেই মনে হয় যে এই গানটা ও খুব ভালো গাইতো, বা একটা গানকে ঘিরে অনেক সময় দুজন মানুষের মধ্যে একটা গল্প গড়ে ওঠে, সেই গানটির হদিশ তানিয়া আজ করছে। যাই হোক, আমার কাছে বড় নানান রকম মেসেজ এসেছে, এমন অনেক গানের কথা আসছে যে গানের কথা আমি তো এখনও পর্যন্ত শুনিনি, কত কিছু শোনা কত কিছু জানা আমার বাকি, তাই ভাবছি। যাই হোক, পড়া যাক সেই মেসেজ। সুব্রত মাল গঙ্গাধরপুর হাওড়া থেকে পাঠিয়েছে, আজ বিষয় খুব সুন্দর। আমি একটি বিয়ের বাড়িতে নিমন্ত্রিত গিয়েছিলাম, সেই বিয়ে বাড়িতে গান বাজছিল, গানটি ছিল কুমার শানুর দেখেছি তোমাকে ফুলেরই আসরে, আর গানটি হচ্ছে তখন এক সুন্দরী মুখ দেখলাম, গানটির সঙ্গে পুরো মিলে গেল, সেই মুখের সাথে আর কোনো দিন দেখা হয়নি, কিন্তু গানটি শুনলেই সেই সুন্দর মুখটি মনে পড়ে। বেশ, খুব রোমান্টিক একটি মেসেজ পড়লাম। এরপর পড়ব সুজিত মণ্ডল উত্তর যোজরা কলকাতা 135 থেকে পাঠিয়েছেন, রেডিওতে বেজে উঠল সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া আমি তার ছল নাই ভুলবো না গানটির শুরুর মিউজিকটা। আমার বাবা বললেন খুব ভালো গান দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কি গান, বাবা বললেন শুনে দেখ। শুনে দেখলাম আর বুঝলাম সত্যিই খুব ভালো গান। আচ্ছা, ঢাকুরিয়া থেকে সুমিতা দি জানিয়েছেন, সুপ্রভাত দিদি, জীবনে প্রেম আসেনি কিন্তু প্রেমের অর্থ বুঝি প্রেমের গানই, গল্প শুনতে মন্দ লাগে না, আজ বয়সের মাঝখানে এসেও প্রেম আসেনি, প্রত্যাশাও করি না, ওটা তোলা থাক না পরের জন্মের জন্য। কিন্তু আজকের বিষয় তো দিদি কিছু লিখলেন না। বেশ, সায়ন্তনী পান, সায়ন্তনী আগের দিন মেসেজ করেননি, 11 তারিখ আমি এসেছিলাম কিন্তু তোমার মেসেজ পাইনি ভাই, ভাইটা আছে ভালোবাসার ডাক আর কি। শুভ সকাল তানিয়া দিদি, এরকম অনেক গান আছে যেটা এক মুহূর্ত এক একটা বিশেষ মুহূর্ত মনে করিয়ে দেয়, সেরকম একটা গান হলো ভূমি ব্যান্ডের বারান্দায় রোদ্দুর। উফ, আমার এই নিয়ে একটা স্মৃতি আছে, যাই হোক বলছি দাঁড়াও, সরস্বতী পুজোর ভাষণের সময় খুব নিচে ছিলাম, আর চ্যালেঞ্জ সিনেমার বন্ধুরা এলোমেলো, এই গানটা ভীষণ সুন্দর, এই গানটা সেই সব স্কুলের সব বন্ধুরা মিলে খুব গাইতাম। আচ্ছা, এবার একটা কথা বলি, এই যে বারান্দায়, তুমিও তো আরামবাগেই পড়াশোনা করেছো সম্ভবত, আরামবাগে অন্তত রাস্তাঘাটে পুজোর প্যান্ডেলে সারাক্ষণ এই গানটাই বাজতো, আমিও তখন স্কুলে পড়তাম। আর এই চ্যালেঞ্জ সিনেমার ব্যাপারটাতেও আমার একটা অভিজ্ঞতা আছে, এই সিনেমার এই গানটা যখন শ্যুট হয়েছিল তখন আমি সেখানে প্রেজেন্ট ছিলাম, এটা SRFTI-তে শ্যুট হয়েছিল। যাই হোক, সায়ন্তনীর পছন্দের গানটা আমি এই মুহূর্তে শোনাতে পাচ্ছি না, বারান্দায় রোদ্দুরটা থাক, এই সকালবেলা ওই গানটা নাই বা শুনলাম, বরং অন্য কোনো বন্ধুর গান শোনাই, সায়ন্তনীর জন্য অন্য কোনো দিন গান শোনাবো। আর পাঠিয়েছেন অনেকক্ষণ পাঠিয়েছেন, না না এই মেসেজটা পড়তেই হবে, সেটা হচ্ছে যাদবেন্দ্র পান্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, সুপ্রভাত দিদি ভাই নমস্কার সহ বৈশাখী শুভেচ্ছা, সকাল থেকে আপনার মিষ্টি গলা শুনছি, অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে, থ্যাংক ইউ। কবিগুরুর সেই গান দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, যাহা সুরের মাধ্যমে সৃষ্টির সীমানা পেরিয়ে অসীমের সঙ্গে এক সংযোগ স্থাপনের অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি আমার মনে জাগায়, তাই তো বারে বারে গুনগুন করে গাইতে ইচ্ছে করে, খুবই ভালো লাগে। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা বরং এই গানটা শুনি।

গানের ওপারে আপনি, তুমি আর এপারে আমি, মনের মেলোডি সাজিয়ে আপনাদের জন্য রয়েছে আমি তানিয়া। আর চলে গেছি আপনাদের মনের একদম গোপনে সংগোপনে। বেশ, মেসেজ করেছেন, খুব সুন্দর মেসেজটা। প্রথমে ভাবছিলাম এত বড় মেসেজ আজকে পড়বো না, সময় নেই, কারণ প্রচুর মেসেজ জমা হয়েছে, কিন্তু এত ভালো লিখেছেন যে আমি না পড়ে পারছি না। গোপাল পাল বেলেঘাটা কলকাতা 10 থেকে লিখেছেন, আজ এমন একটি বিষয় নিয়ে আপনি অনুষ্ঠান করছেন যা এক কথায় অনবদ্য। আমার সত্তাকে যদি শত টুকরো করে দেওয়া হয়, তবে এটুকু নিশ্চিত যে প্রতিটি টুকরোতে কোনো না কোনো গান অবশ্যই থাকবে, কারণ গান আমার উপস্থিতির পরম প্রমাণ। জীবনে চলার পথে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মানুষ কাছে এসেছে, দূরেও চলে গেছে। বলতে নেই, প্রতিটি ক্ষেত্রেই কোনো না কোনো গান বিশেষভাবে তাদের কথা মনে করিয়ে দিয়েছে। তাই কোনো একটি গানের দ্বারা তাদের সকলকে আমি একত্রিত করতে পারবো না। প্রিয় মানুষকে গাড়ির পিছনে বসিয়ে যখন বহুদূরে পাড়ি দিয়েছিলাম, তখন সেই গানটা গেয়েছিলাম যেটা এখন মনে পড়ে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আবার সেই প্রিয় মানুষের সঙ্গেই যখন কোনো কারণে মনোমালিন্য ঘটে, তখন মুখ দিয়ে বেরিয়ে আসে, ভুলে যেও আমাকে, কি আমার নাম, কে ছিলাম। আবার সেই মানুষটারই মান ভাঙানোর জন্য তাকে শোনাতাম, পল পল দিল কে পাস তুম রহতি হো। বাবার মৃত্যুর পর যখন বাবাকে শেষবার চিতায় প্রবেশ করানোর দৃশ্যটা দেখেছিলাম, দাঁড়িয়ে মনে পড়েছিল আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এরা সকলেই আমার প্রিয়, আমার পরম আদরের মানুষ। তবু ভালোবাসার মানুষগুলোকে জানান দিতে সবচেয়ে প্রিয় গান হয়ে দাঁড়ায় কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। একদম একদম ঠিক বলেছেন, আর যারা ভালোবাসা ছাড়া কিছু চায় না তারা বোধ হয় সব থেকে বেশি কষ্ট পায়। যাই হোক, আসলে গান নয়, যেন গানের একটি জালের প্রতিটি বুননে ধরা আছে আমাদের ভালোবাসার মানুষদের নানান মুহূর্তগুলি, যা তাদের কথা তা নানান সময় নানানভাবে মনে করিয়ে দেয়। খুব ভালো লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ, এত ভালো একটা মেসেজ পাঠানোর জন্য। বেতার বন্ধু রবীন্দ্র মানা জুজারশা পাঁচলা হাওড়া থেকে জানিয়েছেন, নির্মলা মিশ্রের কণ্ঠে, মনে করো মনে মনে তুমি আর আমি চলে গেছি ওই গেরুয়া মাটির পথ পেরিয়ে। কম বয়সে তখন কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ হয়নি, গানটা রেডিওতে বাজলে কল্পনায় রাঙা মাটির পথে চলে যেতাম। প্রথমে শান্তিনিকেতন বেড়াতে গিয়ে এই গানটি খুব মনে পড়েছিল, এখনও অনেক সময় মনে পড়ে। বেশ, কিশোর দা বালি হাওড়া থেকে মেসেজ করেছেন, কিশোর দাও বড় মেসেজ করেছেন, তুমি খুব সুন্দর সুন্দর টপিক দাও, মন ভরে যায়, পুরনো কথা মনে করিয়ে দাও, খুব নস্টালজিক হয়ে পড়ি, কত গানের কথা মনে পড়ছে, তখন আমি অনেকটাই ছোট ছিলাম, আমার পাশের বাড়ির খুকুদি খালি গলায় একটি গান গাইত, মনটা যদি না থাকতো আমার কিছুই মনে হতো না, আমি বলতাম তুমি আর কোনো গান জানো না, বলতো না এই গানটাই আমি গাইতে জানি। বড় হয়ে বুঝলাম গানটার মানেটা কি, গানটা শুনলেই খুকুদিকে দেখতে পাই, স্কুলে যেত যখন তখনও গাইতো, স্নান করার সময়ও গাইতো, এখন দিদির অনেকটা বয়স হয়ে গেছে, আমি দেখা হলে এখনও ওকে এই গানটা গেয়ে শোনাই, খুব হাসে আর বলে তোর এখনও মনে আছে, আমি বলি গানের মানেটা তো এখন বুঝেছি, সংসার করছি তো এবার বুঝতে পেরেছি। সত্যিকারের মনটা যদি না থাকতো তাহলে খুব ভালো হতো, মন খারাপও হতো না, কারোর সঙ্গে ঝগড়াও হতো না, কারোর প্রতি অভিমানও হতো না, কারোর প্রতি রাগও হতো না, যত নষ্টের গোড়া এই মনটা। খুকুদি গানটা না শুনলেও গানটা আমি নিজের মধ্যে মাঝে মাঝেই গাইতে থাকি। বেশ, আমরা গানে যাই, কোন গানটা যে বাজাই, তিনটি গানের কথা তিনটি মেসেজ থেকে উঠে এলো, তিনটি গানই কিন্তু খুব প্রিয়, কোনটা বাজাই আমায় ক্ষমা করবেন অন্যরা।

আমি তোমার অনুষ্ঠানে থাকি, তোমার তারিখগুলো মনে রাখি, আজ থেকে বহু বছর আগে। ও থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। মেসেজ করেছেন বাবু গাঙ্গুলি শালকিয়া হাওড়া থেকে, জানিয়েছেন যে আজ থেকে বহু বছর আগে নেতার হাতে পাহাড়ের উপর বসে এক পরিবারের সঙ্গে পরিচয় হয়েছিল। বেশ, তাদের মধ্যে একজন বৌদি একটা গান শুনিয়েছিলেন যা আজও বলতে পারেনি। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, গানটা শুনলে ভাবি সেই সময়টার কথা। এখন আমার বয়স 65। বেশ, মেসেজ করেছেন অমিতাবহর, গলফ গার্ডেন, কলকাতা 33 থেকে, জানিয়েছেন সুপ্রভাত তানিয়া দিদি ভাই, আমি খুব ছোটোবেলায় দেখেছি আমাদের বাড়িতে প্রতি সপ্তাহে একদিন করে শ্রী শ্রী ঠাকুরের এবং মায়ের গান হতো। বেলুড় মঠের সন্ধ্যারতির গানটি, যেটি খণ্ডানো ভববন্ধন, ওই গানটি আমি অন্তর থেকে বলছি, এই গানটি যখন বা যেখানেই হোক আমি সব কাজ ছেড়েই শুনবই। এই গানটির সঙ্গে আমার মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ভালো থাকবেন সবাই। নন্দাদি মেসেজ করেছেন অনেকক্ষণ আগে, সরি এতটা দেরি হওয়ার জন্য, আসলে আমি পরপর মেসেজ করছেন সেটা উপর দিকে চলে যাচ্ছে, তার ফলে আমি এক্ষেত্রে নিরুপায়। হাওড়া বেলগাছি এল রোড থেকে নন্দা রায় পোড়েল, এই মাত্র চন্দ্রাবলীদের মেসেজ ঢুকলো, বহুদিন পর পড়ব, এখন দেখছি শুধু মেসেজই পড়তে হবে, গান শোনাবো কম। যাই হোক, তরঙ্গের এপারের কাছে তুমি থাকলে এমনিতেই খুব ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায়। থ্যাংক ইউ, খুব মনের মতো গান শোনাচ্ছ। এই মুহূর্তে যে গানটা শোনালে হয়তো তোমারই জন্য, সে তো একদম শুরুতে শুনিয়েছিলাম। যাই হোক, শান্তনুদার, আচ্ছা নটা নাগাদ, নটার পরেই শুনিয়েছিলাম। শান্তনুদারও পছন্দের গান, আমারও একটু পছন্দের গান ছিল সেটা। বেশ।

উনি লিখেছেন যে একটি ধারাবাহিকের অভিনয়ের সূত্রে আমি একবার একটি শুটিংয়ে ছিলাম, সেখানে কোনো একজন অভিনেতা আমাকে প্রপোজ করেছিল ওই গানটি শুনিয়ে। সেখানে 10-12 দিন ছিলাম, কেউ জানতো না যে সে আমাকে প্রপোজ করেছিল, কিন্তু তারপর থেকে শুটিং হয়ে গেলেই, মানে প্যাক আপ হয়ে গেলেই ও গানটা যেই ধরতো আমরা সবাই তারস্বরে গলাও মেলাতাম। ও আজ এতটাই নাম করে ফেলেছে যে সেখানে ওর কাছে আমার কোনো অস্তিত্ব আর নেই। নন্দন চত্বরে বহুবার দেখা হয়েছে, ও কিন্তু তখনও বলেছিল প্রস্তাবের কথা বিবেচনা করে দেখতে। সিনেমা জগৎ তো, বিয়ের প্রতি ভীতি থেকেই সেটা সম্ভব হয়নি। মন ভরি দিচ্ছ, আচ্ছা বোধ হয় লিখতে গিয়ে টাইপিংয়ের কোনো প্রবলেম হচ্ছে। যাই হোক, আমার কথা জানতে চেয়েছেন, আমার কথা বলতে গেলে আপনাদের আর মেসেজগুলো আমি শেষ করতে পারবো না পড়ে, তাই ওগুলো আগে শেষ করি, আমার কথা পরে হবে, হ্যাঁ অন্য কোনো দিন। ওরে বাবারে, এখনও কত মেসেজ। শুভ সকাল, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার স্মৃতিতে দুটি গান খুবই গুরুত্বপূর্ণ হয়ে আছে, একটি হেমন্তবাবুর আজ দুজনা, দুটি পথ ওগো, দুটি দিকে গেছে মেকে, আর দুই হলো শ্রদ্ধেয় শ্যামল মিত্রের ঝিরে ঝিরে বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, আহা হা। গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখেছেন, শুভ সকাল তানিয়াদি, আমি চন্দন কুণ্ডু বলছি। সঙ্গীত হলো সাধনা, আর যে গানটি আমার সবসময় ভাবার সেটা হলো তোমায় গান শোনাবো, আহা রক্ত করবি। যাই হোক, কি গান আপনাদের শোনাই বলুন তো। আচ্ছা, তোমায় গান শোনাবো গানটা থাক, বরং এই গানটা শোনানো যাক শ্যামল মিত্র। ততক্ষণ আরেকটা মেসেজ পড়তে হবে। দেখছি, আমি বরং গানটা শোনাই, শোনাতে শোনাতে তারপরে ফিরছি। এই গানটা ততক্ষণ শুনুন, আশা ভোঁসলের কণ্ঠে দুটি পাতা। সম্ভবত আমাদের কিশোরদা বালি থেকে এই গানটার অনুরোধ করেছিলেন।

পেরে খুব অন্যরকম একটা জন্মদিনের বার্তা, মানে সত্যি রবি ঠাকুরের কথায় কাউকে শুভেচ্ছা জানানোর মতো আনন্দ বোধ হয় বাঙালির ছাড়া আর কারোর হয়ও না, আর এটা কেউ পারেও না, কি বলেন? আচ্ছা, শুভ্রাদি মেসেজ করেছেন বাঁশড্রনী থেকে, তুমি আজ যে টপিক দিলে গান তো আছেই, একটা পুরনো চিঠিও রয়েছে, আমার আর আমার মানুষটার গান ছিল, আমারও পড়ানো যাহা চায় তুমি তাই, শুধু আমরা দুজন জানতাম, কলেজ লাইফে লুকিয়ে ক্যাসেটের রেকর্ড করেছিলাম, ও গাইতো আমি শুনতাম, আজ সে নেই কিন্তু গানটা আছে, ও বলতে ভুলে গিয়েছিলাম ওর নাম রিভু, রিভু তুমি যেখানেই থাকো গানটা শোনো, তানিয়া তোমাকে শোনাবে, আমিও এই গানের সাথে সাথে গলা মেলাবো, তুমি নিশ্চয়ই শুনতে পাবে। বাহ, এত আবেগঘন মেসেজে তো গান শোনাতেই হবে। ঠিক আছে, আমি তখন অন্য মেসেজগুলো চট করে পড়ে নিই তারপর শোনাচ্ছি। শুভ সকাল তানিয়াদি, সপ্তপদী ছায়াছবির গান শুনতে শুনতে মনে হচ্ছে যেন জীবনটা শেষ না হয়, গানটা আমার ভীষণ প্রিয়, গান খুব সুন্দর হচ্ছে, সুস্থ থাকবেন, কবে আসবেন? আমি আবার আসবো, কবে? 20 তারিখ। হ্যাঁ, 20 তারিখ আবার আসবো। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা থেকে মেসেজ করেছেন, বিষয় সম্পর্কে আজ কিছু লেখেননি, আর মেসেজ করেছেন এদিকে মনিকা মাইতি নামখানা থেকে, জানিয়েছেন যে আমার মা যখন ছিলেন সন্ধে হলে ঠাকুর ঘরে একটা মিষ্টি সুরে গান ভেসে আসতো, দেখতাম মা গাইছেন ঠাকুরের গান, কোনো একটা গান করতেন না যেটা আমি বলবো, সব ধরনের গান করতেন, তাই তোমার কাছে বলি তোমার যে গানটা মনে হয় সেটাই শুনিয়ে দিও। আর ও জানতে চেয়েছে কবে আসবেন, ওই যে বললাম 20 তারিখ। আর মেসেজ করেছেন চন্দনদার, মেসেজ পড়া হয়ে গিয়েছে, আর মেসেজ বাকি থাকলো, বেশ একটা গান শুনিয়ে দিই। আর সব বন্ধুদের অনুরোধ করছি, আপনারা কাইন্ডলি একবার মেসেজ পাঠানোর পর যে তানিয়া পড়ছে না আরেকবার পাঠিয়ে দিই, আরেকবার পাঠিয়ে দিই, এটা করবেন না, সেক্ষেত্রে আমার পড়ার খুব অসুবিধা হয়। কেমন? আমি ঠিক পড়ব, চিন্তা নেই, আজ পর্যন্ত খুব অসুবিধা না হলে, খুব ভুল না হলে আমি মেসেজ পড়িনি এমনটা হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার গান কম যায়, কিন্তু আমি সমস্ত মেসেজ পড়ে তারপরে বাড়ি যাই, তাই ভরসা রাখুন না একটু তানিয়ার প্রতি, এত ভালোবাসেন, একটু ভরসা নেই আমার ওপর?

আহা, এমন করে যদি কেউ বলতো তাহলে তো হৃদয় গলিত হয়েই যেত। সে আর বলার অপেক্ষা রাখে না, প্রদীপ মুখোপাধ্যায় জগাচা হাওড়া থেকে 9:28 মেসেজ করেছেন, ক্ষমা করবেন দাদা এত দেরি হলো। আমার বাবার খুব সুরেলা গলা ছিল, যখনই গান গাইতেন উঁচু গলায় গাইতেন। গান শুনতে অনেকেই চলে আসতেন আমাদের বাড়িতে, প্রায় সব রকম গানই বাবা গাইতেন। আর অবসর সময় তিনি গাইতেন, আমি যাব যমুনার তীরে ফিরিব না আর ঘরে। আজ বাবা নেই কোথাও, সেই গান শুনলে আমার মন প্রাণ উদ্বেলিত হয়ে ওঠে। মনে হয় আমার বাবা যেন আছেন কোথাও বসে গানটি গাইছেন, মুহূর্তে দুটি চোখ ঝাপসা হয়ে আসে। বেশ, মন খারাপ করার দরকার নেই, বাবা মা আমাদের সঙ্গেই আছেন সব সময়ের জন্য। হুগলি থেকে বিশ্বনাথ গান, ও বাবা বিশ্বনাথদা সকালের প্রোগ্রামে মেসেজ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। জানিয়েছেন যে খুব সুন্দর একটা বিষয় দিয়েছেন, সুন্দর সুন্দর গানে ভরে উঠেছে, আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন তখন গেয়ে উঠি গুরুদেব কিশোর কুমারের স্বর্ণতৃষা ছবির, মনে পড়ে সেই সব দিন। এই গানটা আমার ট্র্যাকে ছিল, মানে আজ বাজাবো ভেবেছিলাম কিন্তু আর সময় নেই। আপনি এমন একটা দিনে মেসেজ করলেন যে এখন সময় এত অল্প যে গানটা শোনাতে পারছি না, পরের দিন নিশ্চয়ই শোনাবো, কথা দিচ্ছি। হ্যাঁ, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, এত দেরি করেন কেন মেসেজ করতে সুখেন্দুদা? রবীন্দ্রিক পরিবেশে জন্ম, তবুও ছিলাম অন্ধ, তাই ছোটবেলায় করেছি রবীন্দ্রসঙ্গীত বন্ধ সে কি, তখন বিশ্বভারতীর ছাত্র, মৃত্তিকা বিজ্ঞানের কক্ষে মাটির বুকে বন্দি যে জল, মনে পড়তে অশ্রু আছে চোখে, আর কিছু বলবার নেই। আর ঠিক আছে, সময়ও খুব কম, আমিও আর বিষয় নিয়ে কিছু বলছি না, কার মেসেজ বাকি থেকে গেল, এত পরে পরে মেসেজ আসলে খুব অসুবিধা হয়। শিশির ঘোষ মালদা থেকে লিখেছেন, আমার এক বন্ধু বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে গিয়েছিল আমায়, আমি পথ হারা এক পথিক এসেছি আমায়। বেশ বেশ, সময় একদম শেষ, আজকের মতো তানিয়াকে নিতে হবে বিদায়। আশা করি প্রত্যেকের মেসেজ পড়েছি, যাদের গান শোনাতে পারেননি তারা নিজ গুণে তানিয়াকে ক্ষমা করে দিয়েছেন। কার গান শোনাবো বলুন, যার গানটা শোনাবো তারই রাগ হবে, তাই আমি আমার পছন্দের একটি গান শুনিয়ে যাচ্ছি। 20 তারিখ সকালে আবারও কথা হবে। ভালোবেসে ভালো রাখবেন, ভালোবাসায় ভালো থাকবেন। হারমানা হাট থেকে মান্না দেয়।

For the record, we never broke up. We just took a 14-year vacation.

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, নতুন দিল্লিতে আজ ব্রিক্স দেশগুলি বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি এই পাঁচ দেশ সফর শুরু করবেন। উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৯১.২৩%। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে অংশগ্রহণ করছেন। বৈঠকের প্রারম্ভিক অধিবেশনে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেন, শান্তি ও নিরাপত্তা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অঞ্চলে যে সংঘাত দেখা দিয়েছে তার প্রেক্ষিতে আলোচনা এবং কূটনীতি গুরুত্ব বেড়েছে।
1: Our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation. Development issues remain central

0: লাভরভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সহ ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত হয়েছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন। আজ বিকেলে অংশগ্রহণকারী দেশগুলির বিদেশমন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পাঁচ দেশ সফর শুরু করছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি যাবেন আবুধাবি, এরপর নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন তিনি। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ জানিয়েছেন, আবুধাবি সফরকালে শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি, নিরাপত্তা, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা কথা বলবেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসী ভারতীয়র কল্যাণে গৃহীত পদক্ষেপ নিয়েও মত বিনিময় করবেন তারা।
1: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
0: প্রধানমন্ত্রী আগামীকালই নেদারল্যান্ডস যাবেন। 2017 সালের পর এটিই হবে তাঁর সে দেশে দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী আগামী রবিবার সুইডেনের গোথেনবার্গে যাবেন। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, গ্রিন ট্রানজিশন এবং স্টার্ট আপের মতো বিষয়গুলি নিয়ে বিশদে আলোচনা হবে। সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে যাবেন। সেখানে তিনি রাজা পঞ্চম হ্যারল্ড এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ভারত নরওয়ে ব্যবসা ও গবেষণা সম্মেলনে ভাষণ দেবেন। সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইতালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ মাত্র 20 বছরের মধ্যে দেশের সব মানুষের আস্থা অর্জন করেছে। আজ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এনডিআরএফ এর বিশেষ অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, যে কোনো বিপর্যয় ঘটলে এনডিআরএফ এর কর্মীরা যে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন তা অত্যন্ত প্রশংসনীয়। আজ এই অনুষ্ঠানে এনডিআরএফ এর কর্মী ও আধিকারিকদের উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিতে প্রেসিডেন্টস কালার সম্মান প্রদান করা হয়। সরকার দেশের অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যারিফ রেট কোটা এবং কান্ট্রি স্পেসিফিক কোটা, অ্যাডভান্সড অথরাইজেশন স্কিম এবং অন্য দেশে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিশেষ চুক্তির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে। সবচেয়ে বেশি 17 জনের প্রাণহানি হয়েছে প্রয়াগরাজে। ভাদোহী জেলায় মৃত্যু হয়েছে 15 জনের, মির্জাপুরে 10 জন, ফতেহপুরে 9 জন, বদায়ুনে 5 জন এবং বেরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। 100 জনের বেশি মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, বেশিরভাগ প্রাণহানি হয়েছে বজ্রাহত হয়ে। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। ফল ঘোষণা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, পাশের হার 91.23%।
2: টোটাল এনরোলমেন্ট 635,931 জন, অ্যাপিয়ার করেছে 626,258 জন এবং পাস করেছে 571,355 জন। টোটাল পার্সেন্টেজ মেল ফিমেল নিয়ে 91.23%। প্রথম হয়েছে আদৃত পাল, মার্কস পেয়েছে 496 আউট অফ

0: অ্যাডভান্টেজ, পার্সেন্টেজ হচ্ছে 99.2%।
1: পাশের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, সেখানে পাশের হার 94.19%। এরপর যথাক্রমে রয়েছে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং। প্রথম দশে স্থান পেয়েছেন 64 জন, 496 পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদ্রিত পাল। ওই স্কুল থেকে ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাছাল এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুণ্ডু 495 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। 494 পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন 5 জন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আজই পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। result.wb.gov.in, www.indiaresults.com ইত্যাদি ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের মানুষের কাছে জ্বালানি সংরক্ষণের উদ্যোগে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। আজ কলকাতায় লোকভবন থেকে প্রচারিত এক বার্তায় রাজ্যপাল বলেছেন, দায়িত্বশীল উদ্যোগ এবং সক্রিয় জনভাগিদারির মাধ্যমে আমাদের এগিয়ে যাওয়া দরকার। তিনি রাজ্যের সাধারণ মানুষের কাছে গণপরিবহন ব্যবস্থা এবং কারপুল ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছেন। এছাড়াও ভোজ্য তেলের ব্যবহার কমানো, বিদেশ থেকে আমদানিকৃত সোনা লেনদেন কমানোর কথাও তিনি বলেছেন। রাজ্যপাল বিভিন্ন সংস্থা, শিল্প এবং অফিসগুলির কাছে ভার্চুয়াল মাধ্যমে কাজ করা এবং কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করার কথাও বলেছেন। রাজ্য বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব চলছে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ নেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন মুখ্যমন্ত্রী। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নির্বাচিত বিধায়করা শপথ নিচ্ছেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন। আজই তিনি মনোনয়ন জমা করেছেন। সর্বসম্মতিক্রমে রথীন বোস পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে প্রত্যয় ব্যক্ত করেছেন। উল্লেখ্য, বিধানসভার নিয়ম অনুযায়ী নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব শেষ হওয়ার পর অধ্যক্ষ পদে ভোট নেওয়া হয়। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের চেলিয়ানে HPCS স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। 11 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে পাঞ্জাব পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে এবং সমসংখ্যক ম্যাচে মুম্বাই 6 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। অন্যদিকে গতকাল কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 6 উইকেটে পরাজিত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে আজ ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি এই 5 দেশ সফর শুরু করবেন। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খবর শেষ হলো, পরের খবর 1:30।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই কনকলতা। ब्रिक्स देशों के विदेश मंत्रियों की 2 दिन की बैठक नई दिल्ली में चल रही है। इसकी अध्यक्षता विदेश मंत्री डॉ एस जयशंकर कर रहे हैं। बैठक में ब्रिक्स देशों के विदेश मंत्रियों के अलावा सदस्य और भागीदार देशों के शिष्टमंडल प्रमुख भी हिस्सा ले रहे हैं। भारत की अध्यक्षता में आयोजित इस वर्ष का विषय है लचीलापन, नवाचार, सहयोग और सतत विकास के लिए निर्माण। ये विषय प्रधानमंत्री नरेन्द्र मोदी के मानवता प्रथम और जन केंद्रित दृष्टिकोण से प्रेरित है। इस अवसर पर विदेश मंत्री डॉ एस जयशंकर ने कहा कि शांति और सुरक्षा वैश्विक व्यवस्था के केंद्र में है।
3: हमारी चर्चाओं का उद्देश्य ऐसा सतत विकास सुनिश्चित करना होना चाहिए जो समानता के सिद्धांतों तथा साझी लेकिन अलग अलग जिम्मेदारियों की भावना पर आधारित हो। तकनीकी प्रगति वैश्विक परिदृश्य को बदल रही है। इसका उपयोग सुशासन और समावेशी विकास के लिए प्रभावी रूप से किया जा सकता है। हाल के संघर्षों ने संवाद और कूटनीति के महत्व को और स्पष्ट किया है। आतंकवाद के खिलाफ सहयोग मजबूत करने पर सभी देशों की साझा सहमति है।
4: In strengthening cooperation against terrorism.
2: डॉक्टर जयशंकर ने कहा कि संघर्ष, आर्थिक अनिश्चितताएं और व्यापार, प्रौद्योगिकी तथा जलवायु परिवर्तन से जुड़ी चुनौतियां वैश्विक परिदृश्य को बदल रही हैं और ऐसी उम्मीद बढ़ रही है कि ब्रिक्स इसमें सार्थक तथा स्थिरता लाने वाली भूमिका निभाएगा। बैठक के दौरान ब्रिक्स देशों के विदेश मंत्री वैश्विक और आपसी हित से जुड़े क्षेत्रीय मुद्दों पर विचार विमर्श करेंगे। वे आज प्रधानमंत्री नरेंद्र मोदी से भी मुलाकात करेंगे। प्रधानमंत्री नरेंद्र मोदी कल संयुक्त अरब अमीरात, नीदरलैंड, स्वीडन, नॉर्वे और इटली की 6 दिन की यात्रा पर रवाना होंगे। विदेश मंत्रालय में सचिव सीबी जॉर्ज ने नई दिल्ली में बताया कि श्री मोदी कल संयुक्त अरब

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম।

0: স্টুডিওর ঘড়ি বলছে 1:14 হয়ে 34:35 আর এই সময়টা আপনার পছন্দের গান শোনার সময়। তোমায় গান শোনাবো নিয়ে 100.1 FM গোল্ডে চলে এসেছি আমরা দুজন, আমি প্রযুক্তি,
1: আমি সরিতা। আর না বলে এসেছি, তবে এক্ষুনি চলে যাব না, বিদায় নেবার কোনো প্রশ্নই নেই, কারণ তোমায় গান শোনাবো, আমরা না থাকলে কে গান শোনাবে?
0: তাই তো,
1: আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান দিয়ে শুরু হলো আজকের অনুষ্ঠান। আর এই গানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার সুধীন দাশগুপ্ত, আর যিনি শুনতে চেয়েছিলেন এই গান, সৌমিতা মাইতি ফুলেশ্বর হাওড়া থেকে। এরপরে আমরা কোন গানে যাব? মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গানের রিকোয়েস্ট অনেক দিন পরে পেয়েছি, তাহলে কি সেই গানে যাব?
0: একদম
1: চলে যাই তাহলে সেই গানে। ফিরে এসে বলছি, কার অনুরোধে শুনলাম এই গান।

0: সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে পবিত্র মিত্রের কথায় আমরা শুনছিলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। আর এই গান শোনার জন্য রিকোয়েস্ট করেছিলেন হুগলি থেকে শ্বেতা। এবারে আমরা শিপ্রা বসুর কণ্ঠে গান শুনব, আর এই গানের জন্য রিকোয়েস্ট করেছেন খরসরাই বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্ত। তবে তার আগে একটু ছোট্ট করে বলে দিই, আমাদের ফেসবুক পেজে তো রিকোয়েস্ট এসেইছে, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে 9903055992, সেখানে আপনি আসতেই পারেন, অনুরোধ করতেই পারেন। তবে নিয়মটা মেনে, মানে সোম থেকে বুধ পর্যন্ত যারা অনুরোধ করেননি তারাই আসবেন অনুরোধে। আর খুব বেশি কথা না লিখে আপনার নাম লোকেশন অবশ্যই মেনশন করবেন, সঙ্গে শিল্পীর নাম এবং গানের প্রথম লাইন। কেমন?
1: আচ্ছা, গান শোনার আগে আরও একটা জরুরি কথা আপনাদের বলে দিই, আপনারা এতদিন শুনেছেন তাও আরও একবার জানিয়ে দিই। আজ 14ই মে সন্ধে 6টায় ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে তবলায় থাকছেন পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ, ফলে আজ সন্ধেবেলা আপনারা চলেই আসতে পারেন ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে।
0: এই মুহূর্তে শিপ্রা বসু রইলেন গানে গানে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: এই গান শুনতে শুনতে না মনে হচ্ছিল আমার সত্যি তো মাঝে নদী বইছে না বটে, তবে মাঝে তো কিছু আছে। আমরা এপারে আর যারা শুনছেন গান তারা রেডিও সেটের ওপারে, মাঝখানে রেডিও সেটটা রয়েছে। এই গানের অনুরোধ করেছিলেন সঞ্জীব ভুঁইয়া ক্যানিং থেকে, আমরা অতিথি ছবি থেকে শুনলাম এই গান।
1: পরের অনুরোধে চলে যাই, পরের অনুরোধ করেছেন আলাউল মল্লিক দেওড়া আমতা থেকে, শুনতে চেয়েছেন কিশোর কুমারের কণ্ঠে এই গান। এই গান রইল আপনাদের সকলের জন্য।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা গান শুনছিলাম কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, অতুল প্রসাদের এই গানের জন্য রিকোয়েস্ট করেছিলেন পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে। এবারে আমরা কার গান শুনব?
1: এবারে আমরা মান্নাদের কণ্ঠে গান শুনব। আমরা গান শুনে তারপরে বরং ফিরে এসে জানাচ্ছি যে কোন বন্ধু অনুরোধ।

0: মায়নাদের কণ্ঠে আমরা গান শুনছিলাম ইমন কল্যাণ ছবি থেকে, আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন অংশুমান নন্দী দৌলতপুর আরামবাগ হুগলি থেকে।
1: আমরা চলে যাব পরের গানে। পরের গানের শিল্পী আশা ভোঁসলে। আশা ভোঁসলের কণ্ঠে গান শুনতে চেয়েছেন সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শ্রীমতী বাণী চ্যাটার্জি, সুমন চ্যাটার্জি ও আরোহী চ্যাটার্জি। এই গান রইল আপনাদের জন্য।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আনন্দদেবের কণ্ঠ কিন্তু এখনো অনেক মানুষের মনে দোলা লাগায়, যেমন ধীরেন্দ্রনাথ মণ্ডল, কালীরানী মণ্ডল, হিমারানী মণ্ডল, গীতারানী মণ্ডল এবং কার্তিক মণ্ডল, তারা শুনতে চেয়েছিলেন সন্দেশখালী দাউদপুর থেকে লিখেছেন এই গান শোনার অনুরোধ তাদের ছিল, তাদের সেই গান শুনিয়ে দিলাম।
1: একদমই, আমরা এবারে শ্যামল মিত্রের কণ্ঠে গান শুনবো। অন্তরাল ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে গান শোনার জন্য অনুরোধ করেছেন দিতিপ্রিয়া মণ্ডল বেলঘরিয়া থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা শেষ গান শুনব। কিন্তু তার আগে, যাওয়ার আগে আপনাদের জানিয়ে যাই যে ঠিক 2:30 সুরেলা সফর নিয়ে প্রযুক্তি আর সরিতা চলে আসবে আপনাদের কাছে। এবং আজ সুরেলা সফরে রয়েছে আমাদের ম্যাটিনি মেগাস্টার। আর কে ম্যাটিনি মেগাস্টার, তার জন্য তো আপনাকে কান পাততেই হবে ঠিক 2:30।
1: হ্যাঁ, আর আমরা আশা ভোঁসলের কণ্ঠে গান শুনছিলাম একান্ত আপন ছবি থেকে। এই গান শোনার জন্য অনুরোধ করেছিলেন আমতা থেকে প্রিয়াঙ্কা মল্লিক। আর এবারে একেবারে শেষ গানে চলে যাব।
0: শেষ গান লতা মঙ্গেশকরের কণ্ঠে, অসিত হাইত হাওড়া থেকে শুনতে চেয়েছেন এই গান। আর এই গানের সঙ্গেই আজকের তোমায় গান শোনা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: ঘড়ি বলছে 2:31 হয়ে 35 সেকেন্ড হয়ে গেছে, আর সেই কারণেই সুরেলা সফর নিয়ে চলে এসেছি আমি সরিতা,
1: আমি প্রযুক্তি। আর আজ সুরেলা সফরে ম্যাটিনি মেগাস্টার।
0: আজকের ম্যাটিনি মেগাস্টার কে আপনি ভাবছেন? ভাবুন ভাবুন, ভাবতে থাকুন। আমরা আপাতত গান শোনাই, গান শুনলেই বুঝতে পারবেন আজকে আমাদের সঙ্গে ম্যাটিনি মেগাস্টার জুড়ে কে রয়েছেন।

0: कहिए, क्या सुनेंगे आप?
1: अरे

0: কাকে বলেন মোহিনী,
1: কেউ ধক ধক গার্ল, কেউ বলেন নিশা, আবার কারোর কাছে তিনি চন্দ্রমুখী।
2: হ্যাঁ, তার মোহিনী হাসিতে ঘায়েল হয়নি এমন মানুষের সংখ্যা মানে নেই বললেই চলে।
1: হ্যাঁ,
2: আর আপাতত এই যে আমরা ধারাপাত শুনছিলাম, সেটা শুনতে শুনতে আপনারা বুঝে গেছেন কার কথা বলছি। তিনি ওয়ান অ্যান্ড অনলি মাধুরী দীক্ষিত।
1: আজকে ম্যাটিনি মেগাস্টারে মাধুরী দীক্ষিত এবং তার ছবি, তার জীবন নিয়ে নানা গল্প।
2: একদমই, আগামীকাল তার জন্মদিন, আর আজকে আমরা প্রি বার্থডে সেলিব্রেশনে থাকবো সুরেলা সফর জুড়ে সরিতা আর প্রযুক্তি। শুরুটা হয়েছিল অবোধ রাজশ্রী প্রোডাকশনের এই ছবি দিয়ে। সেই ছবি খুব একটা বাজার মানে ব্যবসা করতে পারেনি সেই অর্থে, কিন্তু তিনি কিন্তু নজর কেড়েছিলেন, যে কারণে তার পরবর্তী সময়ে বেশ কিছু ছোট ছোট ছবিতে ছোট ছোট রোল তিনি করছিলেন। এই রকমই একটা সময় একটা ছবিতে তিনি একটা ছোট ডান্স সিকোয়েন্স করছিলেন, সেখানে সরোজ খান ছিলেন তার কোরিওগ্রাফার। এবার সুভাষ ঘাই সেখানে এসেছিলেন, মানে তার পাশেই তিনিও কর্মার শুটিং করছিলেন সেই সময়, তো তিনি এসেছেন তার একটা ডান্স সিকোয়েন্সের জন্য। একজনকে দরকার, ড্রিম সিকোয়েন্স, সেখানে একজনকে দেখানো হবে যে সে নাচছে, মানে দুজন আর কি, একজন নয়, নায়ক নায়িকার মতো দুজন অন্য কেউ নাচছে, তাদের দেখে নায়ক নায়িকা আস্তে আস্তে নিজেদের সেইটাতে ভাবতে শুরু করবেন এবং সেই সিকোয়েন্সে পৌঁছে যাবেন। এই হচ্ছে, তার মানে খুব সামান্য একটা নাচের জন্য দরকার ছিল। তো সরোজ খানকে অন্য একজনের কথা বলছিলেন সুভাষজি, তো তাকে পাওয়া না যাচ্ছিল না সেই সময় আর কি। তো সে কারণে সরোজজি তখন মাধুরীর কথা বলেন যে এই মেয়েটিকে দেখতে পারেন, এ কিন্তু ভালো নাচে। তখন স্যার তাকে জিজ্ঞেস করেন সুভাষ যে তুমি করবে, তো উনি বলেন হ্যাঁ করব। তো তারপরে যখন সেইটার জন্য যখন তিনি নাচতে যান, ওই পোর্শনটা যখন শ্যুট হচ্ছে, ওইটা দেখে সুভাষ ঘাই মানে ওই আর কি, জহুরি যেরকম জহর চেনে না, সেরকম সুভাষজি বুঝতে পেরেছিলেন যে এইটুকু নাচের জন্য এই মেয়েটাকে ব্যবহার করাটা ঠিক হবে না। তখন তিনি ওর মাকে ডেকে বলেছিলেন যে ও কি করছে, কি কি ছবি কি করছে, সেগুলো জিজ্ঞেস করার পরে তখন উনি বলেছিলেন যে আগামী ছ মাস ও কিচ্ছু করবে না, এই সমস্ত থেকে একদম দূরে থাকবে, তারপরে আমি ওকে লঞ্চ করব। এবং ওই যে নাচের দৃশ্যটা শ্যুট করার জন্য ডেকেছিলেন মাধুরীকে, সেইটাও কিন্তু উনি সরিয়ে দেন, মানে ওখানে ব্যবহার করেননি মাধুরীকে। হ্যাঁ, কারণ তিনি বুঝেছিলেন যে এটা মানে ওইটুকুর জন্য ব্যবহার করার জন্য এই প্রতিভা নয়। তারপরে তিনি অন্য একটি ছবিতে তাকে মানে ইয়ে করেন, লঞ্চ করেন, এবং অন্য একটি ছবিতে বলতে তেজাব কিন্তু পরে রিলিজ হয়েছে সেই অর্থে, এই হ্যাঁ আগে রিলিজ হয়েছে, ভুল বললাম, রামলাখানের জন্য সুভাষজি তাকে সাইন করান। হ্যাঁ, আর তেজাব মোটামুটি তারপরে তেজাব শুরু হয় এবং তেজাবটা রিলিজ হয়েছিল আগে। এই যে তেজাবের কথা বলছি, আমার একটা ঘটনা মনে পড়লেও মাধুরী তার সাক্ষাৎকারে বলছেন যে দেখো একদম অবোধে তো তিনি যখন অভিনয় করেছেন বা তারপরে ছোট ছোট অভিনয়গুলো যখন করছিলেন, তখন মানুষ তাকে ওইভাবে চিনতে পারেনি, মানে দেখেই চিনতে পারতো না যে এই হচ্ছে সেই মেয়েটি, এরকম আর কি। এবার তেজাব যখন রিলিজ করে, তার আগে উনি এখানে ছিলেন না, ওনার কাজিনের কোনো এক কাজিনের বিয়ে ছিল, সেই মানে সেই উপলক্ষে বিদেশে গিয়েছিলেন। তো বিদেশ থেকে যখন ফিরছেন, তখন তার মধ্যে তেজাব রিলিজ করে গেছে এবং দারুণ হিট করেছে, সেটা খবরও পেয়েছেন, বিদেশে বসেই খবর পেয়েছেন যে তেজাব হিট করেছে। তো ভালো কথা, হিট করলে ঠিক কী জিনিসটা হয় সেটার তো অভিজ্ঞতা তার তখন ছিল না। তো তিনি যখন ফিরছেন এয়ারপোর্টে, তখন উনি দেখছেন যে ল্যান্ড করেছেন যখন ওনার লাগেজ টাগেজ নিচ্ছেন, তখন উনি দেখছেন যে আশেপাশের লোকজন না তাকে দেখে ফিসফিস করে কথা বলছে, তাতে উনি বুঝতে পারছেন যে ওনাকে চিনতে পারছে, ওনার বেশ ভালো লাগছে, ব্যাপারটা এনজয় করছেন। তারপরে বলছেন এয়ারপোর্ট থেকে যখন বেরিয়েছেন, দুটো বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল, তারা ওই গাড়ির কাজটাজ পরিষ্কার করে, এরকম কিছু কাজটাজ করে আর কি। তো তারা দেখে, ওকে দেখেই না খানিকটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে দৌড়ে খানিকটা ছুটে এসেছে। খানিকটা ছুটে এসে থেমে গিয়ে তারা বলছে, এক দো তিন। ঠিক এইরকম একটা রিয়াকশন। মাধুরী বলছে, আমার এত ভালো লেগেছিল। তারপরে বাচ্চা দুটো একটা খাতা কাগজ পেন নিয়ে এসে সই করতে, মানে অটোগ্রাফ চায়, এবং তিনি অটোগ্রাফ যখন করেন তখন এমটা বড়, মাধুরী দীক্ষিত লেখেন এমটা বড় করে, এবং সেটা দেখে বাচ্চা দুটো অটোগ্রাফ নিয়ে চলে গেছে। গিয়ে তারা

0: নিজেদের মধ্যে আলোচনা করছে, দেখেছিস এম এম ফর মোহিনী আর কি।
1: তার নাচ নিয়ে এত কথা হচ্ছে এবং আমরা সকলেই জানি যে তেজাবের এই এক দো তিন গানটির কোরিওগ্রাফার সরোজ খান। এবং সরোজ খান এমন একজন মানুষ, তার প্রসঙ্গে আমরা আসব, অবশ্যই আসব, কারণ মাধুরী দীক্ষিত তৈরি হওয়ার ক্ষেত্রে অনেকটা অবদান কিন্তু সরোজ খানের রয়েছে। আমরা
0: বরং রাম লক্ষণের গানে যাই।
1: আচ্ছা,
0: রাম লক্ষণের গানে যাই, এই গানটারও কিন্তু একটা গল্প আছে। এখানেও সরোজ খানকে পাচ্ছি আমরা।
1: হ্যাঁ হ্যাঁ, এই নাচের, হ্যাঁ সেই গল্পটা আমরা শুনবো না আপনাদের গানটা শোনার পরে। যেহেতু নাচের প্রসঙ্গে কথা হচ্ছে, অবশ্যই আমরা জানি যে 3 বছর বয়স থেকে তিনি কত্থক নাচ শিখেছেন, শিখে বড় হয়েছেন এবং নাচের প্রতি তার এত প্যাশন ছিল। তিনি যখন অবোধের যখন তিনি অডিশন দিতে গেছেন, তখন অডিশনে তাকে বলা হয়েছিল যে একটা গান বাজানো হবে, সেই গানের গানের উপরে তোমাকে কোরিওগ্রাফি করে নাচতে হবে। উনি তো খুব খুশি হয়েছিলেন এবং গানটা রাজশ্রী প্রোডাকশনেরই একটা ফিল্মের গান বাজানো হয়েছিল এবং সেখানে উনি নিজের মতন করে নাচ করেছেন, কারণ ওইটাতে ভীষণ প্যাশনেট ছিলেন
0: একদম।
1: তো মানে হয় না যে এমন একটা কাজ, যে কাজটা করতে আমার ভালো লাগে, সেই কাজটা যদি আমাকে দেওয়া হয় প্রথম কাজের ক্ষেত্রে, তখন একটা আলাদাই আনন্দ থাকে। হয়তো এই নাচটাই এমন একটা মানে ক্লিক করে ফেলেছিল যে রাজাবাবু বারজাতিয়া তাকে বলেছিলেন আর কি যে এই মেয়েটিকেই আমার চাই। এবং এর সময়ও নানা রকম ঘটনা ঘটেছিল, মানে রাজাবাবুর যখন চেয়েছিলেন, তার বেশ কিছু দিন পরে যখন মাধুরী জানতে পারলেন যে তাকে সিলেক্ট করা হয়েছে, ততদিনে তিনি তার চুলটা একেবারে বয়কাট করে ফেলেছেন, যেটা রাজাবাবুর খুব দুঃখ হয়েছিল যে একটা গ্রামের মেয়ে, তার তো একটা লম্বা বেনি থাকবে, কিন্তু এখানে মেয়েটি কী করলো, এ কী কাণ্ড হয়ে গেল। তো যাই হোক, এইরকম নানা রকম ঘটনার মধ্যে দিয়ে তার প্রথম ছবি অবোধ। এবং
0: এবং আরেকটা কথা বলার, মানে সেখানেও কিন্তু একটা অদ্ভুত বং কানেকশন, তাপস পাল তার সঙ্গে অভিনয়ে ছিলেন।
1: তার প্রথম ছবির প্রথম হিরো তাপস পাল। আমরা আপাতত শুনবো রাম লক্ষণের গান, তারপরে আমরা ফিরে আসছি আরো অনেক গল্প নিয়ে।

0: এই যে আমরা গান শুনছিলাম রামলখন ফিল্ম থেকে, তো এই এই গানটা একটা মজা হয়েছিল যে সুভাষজি সরোজ খানকে বলেছিলেন, গানটা দিয়ে বলেছিলেন যে এই গানটার একটা কোরিওগ্রাফি করতে। তো সরোজজি গানটার কোরিওগ্রাফি করেছেন, কিন্তু সিকোয়েন্সটা ওনাকে বলে দেওয়া হয়নি। সিকোয়েন্সটা বলে দেওয়া হয়েছে, বাট ওখানে মানে ঠিক মাধুরীর ক্যারেক্টারটা কীরকম বা কী সেগুলো এক্সপ্লেন করেননি উনি। তো সরোজজি নিজের মতো একটা বলিউড ফিল্ম মিউজিক যেরকম হয় সেই মতো একটা ডান্স সিকোয়েন্স তৈরি করে সেরকম একটা কোরিওগ্রাফি করেছেন। তো এবার শুটিংয়ের দিন যখন উপস্থিত হয়েছে সবাই সেটে, তখন উনি বলছেন যে ঠিক আছে দেখি আমি একটু দেখব। শুরু হয়েছে যেই মাধুরী ওরকম নাচতে শুরু করেছে, তখন সুভাষজি বলছেন এই না না না না না এটা চলবে না, এরকম নয়, মানে এখানে মেয়েটি ভীষণ ইনোসেন্ট, সে আর কি বিয়ে হয়েছে এবং তারপরে সে নালিশ করছে আর কি সেরকমভাবে, সেই রকম, সুতরাং এই সেই ইনোসেন্সটা ফোটাতে হবে, এই রকম করলে চলবে না, এটা চটপটা বলিউড ডান্স দিয়ে এটা চলবে না। এবং মাধুরী বলছেন সরোজ খান এমনই একজন মানুষ, তিনি কিন্তু মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করে ফেললেন, ঠিক কতটুকু চেঞ্জ করলে কী করলে ব্যাপারটা আর কি ফুটবে, যেটা সুভাষজি চাইছেন সেইটা দেখা যাবে, সেই জায়গাটা তিনি করে ফেললেন ওইটুকু, মানে প্রায় মানে এক মিনিটের মধ্যে ব্যাপারটা ঠিকঠাক করে দিলেন, আবার তারপরে শুটিং হলো।
1: ঠিক তাই, আসলে এই যে বলিউড স্টাইলের ডান্স, এটা তো মাধুরীকে শিখিয়েছিলেন সরোজ খান
0: একদম।
1: এবং মাধুরী দীক্ষিত বলছেন যে আমি প্রথম এই ধরনের নাচ করলাম যেটা আমরা তেজাবে এক দু তিন। তার আগে বেশ কিছু ছবি যেমন উত্তর দক্ষিণ, এখানেও সরোজ খান কোরিওগ্রাফার ছিলেন, কিন্তু
0: সেটা ক্লাসিক্যাল টাইপ
1: একটু, হ্যাঁ একেবারে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বা ক্লাসিক্যাল ধরনের ডান্স সিকোয়েন্স ছিল, সেই ধরনেরই নাচ ছিল, সেই ধরনের কোরিওগ্রাফি ছিল। কিন্তু যখন তেজাব তৈরি হচ্ছে তখন মাধুরীকে একদম অন্য রকমভাবে প্রেজেন্ট করার জন্য সরোজ খান একদম একটা অন্য এমন একটা কোরিওগ্রাফি করলেন, এবং দেখবেন যে হুক স্টেপটা ভীষণ পপুলার হলো সেটা হচ্ছে যে পিছন দিকে নেচে যাওয়া, এইটা ভীষণ পপুলার হলো। এবং যখন মাধুরীকে জিজ্ঞাসা করা হয়, আজও জিজ্ঞাসা করা হয় যে এটা তো আপনি কিভাবে করলেন, মানে তখন আপনি তো বরাবর ছোটবেলা থেকে ক্লাসিক্যাল ডান্স শিখেছেন, কত্থক শিখেছেন, সেখানে আপনি এইরকম একটা এই ধরনের একটা বলিউডি স্টাইল কি করে আয়ত্ত করলেন, সেখানে মাধুরীর একটাই উত্তর ছিল হার্ডওয়ার্ক। আসলে সাংঘাতিকভাবে শুরুতেই বলেছিলাম যে নাচের প্রতি ভীষণ প্যাশনেট ছিলেন, এবং একটা নাচকে কিভাবে আয়ত্ত করতে হয়, তিনি বলছেন যে আমি পড়েছিলাম যে মাইকেল জ্যাকসন যখন নিজেকে তৈরি করছেন তখন আয়নার সামনে তিনি দাঁড়াতেন, তিনি এবং তার একটা জলের বোতল, এই তার সঙ্গী ছিল, যতক্ষণ না তার সেই স্টেপটা অ্যাকিউরেট হচ্ছে ততক্ষণ তিনি নেচে যেতেন,
0: একটাই স্টেপ বারবার
1: করে যাওয়া। তো উনি বলছেন যে আমার ওটাই কোথাও একটা অনুপ্রেরণা ছিল, এবং আমি যখন সেই স্টেপগুলো তৈরি করতাম আমি বারে বারে আমরা প্রচুর পরিশ্রম করেছি, এটা উনি বারে বারে বলছেন যে কঠোর পরিশ্রম আমরা করেছি এক একটা ডান্সকে ওই রকমভাবে, মানে যখন আমরা নাচটা করছি তখন মনে হচ্ছে এফর্টলেস, কিন্তু যখন আমরা তৈরি করছি তার পিছনে যে কতটা এফর্ট ছিল সেটা শুধু আমরাই জানি।
0: একদমই তাই, এবং সরোজ খান যখন মাধুরীকে এই নাচটা তোলাতে শুরু করেছেন প্রথমেই উনি ডিরেক্টরকে বলেছিলেন যে আমরা কিন্তু রিহার্স করব, এবং এক মাস ধরে রিহার্সাল চলেছিল, এবং সরোজজি বলছেন যে মোটামুটি 10-12 দিন রিহার্স করার পরে কিন্তু একদম ফ্ললেস হচ্ছিল ব্যাপারটা, ঠিকঠাক হয়ে গেছিল। কিন্তু ওই যে তুমি বললে যে মাধুরীর ডেডিকেশন, মাধুরী কিন্তু ছাড়েনি বাকি দিনগুলো, সরোজজি বলছেন দরকার নেই আর রিহার্স করার দরকার নেই, কিন্তু মাধুরী রোজ যেতেন এবং সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা রিহার্স করতেন।
1: সেই আমরা এবারে যে গানটি শুনব এটি দিল ছবির গান, এবং এই ছবিতেই প্রথম তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাক্ট্রেসের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন। এটা তিনি সবসময় বলেন যে আমি তার আগে বেশ কিছু ছবিতে অভিনয় করেছি, তেজাবের জন্য তিনি নমিনেটেড হয়েছিলেন কিন্তু পুরস্কার হাতে আসেনি, এই ছবির এই অ্যাওয়ার্ডটা তাকে কোথাও একটা তার কাছে খুব স্পেশাল,
0: হ্যাঁ ইন্সপায়ার করেছিল তার কাজের ক্ষেত্রে, অনেকটা ইন্সপিরেশন পেয়েছিলেন হয়তো এর থেকে।
1: আমরা শুনি

0: আমরা শুনছিলাম দিল ফিল্মের গান, আর তার আগে দেখো মাধুরী দীক্ষিতের কথা বলছি, যখন তুমি যেটা বললে যে নাচের কথা, ডান্স তার প্যাশন, আর সত্যি কথা বলতে না, তিনি যদি না নাচতেন হয়তো তিনি এই ফিল্মের জগতেও আসতেন না,
1: মাইক্রোবায়োলজিস্ট হতেন।
0: একদমই তাই, তিনি নিজেই বলছেন যে তিনি ওই এইচএসআর পর যে গ্যাপটা, সেই গ্যাপে অবধের শুটিং শুরু করেছিলেন, তারপরে তো মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে শুরু করলেন। এবং উনি বলছেন যে ওই ছোটো ছোটো রোল যেগুলো করতাম তাতে কি হতো, যেহেতু মেন লিড নয়, 10-12 দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যেত, তারপরে আমি আমার পড়াশোনা করতাম, কলেজ যেতাম, কোনো অসুবিধা নেই। তো তারপরে যখন ফুল ফ্লেজড শুরু হলো কাজ, তখন একটা ডিসিশন নিতে হলো, বাড়িতে তাকে জিজ্ঞেস করলেন সবাই, এবং তার তখন মনে হলো যে কি করব। তাতে করে তার মনে হলো যে এই যে মানে অবধ থেকেই এটা মনে হয়েছিল যে এই যেটা করছেন ক্যামেরার সামনে উনি কাজটা করছেন, এটা কিন্তু উনি খুব এনজয় করছেন, ভালো লাগছে করতে, সেটাতেই ওনার মনে হয়েছিল ভালো যখন লাগছে তাহলে এটাতেই কনসেন্ট্রেট করি। তো নিজে তখন বলছেন যে হ্যাঁ, মানে লেন্সের এপার থেকে না দেখে বরং আমি লেন্সের ওই দিকে চলে যাই, সেই ডিসিশনটাই নিলাম তারপরে।
1: সেটাই, আমরা এবারে যে গানটি শুনবো স্যালাব ছবি থেকে, এবং স্যালাবেও একদম গল্পটাই একদম অন্য রকমের একটা গল্প, একটা থ্রিলার ছবি, এবং সেখানে এই গল্পের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে,
0: তোমাকে আমি একটা কথা বলি, এই যে স্যালাব ছবিটা দেখো, ছবিটা কিন্তু ছবি হিসেবে খুব যে হিট করেছিল তা কিন্তু নয়,
1: না,
0: অথচ গানটা কিন্তু আমরা, ডান্সের এই সিকোয়েন্সটা কিন্তু আমরা আজও মনে রেখেছি,
1: একেবারেই মনে রেখেছি, এবং এখনো এখনো মাধুরী দীক্ষিতের মানে টপ 10 ডান্সের মধ্যে এই গানটা অবশ্যই
0: আসে আসে। আর মাধুরী জি নিজেও কিন্তু বলেছেন এটা, যে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কোন, এত তো আপনি ডান্স সিকোয়েন্স করেছেন, ডান্স সিকোয়েন্সের জন্য আপনি বিখ্যাত, ডান্সের জন্য বিখ্যাত, তো আপনার কোন সিকোয়েন্সটা করতে মনে হয়েছে যে এটা একটু ডিফিকাল্ট, এটা একটু অসুবিধা হয়েছে, সেটা কোনটা, তাতে কিন্তু উনি এইটার কথা বলেছেন যেটা আমরা শুনতে যাচ্ছি,
1: এবং এটাতেও সরোজ খান, তাই তো?
0: হ্যাঁ, একদমই তাই, একদমই তাই, এটাতে সরোজ খান, এবং উনি বলছেন যে, মাধুরী বলছেন যে এটা কেন অসুবিধা হয়েছে, কেন ডিফিকাল্ট মনে হয়েছে, তার কারণ হচ্ছে গানটার শুধু মুখরাটা মাধুরী লিপ দিচ্ছেন, তারপরে বাকিটা কিন্তু কোরাসে আসছে, অনেক কিছু হচ্ছে, সবাই মিলে গাইছে, কিন্তু মাধুরীর ওপরে কিন্তু ক্যামেরা,

0: ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়, কোথাও এক্সপ্রেশন দেওয়াটা অনেক সহজ হয়ে যায়, কিন্তু নিজে লিপ দিচ্ছেন না অথচ পুরো এক্সপ্রেশনটা উনি ওনার এক্সপ্রেশনে সবটা বোঝা যাচ্ছে, এই ব্যাপারটা এটা খুব কঠিন কাজ ছিল তুলনামূলকভাবে।
1: আর এই কঠিন কাজটাকে সহজ করেছেন সরোজ খান। সরোজ খান এমন একজন মানুষ যিনি এমন এমন হুক স্টেপ দিয়েছেন মাধুরীকে যেগুলো প্রত্যেকটা সুপার ডুপার হিট হয়েছে, এবং তার যে খুব একটা মানে হয় না অনেক সময় যে এটার কি ভিত্তি আছে, মানে এটার কি যুক্তি আছে, যুক্তিগ্রাহ্য না হলেও এমন এমন স্টেপ দিয়েছেন। বিশেষ করে আমরা এর পরে ব্যাক টু ব্যাক আরেকটা গান শুনবো, চানে কে খেত মে, আপনারা দেখবেন যে দুটো আঙুলকে একসঙ্গে জড়ো করে যে মুখের সামনে আঙুলটাকে সাপের মতো বেঁকিয়ে নেওয়া, এইটা নিয়ে অনেকে কথা বলেছিলেন। বিশেষ করে মাধুরী বলেছিলেন যে চানে কে খেত মের সাথে এই স্টেপের কি লিংক আছে। তো সরোজজি, তো সরোজজি তিনি বলেছেন আমি বলছি তুমি করো না, দেখবে এটাই মানে হিট হয়ে যাবে। সত্যি তাই,
0: এটা কিন্তু ওই তুমি যেটা বললে হাতটা দিয়ে সাপের মতো করে, ওটা কিন্তু সাজানে ছিল,
1: সাজানে,
0: ওটা সাজানে ছিল, হ্যাঁ ওটাতে উনি বলেছিলেন, এবং পরবর্তীকালে উনি বলছেন যে ওই স্টেপটাই কিন্তু সবচেয়ে বিখ্যাত হয়েছিল।
1: একদম একদম একদম।
0: আর জানে কি খাত খেত মে ওই স্টেপটা, সরোজজি বলেছেন যে মাধুরী মানে মাধুরীর ডান্স সিকোয়েন্সের মধ্যে যদি বাঁচতে হয় তাহলে সেরা বাঁচতে গেলে উনি ওই সাইলাবের কথা বলেছেন এবং এই চানে কি খেত মে, এই দুটোর কথা উল্লেখ করেছেন সরোজজি। আর মাধুরী দীক্ষিত যেটা বলছেন, বলছেন যে হ্যাঁ অদ্ভুতভাবে এই স্টেপগুলো ভীষণ অদ্ভুত ছিল, করতে খুব ভালো লেগেছে। আর আরেকটা মজার কথা হচ্ছে, একটা ডান্স রিয়েলিটি শোতে যখন সরোজজি এসেছেন তো দুজনে মিলে স্টেজে এই নাচটা আর কি, এই গানের সঙ্গে নাচছেন, এবং নাচার আগে মাধুরী বলছেন যে এটা আমি ডেডিকেট করছি শাহরুখ খানকে, কারণ শাহরুখ সমান বারবার করে বলতো যে এই স্টেপটা শিখিয়ে দিতে। আরেকটা কথা এখানে বলি, মাধুরী বলছেন যে আমাদের মধ্যে একটা ডিল হয়েছিল, ঠিক হয়েছিল সরোজজির সঙ্গে আমার, যে আমরা একটা স্টেপ পরের গানে আর রিপিট করবো না, মানে প্রত্যেকটা যে এতগুলো যে গান আমরা করেছি কোরিওগ্রাফি করবো, কোনো স্টেপ রিপিট হবে না আমাদের। এবার বলছেন যে সরোজজি তো প্রচুর কোরিওগ্রাফি করছেন, ওনার অত মনে থাকে না, এবার পরে কোনো একটা নাচ তোলানোর সময় কোনো একটা স্টেপ করেছেন, তখন মাধুরী বলছেন না এটা তো করবো না, তখন সরোজজি অবাক হয়ে বলছেন কেন, বলছেন এটা ওইখানে ছিল। এরকমভাবে মানে ওনার সবসময় উনি বলছেন যে আমার হচ্ছে এলিফ্যান্ট মেমোরি,
1: হাতির মেমোরি,
0: কিছুই আমি ভুলি না, তো সুতরাং আমি ওই স্টেপগুলো ধরে ধরে সরোজ যখন আবার রিপিট করতেন আমি বলতাম না এটা ওইটাতে ছিল, আর সরোজজি বলতেন উফ তুমি কি করে এত মনে রাখো, কেন মনে রাখো এত।
1: আমরা পরপর দুটি গান শুনব, উলঝি হ্যায় কিসি জাল মে তু এবং চানে কি খেত মে।
0: একদম

0: আঞ্জাম ছবির গান আমরা শুনছিলাম, এবং এই ছবিটা এমন একটা ছবি যেটা এর আগে আমরা মাধুরীকে যেরকম চরিত্রে দেখেছি তার থেকে বেশ খানিকটা আলাদা, তাই তো?
1: একেবারেই তাই। মানে এখানে শাহরুখ খান একজন সাইকোপ্যাথ, তার হঠাৎ করে মাধুরীকে যখন সে দেখেছে তখন কিন্তু মাধুরী অলরেডি বিবাহিত এবং তার একটি সন্তান, কন্যা সন্তান রয়েছে। হ্যাঁ, তারপরেও তার মাধুরীকে দেখে ভীষণ ভালো লেগেছে, তাকে চাই তার, সেই কারণে তিনি তার মাধুরীর হাজব্যান্ডকে হত্যা করে, তার তার পরবর্তী ক্ষেত্রে তার মেয়ে, তার বোন, এক এক করে, মানে একেবারে ওর জীবনটা একেবারে শূন্য হয়ে যায়। এবং কিছু কিছু জায়গা আছে না, সেই জায়গাগুলো মারাত্মক, একটুখানি বলি। ভীষণ অন্যরকম একটা চরিত্রে অভিনয় করেছেন এখানে মাধুরী। ওনার, ওর স্বামী যখন মারা যাচ্ছে তারপরে আসছে শাহরুখ তাদের বাড়িতে আসছে এবং মেয়েটাকে আদর করছে, তখন মাধুরী তো সবটাই বুঝতে পারছে, মাধুরী মেয়েকে সরিয়ে নিচ্ছে তার কাছ থেকে। তখন শাহরুখ ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এবং মাধুরীকে বলছে যে তুমি বলো তোমাকে এরকম সাদা শাড়িতে ভালো লাগছে না, তো আমি তোমাকে রাঙিয়ে দিতে চাই বলে সিঁদুর এনে সে সিঁদুর পরাতে যাচ্ছে। তো সেই সময় মাধুরী প্রচণ্ড মানে ঘৃণায় সিঁদুরটা ফেলে দিচ্ছে, ছুঁড়ে শাহরুখ খানের মুখের ওপর গিয়ে পড়ছে সেই সিঁদুরটা, এবং শাহরুখ তখন প্রচণ্ড খেপে গিয়ে, অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে ওর ওপরে চড়াও হচ্ছে এবং ওকে মারাত্মক রকম মারধর করছে, মানে একবার রক্তাক্ত হয়ে যাচ্ছে মাধুরী, প্রচণ্ড ভয় পেয়েও যাচ্ছে, সে কীভাবে সেখান থেকে নিজেকে বাঁচাবে সেটা কিছুই ঠিক করতে পারছে না। সেই সময় শাহরুখ পুলিশে খবর, থানায় ফোন করছে, ফোন করে বলছে যে তার উপর, তাকে মেরে ফেলার জন্য মাধুরী হামলা করেছে এবং এই অপরাধে মাধুরী কিন্তু জেলে গেল। হ্যাঁ, মাধুরী জেলে গেল এইভাবে, এবং তারপরে সে সবটাই বুঝতে পারছে অথচ কিছু করতে পারছে না, কোনোভাবে প্রমাণ করতে পারছে না, তার স্বামীকে যে শাহরুখ মেরেছে সেটাও প্রমাণ করতে পারছে না, কোনোটাই প্রমাণ করতে পারছে না। এবং সেই যে অভিনয়, মানে অসাধারণ অভিনয়, এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন তার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে এবং তার গর্ভে যে সন্তান আছে সেই সন্তানকে নষ্ট করে দেওয়া হচ্ছে, সব কিছু সহ্য করার পর সেই তারপরে যে কঠিন, তার চোখে তখন আর জল নেই, তার আগে পর্যন্ত তার চোখে জল ছিল, এইবারে তার চোখে শুধুমাত্র প্রতিশোধের আগুন। তারপরে সে জেল থেকে বেরোচ্ছে একটাই উদ্দেশ্য নিয়ে, যে প্রতিশোধ নিতে হবে, এবং শেষ পর্যন্ত সে প্রতিশোধ নিচ্ছে। পুরো ব্যাপারটাতে এই যে কোথাও কিন্তু সেখানে মাধুরীর যে গ্রেসফুলনেস, তার যে একটা অসম্ভব সুন্দর সৌন্দর্য, তার হাসি, তার নাচ, এগুলোকে কোথাও সরিয়ে রেখে অন্য এক মাধুরীকে আমরা যেন আবিষ্কার করছি এই ছবিতে। এটার সঙ্গে সঙ্গে না আমার খুব মনে পড়ছে মৃত্যুদণ্ড এই ছবিটার কথাও, সেখানে আয়ুব খানের বিপরীতে পেয়েছিলাম, সেখানেও মানে প্রচণ্ড প্রতিবাদী একটি চরিত্র হিসেবে, যেখানে স্বামীকে সে ভীষণ ভালোবাসে, খুব সুন্দর সম্পর্ক, কিন্তু কোথাও একজন, তুমি একজন মহিলা বলে আমি তোমার উপর যা কিছু করতে পারি, এরকম একটা জায়গায় যখন যাচ্ছে তখন কিন্তু সে তার স্বামীকেও রেয়াত করছে না, কাউকেই রেয়াত করছে না। এবং পরবর্তী একেবারে ছবির শেষে গিয়ে আমরা দেখি যে সেখানেও সে একেবারে মানে প্রতিবাদী একটা চরিত্র হয়ে উঠছে এবং প্রতিবাদ নিচ্ছে, এবং একেবারে ছবির শেষ শেষ একেবারে যে সিন, সেখানে সে বলছে যে অন্যায় সহ্য করাও অন্যায় এবং অন্যায়কে মেনে নেওয়াটাও অন্যায়, মানে মেয়েরা যে কিছু করতে পারে না তাদেরকে যে কোনোভাবে দাবিয়ে রাখা যায়, এটা এই ভাবনাটাই খুব ভুল এবং সেটা আমাদেরই প্রমাণ করতে হবে, সেই জায়গাটায় গিয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ বলো,
0: তুমি যে ছবির কথা বলছো 1996 ছবি মৃত্যুদণ্ড, এবং তার আগে আঞ্জাম 1994, 1991 প্রহার এসেছিল, আমরা দেখেছি নানা পাটেকরের বিপরীতে তার একটা অনবদ্য অভিনয় এবং সেখানেও কিন্তু একটা খুব সিরিয়াস, খুব প্রতিবাদী চরিত্রে আমরা তাকে পেয়েছিলাম। মাধুরী দীক্ষিত নানা সময় তিনি বলেছেন এবং আমরা দেখেওছি যে এক একটা সময় এক একটা ছবিতে এমনভাবে তার অ্যাপিয়ারেন্স হয়েছে বা তাকে ব্যবহার করা হয়েছে, সেখানে না অনেক সময় নায়ক কিন্তু গৌণ হয়ে গেছে
1: একদম।
0: এবং এই যে তুমি বলছো যে মেয়েদের কথা, আমরা পরবর্তীকালে গুলাব গ্যাংতেও তাকে পাই।

0: এবং সেখানে জুহি চাওলার একটা অনবদ্য অভিনয়, মানে জুহি চাওলার ওরকম একটা সফট মিষ্টি একটা মেয়ে, সে যে ওই রকম একটা গ্রে শেডের অভিনয় করতে মানে করবেন ওই রকম একটা চরিত্রে আমরা তাকে ভাবতেই পারি না, তিনি ওরকম অভিনয় করেছিলেন গুলাব গ্যাংয়ে। এবং গুলাব গ্যাংও আমরা জানি যে একদম মেয়েদের কথা বলার, লজ্জা একদম মেয়েদের নিয়ে, যেখানে যেখানে প্রত্যেকটি চরিত্রের নাম সীতার নামে, কখনো জাহ্নবী কখনো মেথিলি এরকম চরিত্র তাদের নাম, সেখানেও আমরা খুব বোল্ড একটি চরিত্রে আমরা দেখতে পাই। আমরা বর্তমানে যদি তাকাই, মানে এমন একজন মানুষ যে মানুষটি মানে 1984 থেকে শুরু করে আজ 2025 বা 2026 তিনি যেভাবে কাজ করে চলেছেন এবং প্রত্যেকটি কাজ একদম অনন্য। লাস্ট কিছুদিন আগে তার নাগেশ কুক্কুনুরের পরিচালনায় মিসেস দেশপাণ্ডে, মিসেস দেশপাণ্ডে এমন একটি সিরিজ বলতে পারি যে আসলে আজকে যে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যে ধরনের সিরিজ তৈরি হয় সেটা হ্যাঁ এক ধরনের ফিল্মই বলা যেতে পারে। সেখানে আমরা নানা ধরনের চরিত্র পেয়েছি, আমরা সেখানে খুব অদ্ভুতভাবে সমকামী চরিত্রে মাধুরী দীক্ষিতকে পেয়েছি, মিসেস দেশপাণ্ডেতে আমরা সিরিয়াল কিলার চরিত্রে, মানে যেখানে মহিলা সিরিয়াল কিলার আমরা প্রায় পাই না সেখানে এরকম একটা চরিত্রে মাধুরী দীক্ষিতকে আমরা দেখতে পাচ্ছি। মানে এই মানুষটি না চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, তিনি বলেছেন, তিনি বারে বারে বিভিন্ন ইন্টারভিউ আমরা তাঁর দেখছিলাম এবং সেখানে বারে বারে তিনি একটা কথা বলছেন যে আমি জীবনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি এবং যে চ্যালেঞ্জ এসেছে আমি সেই চ্যালেঞ্জকে নেওয়ার চেষ্টা করেছি। আমি মানে তিনি সবসময় বলেন যে তিনটে জিনিস মানুষের থাকা খুব প্রয়োজন, এক হলো তার হার্ডওয়ার্ক এবং আরেকটি হচ্ছে কনসিস্টেন্সি, মানে যে কাজটা করে যাওয়া, যে কারণে আমরা মানে মাধুরী দীক্ষিত বলেন যে হ্যাঁ আমি হয়তো ফ্যামিলির কারণে, আমার দুটো বাচ্চা ছোট সেই সময় হয়তো আমি কিছুদিন অফ নিয়েছিলাম, ছবি থেকে সরে যায়নি কখনো, ফলে আমাকে এই কামব্যাক শব্দটা কখনো আমার জীবনে, এই কামব্যাক শব্দটার কিন্তু খুব একটা মূল্য নেই আমার কাছে, কারণ আমি বিদেশে থাকলেও মাঝে মধ্যে এখানে এসে ছবি করে গেছি, রেগুলার করে গেছি। আরেকটা তিনি বলছেন যে ফোকাসড, মানে যে কোনো কাজে যে যে কাজটা করবে সেই কাজের উপর তার ফোকাস থাকতে হবে এবং সর্বোপরি যেটা তিনি বারে বারে বলছেন যে ট্যালেন্ট থাকতে হবে একজন মানুষের। ট্যালেন্ট থাকলেই সে ফোকাসড হবে, ট্যালেন্ট থাকলেই সে পার্সিভিয়ারেন্স হবে, ট্যালেন্ট থাকলেই কিন্তু মানে সে হার্ডওয়ার্ক করবে, সে অনেক বেশি কষ্ট করে চেষ্টা করে সেই জিনিসটাকে আরও পারফেক্ট করে তোলার চেষ্টা করবে। মাধুরী এমন একজন মানুষ, এইভাবেই তিনি তার জীবনকে দেখেছেন, এটাই তার জীবন দর্শন বলা যেতে পারে।
1: একদম। আর তুমি মিসেস দেশপাণ্ডের কথা বলছিলে, এই চরিত্র সম্পর্কে মাধুরী নিজে বলছেন যে অদ্ভুত একটা চরিত্র, অনেকগুলো লেয়ার এই চরিত্রটার মধ্যে। তুমি যে চ্যালেঞ্জের কথা বলছিলে, আরেকটা অদ্ভুত কথা উনি বলেছেন যে সাইলেন্স দিয়ে সবটাকে কন্ট্রোল করতে পারেনি মিসেস দেশপাণ্ডে।
0: একদম,
1: এই জিনিসটা কিন্তু অ্যাক্টিংয়ে ফুটিয়ে তোলাটা ভীষণ কঠিন।
0: একদমই তাই, এবং প্রথম থেকে ছবিটা এমনভাবে সাজানো, কোনোভাবেই তিনি যে সিরিয়াল কিলার সেটা বোঝা যায়নি। এত সুন্দর করে অবভিয়াসলি যেখানে ডিরেক্টরের চেয়ারে নাগেশ কুক্কুনুর, তিনি তো এইরকমভাবে সাজাবেনই বটে, কিন্তু সত্যি একটা অনবদ্য ছবি, যা আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন।
1: আপাতত আমরা মৃত্যুদান থেকে শুনব মিষ্টি এই গানটা, উদিত নারায়ণ আলকা ইয়াগনিক ডুয়েট।

0: মাধুরী দীক্ষিতকে নিয়ে কথা হচ্ছে আর এই গানটা শোনাবো না, এটা তো হতেই পারে না।
1: একদম, এটার পরে তো ধাক ধাক গান নাম হয়ে গেছিল।
0: একদমই।
1: কিন্তু জানো তো, এই গানটা খুব অদ্ভুত। গানটা ছিল না সিনেমায় প্রথমে, পরে গানটা

0: নিয়ে এসে ঢোকানো হলো সিকোয়েন্সে, এবং মাধুরী বলছেন যে তখন তিন চার দিন বাকি আর কি, এর মধ্যেই আর কি ওটা শেষ করতে হবে, নাহলে সেটটা ভেঙে ফেলা হবে এরকম আর কি। এবং ওই তিন চার দিনের মধ্যে কোনো রকমে এটা আর কি শ্যুট করা হয়েছে। এবং সরোজজি মোটামুটি সবাইকে ইউনিটে সবাইকে শাসিয়ে রেখেছিলেন যে আমি যা হবে তারপরে আমি যখন বলবো যে এটা হয়ে গেছে, এটা ওকে, সেটা ওকে, সেটা নিয়ে আর কেউ দ্বিতীয় প্রশ্ন করবে না, এটা যদি হয় এই শর্তেই আমি কাজটা করতে রাজি আছি। এবং এইভাবে হুড়োহুড়ি করে এরম একটা এরম একটা গান তৈরি হচ্ছে, এবং দেখো এই গানটাই মোটামুটি এই পুরো ছবিটাকে এগিয়ে নিয়ে গেছে।
1: একদম একদম তাই, মানে কাল্ট সং হয়ে গেছে, কাল্ট কোরিওগ্রাফি।
0: শুধু তাই না, ছবিটার নাম তো বেটা, তো এটা বলছেন মানে মাধুরীকে যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি বলছেন যে আমি দেখতে দেখতে ভাবছিলাম আচ্ছা ছবিটার নাম বেটা কেন, পুরো ছবিটা তো পুরোটাই আপনি কাঁধে করে এগিয়ে নিয়ে গেলেন, তো ছবিটার নাম বেটি হওয়া উচিত ছিল।
1: সেটাই, এবং এই যে সরোজ খান এমন একজন মানুষ, এই যে বারে বারে বলছি যে মাধুরী নামের হিরেটাকে অনেক বেশি চকচকে করেছেন, আরও বেশি মানে কি বলবো উজ্জ্বল করেছেন সরোজ খান। এবং সরোজ খান বলছেন মাধুরী সম্পর্কে তিনি যখন কথা বলতেন মানে তার তিনি থামতেন না, মানে তার তিনি বলতেন যে ছেলেদের মধ্যে, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে ছেলেদের মধ্যে আপনার কে মনে হয় যে খুব ভালো ডান্স করে, খুব ভালো ডান্সার অ্যাক্টর, তিনি প্রথম নাম বলেছেন গোবিন্দা, যে গোবিন্দা যখন নাচ করে তখন খুব আনন্দ সহকারে, মানে প্রত্যেকটা স্টেপ খুব
0: পারফেক্ট,
1: খুব পারফেক্ট, থেকেও বড় কথা হচ্ছে যে খুব খুশিতে, খুব আনন্দে প্রত্যেকটা স্টেপ
0: এনজয় করে
1: এনজয় করে করছেন, এটা বোঝা যায়। এবং মেয়েদের মধ্যে বলছে মেয়েদের মধ্যে তো মাধুরী ছাড়া কেউ নেই, কেউ নেই, মানে উনি আর কাউকেই দেখতেন না। আসলে মাধুরীর সঙ্গে তার মাস্টারজির এমন একটা কি বলবো এমন একটা বন্ধুত্বই বলি আর কি ছিল, বা এমন একটা একে অপরের প্রতি সম্মান বোধ ছিল। সরোজজি বলছেন আমি মাধুরীকে যখন যেভাবে বলবো, মানে গোটা ইউনিটের সামনে আমি যদি বলি যে এখানে তোমাকে আঁচলটা খুলে ফেলতে হবে সবার সামনে, মাধুরী কোনো দ্বিধা করতেন না একেবারেই। এবং আসলে মাধুরীর পুরো মনোযোগটাই ছিল প্রত্যেকটা স্টেপ এবং তার সঙ্গে এক্সপ্রেশন। আমরা যে গানটা, আরও একটি গান যেটা সরোজ খানের কোরিওগ্রাফি এবং সুপার ডুপার হিট, মাধুরী বলতেই মনে পড়ে যায় খলনায়কের চলিকে পিছে ক্যা হ্যায়, সেখানে একটা স্টেপ আছে, মানে মাধুরীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কঠিন স্টেপ আপনার কোনটা মনে হয়েছিল, এক তো তিনি স্যালাবের কথা বলেছেন, আরেকটা তিনি বলেছেন যে এই গানের সিকোয়েন্সের সময় একটা জায়গায় ছিল পাটাকে ঘোরাচ্ছেন আবার হাত দুটোকে ঘোরাচ্ছেন, মানে হাত দুটো হাত যেভাবে ঘুরছে পাটা অন্যভাবে ঘুরছে, আবার একই সঙ্গে এক্সপ্রেশনও চলছে, এই যে তিন, এবং কোমরও চলছে তার সঙ্গে, এই যে পুরো বিষয়টা সরোজজি করেছিলেন, এটা এত একটা কঠিন স্টেপ এবং সেটাকে আমাকে খুব কষ্ট করে আয়ত্ত করতে হয়েছিল। এবং আমরা জানি যে এই গানটিও কিন্তু কালোজয়ী একটা গান হয়ে গেছে, তাই না?
0: একদম, তুমি যখন ডান্স স্টেপের কথাই বললে, মানে আমরা যখন সেটাতেই আটকে গেলাম, তাহলে আরেকটা গানে চলে যাই যেটা না হলে মাধুরীর কোরিওগ্রাফটা একেবারেই, মানে একেবারেই সেটা আর কি আনকমপ্লিট রয়ে যাবে,
1: মানে
0: প্রভুদেবার সঙ্গে সেই ডান্স স্টেপের
1: কথা বলছি, তুমি জাম দিয়ে প্রভুদেবায় চলে গেলে।

0: প্রভুদেবার সঙ্গে এই ডান্স, এই ডান্স সিকোয়েন্স তিনি যখন মানে প্রভুদেবা কোরিওগ্রাফি করেছেন এটা শুনেই উনি মোটামুটি খানিকটা উনি বলছেন যে আমি কিন্তু এরকম হয়ে গেলাম। তারপরে উনি বলছেন যে আমি পারবো, তো খুব কঠিন হবে না, তো তখন উনি বলছেন না না 1 2 3 4 মানে একটা স্টেপে ওই মানে চারটে বিট এরকম হবে আর কি, এর বেশি কিছু না। তারপরে যখন উনি মানে নাচতে শুরু করেছেন তখন মাধুরী মোটামুটি হয়ে গেছে আর কি। উনি বলছেন মানেটা কি, এটা তো চারটে নয়, এটা তো 64টা স্টেপ হলো, আমি এটা কী করে করবো। তারপরে যদিও আমরা দেখেছি প্রভুদেবার পাশাপাশি মানে অ্যাক্ট পার করেছেন এবং কোথাও কোথাও আমাদের মনে হয়েছে প্রভুদেবা অবশ্যই প্রভুদেবা, কিন্তু কোথাও মাধুরীও তিনি যে মাধুরী দীক্ষিত সেই সিগনেচারটা রেখেছেন এখানে। যাকে বেশি কথা বলার একেবারেই সময় নেই, কারণ আমাদের মানে প্রচুর ভালো ভালো গান কিন্তু পড়ে রয়েছে যেগুলো না শোনালে মোটামুটি মাধুরী যারা ফ্যান তারা প্রত্যেকে আমাদের উপর ভীষণ ভীষণ ভীষণ রাগ করবেন। তো সেই রকম একটা গানে এবার যাই, যে গানের কথা আগে উল্লেখ করেছি আমরা সাজান ফিল্ম থেকে, সেই গানটা এবার আমরা শুনবো।
1: আচ্ছা বেশ।

0: আমাদের সময় হাতে খুব অল্প, তাই আমরা এমন একটা ছবিতে চলে গেলাম যে ছবিটার কথা না বললে মাধুরীর কেরিয়ারটা একেবারে অসম্পূর্ণ রয়ে যায়। আবারও রাজশ্রী প্রোডাকশনস এর সেই ছবি, এবং এই ছবি মোটামুটি ধুম মাচিয়ে দিয়েছিল চারিদিকে।
1: হ্যাঁ, আর রাজশ্রী প্রোডাকশনেরই একটা পুরনো ছবি নদিয়া কে পার, সেই ছবির রিমেক যেখানে সচিন ছিলেন, এবং সেই ছবিরই রিমেক হলো। এবং খুব সত্যি কথা বলতে নদিয়া কে পারও খুব জনপ্রিয় হয়েছিল, এবং এই ছবিও কিন্তু সত্যি মানে একটা ট্রেন্ড তৈরি করে দিল। বিশেষ করে মাধুরীর হাসি নয়, মাধুরীর কাশিও যে কত জনপ্রিয় হতে পারে সেটা দেখিয়ে দিল এই ছবি।
0: ঠিক।

0: আমাদের সময়টা একেবারে শেষ, আজকের এই প্রি বার্থডে সেলিব্রেশনও থামাতে হবে। আমরা বলি তার হাসি যেমন ঝলমলে, সেই রকমই ঝলমলে হোক তার বাকি জীবন, এবং আমাদের আরও আরও আরও অনেক ছবি উপহার দিন তিনি, এই শুভকামনাটুকু রেখে গেলাম।
1: একদমই তাই, খুব ভালো থাকুন মাধুরী দীক্ষিত, এবং আগাম জন্মদিনের শুভেচ্ছা আবারও 100.1 FM গোল্ডের পক্ষ থেকে আপনাকে জানাই।
0: আর যে ছবির গান দিয়ে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান, যশরাজ ব্যানারের সঙ্গে তার প্রথম কাজ, এবং সত্যি এই ছবি দেখার পর আমাদের সত্যি মনে হয়েছিল দিল তো পাগল হ্যায়।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিন মিলিয়ে 290 জন বিধায়ক শপথ নিলেন। আগামীকাল অষ্টাদশ বিধানসভার অধিবেশনে অধ্যক্ষ নির্বাচন করা হবে। এই পদে বিজেপি প্রার্থী করেছে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোসকে। কেরালামে কংগ্রেসের তরফ থেকে আজ ভিডি সতীশনকে সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন আজ তৃতীয় পর্যায়ে 16 রাজ্য এবং 3 কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর চালুর ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আসা বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সরকার জানিয়েছে যে দেশজুড়ে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিন মিলিয়ে 290 জন বিধায়ক শপথ নিলেন। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ নেন। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে নির্বাচিত বিধায়করা শপথ নেন। দ্বিতীয়ার্ধে শপথ গ্রহণ করেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা। এদিকে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন। আজই তিনি মনোনয়ন জমা করেছেন। সর্বসম্মতিক্রমে রথীন বোস পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে প্রত্যয় ব্যক্ত করেছেন। পরে মুখ্যমন্ত্রী বিধানসভায় রথীন্দ্র বোসকে অভিনন্দন জানান। সাংবাদিকদের তিনি বলেন, অধ্যক্ষ পদ পরিচালনার জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ব্যক্তিকে এই পদে মনোনীত করতে পেরে সকলেই খুশি বলে শ্রী অধিকারী মত প্রকাশ করেন। রাজ্য সরকার নারী সুরক্ষা বাড়াতে একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছে। পুর নগরোন্নয়ন এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এখন থেকে শিশু ও মহিলাদের জন্য থাকা পৃথক হেল্পলাইনের বদলে এটি ইন্টিগ্রেটেড হেল্পলাইন চালু করা হবে। একই সঙ্গে শহর পরিচ্ছন্নতা নিয়েও বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, জিওট্যাগিং প্রযুক্তি ব্যবহার করে একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে। কোথাও আবর্জনা পড়ে থাকতে দেখলে সাধারণ মানুষ ছবি তুলে পাঠাতে পারবেন। একই সঙ্গে বেআইনি পার্কিং নিয়েও কড়া অবস্থান নিয়েছে সরকার। রাজ্যে তৃণমূল কংগ্রেসে নিজেদের কর্মীর ওপর আক্রমণ চালাচ্ছে বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে আজ বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস যে কাজ গত 15 বছরে করেছে তার প্রতিক্রিয়া হিসেবেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে মানুষ স্লোগান দিচ্ছে। এর জন্য বিজেপি দায়ী নয়, তৃণমূল কংগ্রেসই দায়ী। শ্রী ভট্টাচার্য আরও জানান, চৌঠা মে ফল প্রকাশের পর থেকে যারা বিজেপির পতাকা নিয়ে এই কাজ করছে তারা কেউ বিজেপি কর্মী নন। গত বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসায় যখন বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছিলেন তখন মুখ্যমন্ত্রী কেন পদক্ষেপ নেননি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
1: 2021 সালে 2রা মে এর পর 56 দিনে 27 জন বিজেপি কর্মী খুন হয়। 27 জন বিজেপির মহিলা কর্মী ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে, আমরা তৃণমূল গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছে। সেদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? পুলিশ FIR নেয়নি, কারণ তখন রাজ্যে ছিল শাসকের আইন, আর আজকে আইনের শাসন চলছে রাজ্যে। যারা অপরাধী তাদের কোনো অবস্থাতে ছাড়া হবে না, সে আমাদের দলেরই হোক কিংবা অন্য দলেরই হোক।
0: এর আগে ভোট পরবর্তী হিংসার মামলায় শুনানিতে অংশ নেওয়ার জন্য আজ সকালে কলকাতা হাইকোর্টে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তৃণমূল কংগ্রেস প্রার্থী শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায় এবং রৌনক মুখার্জি দায়ের করা মামলায় আজ মমতা ব্যানার্জীর সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ভোট পরবর্তী হিংসার ঘটনায় হলফনামা তলব করেছে, একই সঙ্গে কঠোর হাতে হিংসার ঘটনা নিয়ন্ত্রণ করতে বলেছে হাইকোর্ট। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সওয়াল করতে শুরু করলে আজ এবং পরে আদালতের বাইরেও মমতা ব্যানার্জীকে লক্ষ্য করে স্লোগান শুরু হলে সাময়িক উত্তেজনা ছড়ায়। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 91.23%। আজ ফল প্রকাশের পর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, গতবারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। প্রথম দশে স্থান পেয়েছেন 64 জন। 496 নম্বর পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আদৃত পাল। এই স্কুল থেকে ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাছাল এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুণ্ডু 495 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। 494 পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন 5 জন। রাজ্যের শীর্ষস্থান অধিকার করা

0: স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি আদৃত।
1: ভালো পরীক্ষা হয়েছিল, কিন্তু এরকম এক্সপেক্ট করিনি এতটা মার্কস হবে, কিন্তু ভালো খুশি হয়েছি। আর মেনলি মানে মহারাজদের, আমাদের ওখানে যারা টিচাররা আছে তাদেরই অবদানটা আমার মনে হয় সব থেকে বেশি এটার মধ্যে। আর মাধ্যমিকে 11th হয়েছিলাম, 1 নম্বরের জন্য র্যাঙ্ক হতে পারিনি। তখন মানে মা বাবা আমার দিদা স্পেশালি খুব কষ্ট পেয়েছিল, আজকে মনে হয় তাদের স্বপ্নটা মানে কিছুটা পূর্ণ করতে পেরেছি। যদি চান্স পাই IISc তে তাহলে পড়বো, পিওর সায়েন্স পড়ার ইচ্ছে আছে। অ্যাস্ট্রোনমি রিলেটেড ফিল্ড যদি কিছু পাই অ্যাস্ট্রোনমি নিয়ে পড়ার ইচ্ছে।
0: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিডিও কলে উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃত পাল ও তার বাবা মায়ের সঙ্গে কথা বলেছেন তিনি। পশ্চিম বর্ধমানের ECL এর কুনুষ্টরিয়া এলাকায় পড়াশিয়া কলিয়ারিতে এক ভয়াবহ খনি দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত 15 জনেরও বেশি। কলিয়ারির ভূগর্ভস্থ খনির 27 নম্বর সেকশনে ফার্স্ট শিফটে কাজ চলার সময় আচমকাই খনির একটি স্তর থেকে তীব্র গতিতে এয়ার ব্লাস্ট হয়। বাতাসের প্রচণ্ড চাপে খনির ভেতরে থাকা শ্রমিকরা চারদিকে ছিটকে পড়েন। প্রাণ হারান দেবায়ন মুন্ডা নামে এক শ্রমিক। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খনি চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিক সংগঠনগুলো খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি ও সঠিক নজরদারির অভাবের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন। কর্তৃপক্ষ ঘটনার তদন্তের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। কেরালামে 10 দিন ধরে চলা তীব্র জল্পনা শেষে কংগ্রেসের তরফ থেকে আজ VD সতীশনকে সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং দীপা দাশমুন্সি ঘোষণা করেন। এই ঘোষণার পরই কংগ্রেস নেতৃত্বাধীন UDF রাজ্যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করবে। নির্বাচন কমিশন আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। এবার 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে যে রাজ্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা ও হাভেলি এবং দমন ও দিউ। কমিশন জানিয়েছে জনগণনার কাজের সঙ্গে সমন্বয় বজায় রেখেই এই পর্বের SIR প্রক্রিয়ার সময়সূচি নির্ধারিত হয়েছে। উল্লেখ্য, প্রথম পর্বে বিহার এবং দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া চলে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ, দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটেইজ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আসা বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকসি, দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী ডোনাল্ড রামোলা এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে ব্রিক্স বিদেশমন্ত্রীদের দুদিনের সম্মেলন। এর আগে উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন আন্তর্জাতিক ব্যবস্থার ভরকেন্দ্রে রয়েছে শান্তি ও নিরাপত্তা। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে আলোচনা ও কূটনীতির মধ্যেই সমাধান মিলতে পারে। বর্তমান জটিল ও অনিশ্চিত বিশ্বে বিভিন্ন নীতিগুলিকে সমন্বিত রেখে দীর্ঘস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে।
2: Our discussions must advance sustainable development while upholding principles of equity and common but differentiated responsibilities. Technological advancements are reshaping the global landscape. It can be leveraged for good governance and inclusive growth. Peace and security remain central to the global order. Recent conflicts only underline the importance of dialogue and diplomacy. There is also a deeply shared interest in strengthening cooperation against terrorism.
0: সরকার জানিয়েছে যে দেশজুড়ে অপরিশোধিত তেল, LPG এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ক আন্তর্মন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন দেশজুড়ে ঘরোয়া LPG স্বাভাবিক রয়েছে, সংশোধনাগারগুলো তাদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের সচিব মুকেশ মঙ্গল জানিয়েছেন 90,000 মেট্রিক টনেরও বেশি LPG বহনকারী দুটি জাহাজ 20 জনেরও বেশি কর্মীসহ গতরাতে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এই মাসের 16 তারিখ সেগুলো পৌঁছবে বলে আশা করা হচ্ছে। শ্রী মঙ্গল জানান ভারতীয় বাণিজ্যিক জাহাজ MSV হাজি আলী গতকাল ভোরে ওমান উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে আগুন লেগে যাওয়ার পর সেটি ডুবে যায়। ওমানের উপকূলে গতকাল একটি ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়ালের বিবৃতিতে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন বাণিজ্যিক জাহাজ চলাচল এবং নাবিকদের বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে, তবে জাহাজে সকল ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন। আইপিএল ক্রিকেটে

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিনে মোট 290 জন বিধায়ক শপথ নিয়েছেন। অধ্যক্ষ নির্বাচন হবে আগামীকাল। বিজেপি রাজ্যকে প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্ত করতে চায় বলে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। এদিকে ভোট পরবর্তী হিংসা মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে সওয়াল করার ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। স্কুলের প্রার্থনা সঙ্গীত হিসেবে এবার জাতীয় স্তোত্র বন্দে।

0: মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। চলতি বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত। পাশের হার 91.23%। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। এদিকে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কারের জন্য রবিবার মেট্রোর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিশিষ্ট তবলা বাদক এবং আকাশবাণী ও দূরদর্শনের প্রাক্তন শিল্পী ওস্তাদ সাবির খান প্রয়াত। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় দিনে সকাল থেকে দু দফায় 11টি জেলার 140 জন বিধায়ক শপথ নেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, চৌরঙ্গীর নয়না বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আউশগ্রামের বিধায়ক কলিতা মাঝিও আজ শপথ নেন। তাঁদের শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ প্রতিম তাপস রায়। উল্লেখ্য, দুদিন মিলিয়ে মোট 290 জন বিধায়ক শপথ নিলেন। প্রথম দিনে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ গ্রহণ করেন। 293 জন জয়ী সদস্যের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং হুমায়ুন কবির রেজিনগর আসন ছাড়বেন বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। অন্যদিকে চণ্ডীতলার সাতী খন্দকার পা ভেঙে হাসপাতালে ভর্তি থাকায় শপথ নিতে পারেননি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন 21 মে। আগামীকাল নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতিমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। একটি প্রতিবেদন।
1: রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ নির্বাচনের জন্য আগামীকাল একদিনের অধিবেশন বসছে। ইতিমধ্যে সরকার পক্ষের তরফে ওই পদে প্রার্থী হিসেবে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করা হয়েছে। আজ অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি, ফলে সর্বসম্মতভাবে তিনি অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হচ্ছেন তা একরকম স্থির হয়ে গিয়েছে। প্রথামাফিক আগামীকাল অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হবে। এরপরে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার যৌথভাবে তাকে অধ্যক্ষের আসনে বসিয়ে দেওয়ার কথা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সর্বসম্মতিক্রমে রথীন্দ্র বোস বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, অধ্যক্ষ পদ পরিচালনার জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে এই পদে মনোনীত করতে পেরে সকলেই খুশি।
2: এই পদটা চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং উচ্চ শিক্ষারও কিছুটা দরকার রয়েছে। উনি নিজে একজন সিএ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এবং এই ধরনের মানুষ মনোনীত করতে পেরে আমরা সকলে খুশি, এবং উনার চালানোর ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতাও আমরা চাইব এবং আশা করব পরম্পরা মেনে, যাতে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচনে যে ঐতিহ্য নজির রয়েছে সেই ঐতিহ্য তারা বজায় রাখবেন।
0: এদিকে রথীনবাবু বলেছেন, দলের তরফে তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে বিধানসভার মর্যাদা রক্ষায় তিনি তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে প্রায় 6,500 কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে বলে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে এই নিয়ে আলোচনা হয়েছে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলেছে।
3: 6,500 একটা শর্টলিস্ট আগে সরকারের সঙ্গে করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএমের সঙ্গে কথা বলবো। কর্মচারী নাই বলে অনেক কাজ আটকে, বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন চারটা পঞ্চায়েত দেখেন, ফলে সব কাজ ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সাটা কাজে লাগাবে কি, ইনফ্রাস্ট্রাকচারই নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে ওটাকে আমরা পার করবো। তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে।
0: বিজেপি রাজ্যকে প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্ত করতে চায় বলে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ভোটের ফল ঘোষণার পর 10 জন তৃণমূল কর্মীকে হত্যা করা হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন, কারণ বিজেপি এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নয়। বরং তাঁদের দলেরই 3 জন কর্মীকে হত্যা করা হয়েছে বলে সৌমিকবাবু পাল্টা দাবি করেন। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে রাজ্যে তৃণমূল কংগ্রেসই নিজেদের কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন। পরিসংখ্যান দিয়ে সৌমিকবাবু জানান, 2021-এর 2রা মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে হত্যা ও 27 জন মহিলা কর্মীকে নির্যাতন করা হয়েছিল, কিন্তু পুলিশ এই ঘটনার কোনো এফআইআর নেয়নি। ভোট পরবর্তী হিংসার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন কোনো পদক্ষেপ নেননি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
4: 2021 সালে 2রা মে এর পর 56 দিনে 27 জন বিজেপি কর্মী খুন হয়। 27 জন বিজেপির মহিলা কর্মী ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে, আমরা তৃণমূল গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছে। সেদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? পুলিশ FIR নেয়নি, কারণ তখন রাজ্যে ছিল শাসকের আইন, আর আজকে আইনের শাসন চলছে রাজ্যে। যারা অপরাধী তাদের কোনো অবস্থাতে ছাড়া হবে না, সে আমাদের দলেরই হোক কিংবা অন্য দলেরই।

0: প্রয়োজনে এদের চিহ্নিত করে পুলিশে হাতে তুলে দেওয়ারও আবেদন জানানো হয়েছে। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও বিষয়টির ওপর নজর রাখছেন বলে শ্রমিকবাবু জানান। রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইনজীবী পরিচয় দিয়ে কলকাতা হাইকোর্টে যে সওয়াল করেছেন, আইনজীবীদের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বার কাউন্সিল অফ ইন্ডিয়া সে ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে। বার কাউন্সিলের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রীমন্ত সেন এ ব্যাপারে বিস্তারিত তথ্য খতিয়ে দেখার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সেক্রেটারিকে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী কবে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেছিলেন, তার এনরোলমেন্ট নম্বর এবং লাইসেন্স বাতিল করা হয়েছিল বা তিনি তা জমা রেখেছিলেন কিনা, এই সমস্ত তথ্য যাচাই করা প্রয়োজন। দুদিনের মধ্যে তা জানাতেও বলা হয়েছে। উল্লেখ, ভোট পরবর্তী হিংসার মামলায় শুনানিতে অংশ নেওয়ার জন্য আজ সকালে কলকাতা হাইকোর্টে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে কলকাতা হাইকোর্ট রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা পুলিশকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এক জনস্বার্থ মামলায় আজ বলেছেন, কোনো আক্রান্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় না দেখেই তার দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত হলে তাকে আগের অবস্থাতেই তা ফেরত দিতে হবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন। এই স্থানীয় সংবাদের পর রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্কুলের প্রার্থনা সঙ্গীত হিসেবে এবার জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করছে রাজ্য সরকার। একই সঙ্গে অবশ্য জাতীয় সঙ্গীত জনগণমন প্রার্থনা সঙ্গীত হিসেবে থাকবে। আগামী সোমবার 18 মে থেকে এই নির্দেশিকা কার্যকর হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে সমস্ত স্কুলে ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় বন্দে মাতরম ও জনগণমন প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়া বাধ্যতামূলক বলে শিক্ষা দপ্তর আজ এক বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্যসভাপতি সমীক ভট্টাচার্য এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23% গতবারের তুলনায় যা সামান্য বেশি। 496 নম্বর পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আদৃত পাল। প্রথম 10 জনের তালিকায় স্থান পেয়েছেন 64 জন। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে দু দফায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিকে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কার কাজের জন্য আগামী রবিবার 17 মে মেট্রোর ব্লু লাইন করিডোরে শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না। বিশিষ্ট তবলা বাদক ও আকাশবাণী দূরদর্শনের প্রাক্তন শিল্পী ওস্তাদ সাবির খান প্রয়াত আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বয়স হয়েছিল 67 বছর। পিতা বিখ্যাত তবলিয়া ওস্তাদ কেরামুতাল্লা খানের যোগ্য উত্তরাধিকারী ছিলেন ফারুকাবাদ ঘরানার এই শিল্পী। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে কলকাতায় আজ অনুষ্ঠিত হয় বিশেষ সঙ্গীত সম্মেলন AIR@90। আজ সন্ধ্যায় আকাশবাণী কলকাতার উদ্যোগে কলকাতা জাদুঘরের আশুতোষ জন্মবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীতের এক বর্ণময় সন্ধ্যার সাক্ষী থাকেন সঙ্গীতপ্রেমীরা। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold। আপনার কথা 100.1 FM Gold।
2: স্টুডিওর ঘড়ি বলছে রাত 8:01, আর শুরু হয়ে গেল আপনার কথা, যেখানে আপনার মতামত শুনি আমরা। আর আজ আমরা রাজর্ষী আর শ্রাবস্তী রয়েছি আপনার সঙ্গে 100.1 FM Gold আপনার কথা নিয়ে। আজ আপনার কথা অনুষ্ঠানে আজকের বিষয় আপনারা ইতিমধ্যেই

0: দেখে ফেলেছেন ফেসবুকে আমাদের 100.1 FM গোল্ড কলকাতার যে ফেসবুক পেজ, সেখানে যে পোস্টার রয়েছে সেখানে দেখে ফেলেছেন। তাও আরও একবার বলে দিই, আজকের বিষয় শিশুদের বিকাশে কম্পিউটারের মনিটর নয়, প্রয়োজন লাইব্রেরির বই। শিশুদের বিকাশে কম্পিউটারের মনিটর নয়, প্রয়োজন লাইব্রেরির বই। হোয়াটসঅ্যাপ করতে পারেন বা করতে পারেন SMS 9903059992 এই নম্বরে, অথবা চলে আসতে পারেন ফোনেও 2248 8085 আমাদের নম্বর। আর যদি আপনি মোবাইল থেকে করছেন তাহলে আপনি 033 কিন্তু আগে দিতে ভুলবেন না, 033-2248-8085। চলে যাব একটা ফেসবুকের কমেন্টে। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখছেন, গ্রন্থাগার এখন উঠে গেছে, গ্রামীণ লাইব্রেরি ঢুকছে, গ্রন্থাগারগুলিতে বহু নামজাদা লেখকের বই পাই, বই আমার উপরে উঠার সিঁড়ি। বর্তমান প্রজন্ম ও তাদের অভিভাবকগণ নয়া প্রযুক্তি ও নয়া দৃষ্টিতে ছেলে মেয়েদের পথ ও অভ্যাস তৈরি করে দেন, শিশুদের সুষম বিকাশে কম্পিউটার সায়েন্স শিক্ষা নিযুক্ত করেন। কম্পিউটার মনিটরিংয়ের তুলনায় আমি মনে করি গ্রন্থাগারের নানান বই নিয়ে জ্ঞান ভাণ্ডারের চাবিকাঠি নিয়ে খুললেই এরা অনেক সমৃদ্ধ ও ঋদ্ধ হতে পারে, নয়া দিশা পাবে সুকুমার মতি শিশুরা। নমস্কার জানাই শ্রবণ সঙ্গীদের, লিখছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে। এবার একটুখানি চোখ রাখি হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে কে মেসেজ করেছেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া থেকে। ছন্দে ছন্দে মেসেজ লেখেন উনি, সেরকমই একটা মেসেজ। এমনটি হলে তো ভাই আনন্দের সীমা নাই, সব বইগুলোর ছটফটানিতে জ্বলত জ্ঞানের রোষ নাই, সময়টা যে আধুনিক ভাই, এগিয়ে যাওয়ার পদধ্বনি, যুগের সাথে পাল্লা দিতে গিয়ে ওই কম্পিউটারের হাতছানি, বলছে ওরা অবলীলায় বইও এখন কম্পিউটারে, সার্বিক উন্নতি ও বিকাশের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার বাড়ে বাড়ে, আধুনিকতার প্রতি তাই চাই নিঃশর্ত আত্মসমর্পণ, লাইব্রেরির বইও শিশুর মাঝে, দূরত্ব এখন কয়েক যোজন। বাহ, খুব সুন্দর করে লিখেছেন বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া থেকে। একটু দেখে নেব টেলিফোন লাইনে কে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন।
1: নমস্কার।
0: নমস্কার,
1: দেহরাশি কি? অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
1: এখন একটা জিনিস দেখা যায় যে ভ্রাম্যমান গ্রন্থাগার কিছু কিছু ক্ষেত্রে রয়েছে,
0: বেশ,
1: শিশুদের বিকাশের ক্ষেত্রে বর্তমানে যেহেতু গ্রন্থাগার অনেকটাই উঠে গেছে, যেখানে যেখানে সম্ভব সেখানে সেখানে ভ্রাম্যমান গ্রন্থাগারকে সঠিকভাবে ব্যবহার করলে শিশুদের বিকাশ অনেকটাই হতে পারে। আর কম্পিউটারকে আমরা পুরোপুরি বাদ দিতে পারবো না, কারণ সবকিছুই যখন ডিজিটাইজ হয়ে যাচ্ছে তাকেও আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে এবং শিশুদেরকে সেইভাবে শেখাতে হবে যাতে তার বিকাশটা ব্যাহত না হয়। নমস্কার।
0: বেশ, আবারও চলে যাই একটা ফেসবুকের কমেন্টে। লিখছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশথ্রণী কলকাতা 70 থেকে, মনিটর বাচ্চাকে চুপ করিয়ে রাখে, এই বাচ্চা বই বাচ্চাকে মানুষ করে তোলে, পার্থক্যটা এখানেই। আমাদের ছোটবেলায় আমরা তেমনভাবে টিভিও দেখতাম না, আর তখন টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, ভীষণভাবেই ডিস্টার্ব করত, বেশি ছিল রেডিওতে গান শোনা আর বিকেলবেলা হলে খেলতে যাওয়া, সন্ধে হলেই হাত পা মুখ ধুয়ে পড়তে বসা, এটা একটা রুটিনের মধ্যে ছিল। আমার মনে আছে ক্লাস 5 পর্যন্ত তো হারিকেনের আলোতেই পড়তে বসা, সমস্ত কাজকর্ম হারিকেনের আলোতেই ছিল, তখনকার অপেক্ষা ভার্সেস এখনকার ইনস্ট্যান্ট প্রযুক্তি বদলায়, মানুষ বদলায় না। বেশ, লিখেছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশথ্রণী কলকাতা থেকে। পরবর্তী হোয়াটসঅ্যাপ মেসেজে চোখ রাখি, লিখছেন সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া ভাটপাড়া থেকে। দুটোই প্রয়োজন বর্তমান শৈশবের, কারণ কম্পিউটার প্রশিক্ষণ ছাড়া মানব জীবন অচল, ছাপানো পুস্তকও হলো অক্সিজেন সমগ্র পৃথিবীর। অক্সিজেন সমগ্র পৃথিবীর, বেশ, সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া ভাটপাড়া থেকে লিখেছেন। পরের মেসেজ লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শিশুদের সামগ্রিক বিকাশে কম্পিউটারের মনিটরের চেয়ে লাইব্রেরির বইয়ের ভূমিকা অনস্বীকার্য। বই পড়ার সময় শিশুরা নিজেদের মতো করে দৃশ্যপট ও চরিত্র কল্পনা করে, যা তাদের সৃজনশীলতা বাড়ায়। বই পড়ার অভ্যেস শিশুর শব্দভাণ্ডার বৃদ্ধি করে এবং গভীর মনোযোগ তৈরি করতে সাহায্য করে। কম্পিউটারের নীল আলো চোখের ক্ষতি ও ঘুমের সমস্যা করতে পারে, যেখানে বই পড়া অনেক বেশি শান্তিদায়ক। সবশেষে বলবো, প্রযুক্তির যুগে শিশুদের কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন, তবে তা যেন শিশুর শারীরিক ও মানসিক বিকাশের ক্ষতি না করে। তাই শিশুদের লাইব্রেরির বই পড়ার অভ্যেস গড়ে তোলা অত্যন্ত জরুরি। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়। লিখেছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। এর পরের মেসেজ কে লিখছেন দেখি, একটুখানি ফেসবুকের কমেন্ট সেকশনে যাই। লিখছেন দাউদপুর সন্দেশখালি থেকে কার্তিক মণ্ডল। এখনকার যুগেও শিশুদের সঠিক বিকাশে কম্পিউটারের মনিটরের চেয়ে লাইব্রেরির বই বেশি প্রয়োজন। বই শিশুদের কল্পনা শক্তি ও চিন্তা শক্তি বৃদ্ধি করে। বই পড়ার মাধ্যমে তারা নতুন নতুন বিষয়ে জানতে পারে। অতিরিক্ত কম্পিউটার ব্যবহারে শিশুদের চোখ ও মন ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে বই মনোযোগ ও ধৈর্য বাড়াতে সাহায্য করে। বই পড়ার অভ্যেস তাদের সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলে। শিশুদের হাতে মোবাইল বা মনিটর নয়, বই তুলে দেওয়া উচিত, যদিও এ যুগে তা খুবই কষ্টকর ও ঘরে ঘরে নানা রকম সমস্যা তৈরি করবে। লিখছেন কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালি থেকে। আবারও দেখে নিই হোয়াটসঅ্যাপে কে মেসেজ করেছেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে। লিখছেন আজকে শিশুদের বড় হয়ে ওঠার পথে প্রযুক্তি যেন এক অনিবার্য সঙ্গী। পড়াশোনা, বিনোদন, তথ্য সংগ্রহ সব কিছুতেই কম্পিউটার, মোবাইল বা ট্যাবের ব্যবহার বেড়েছে। কিন্তু শুধুমাত্র কম্পিউটার মনিটরের সামনে বসে থাকলেই শিশুর প্রকৃত বিকাশ সম্ভব নয়। শিশুর মানসিক, বুদ্ধিবৃত্তিক ও কল্পনা শক্তির বিকাশে সবচেয়ে বড় ভূমিকা নিতে পারে লাইব্রেরির বই। কম্পিউটার শিশুদের দ্রুত তথ্য দেয়, কিন্তু বই শেখায় ধৈর্য, মনোযোগ এবং গভীরভাবে ভাবতে। একটি বই হাতে নিয়ে পড়ার সময় শিশু নিজের কল্পনার জগৎ তৈরি করে, চরিত্রগুলোর সঙ্গে পরিচিত হয়, নতুন নতুন ভাবনা ভাবতে শেখে। এর ফলে ভাষা জ্ঞান সমৃদ্ধ হয়, চিন্তা শক্তি বাড়ে এবং সৃজনশীলতা বিকশিত হয়। লাইব্রেরি শুধু বইয়ের ভাণ্ডার নয়, এটি জ্ঞানের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার জায়গা। সেখানে শিশু শেখে নীরবতা, শৃঙ্খলা এবং নিজের আগ্রহ অনুযায়ী বিষয় খুঁজে নেওয়ার অভ্যেস। অন্যদিকে অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের চোখের ক্ষতি, মনোযোগের ঘাটতি এবং একাকিত্বের প্রবণতা বাড়াতে পারে। তাই প্রযুক্তিকে পুরোপুরি বাদ দেওয়ার কথা নয়, বরং তার সঙ্গে বইয়ের ভারসাম্য জরুরি। শিশুদের হাতে শুধু কম্পিউটার নয়, তুলে দিতে হবে লাইব্রেরির বই, কারণ আগামী দিনের চিন্তাশীল, সংবেদনশীল এবং জ্ঞানী মানুষ তৈরি হয় বইয়ের পাতায় পাতায়। লিখছেন পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে। টেলিফোনে কে রয়েছেন দেখে নি। হ্যালো, না, হ্যালো, না, বেশ, আবারও আমরা চেষ্টা করব সংযোগ স্থাপন করার। আপাতত ফেসবুকের কমেন্ট সেকশন দেখি। লিখছেন নমস্কার, শুভ সন্ধ্যা, আমি দিনেশ নস্কর বালি মধ্যজয়পুর হাওড়া থেকে বলছি। কম্পিউটারের মনিটর ছেড়ে এখনকার বাচ্চারা যাবে কি লাইব্রেরিতে? মনে হয় না। আমার ছেলে যখন 9 থেকে 10 উঠল, আমাদের রাজচন্দ্রপুরে একটা লাইব্রেরি ছিল, যদিও ধুকধুক করছিল তাও চলছিল। ছেলেকে বলেছিলাম লাইব্রেরি থেকে

0: বই নিয়ে এসে পড়, অনেক কিছু জানতে পারবি। ছেলে আমাকে বলল, তুমি আর মা দুজনে পড়ো বই নিয়ে এসে। আমি বললাম, কেন রে? বলল, লাইব্রেরির যুগ আর নেই এখন, ল্যাপটপ কম্পিউটার মোবাইলের যুগ, সব পড়াশোনা এখান থেকেই হবে। তোমাদের সময়ে কি পড়ে আছে? সময় বদলে গেছে, আমার বন্ধুরা শুনলে হাসবে বরঞ্চ। আমাকে একটা কম্পিউটার কিনে দাও, এটা আরও বেশি ভালো হবে লাইব্রেরির থেকে। এরপরে আমি আর কি বলবো বলুন, ঘর থেকেই তো উত্তরটা পেয়ে গেলাম। মনে হয় কম্পিউটারের মনিটরকে বেছে নিচ্ছে এখনকার ছেলেমেয়েরা। আসলে কম্পিউটারকে বেছে নিতে তো আমরাই শেখাচ্ছি, আমরাই ওদের হাতে তুলে দিচ্ছি প্রাথমিকভাবে প্রযুক্তি, কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাব ইত্যাদি। এবং অনেক সময় যখন বিভিন্ন কারণের জন্য অনলাইন ক্লাস শুরু হয়েছিল বা এখনও অনলাইন ক্লাস করে শিশুরা, ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, তখন সেই প্রযুক্তির মাধ্যমেই করতে হয়। আর সেটা যদি এক অভ্যেস হয়, তাহলে খুব ছোট্টবেলা থেকে, জ্ঞান হওয়ার আগে থেকেই ওদেরকে আমরা যদি রংচঙে বই দিয়ে শুরু করতে পারি, ওদের কিন্তু অভ্যেসটা হবে, তখন বই ছাড়া থাকতেই পারবে না। এবং তখন যখন নিজের বাড়ির বইগুলো পড়া সব শেষ হয়ে যাবে, তখন যদি লাইব্রেরি দেখে, সেই লাইব্রেরি কিন্তু তার কাছে একটা অমোঘ আকর্ষণের জায়গা হবে। কিন্তু ওই যে বললাম, প্রাথমিক জায়গাটা বাবা মায়েদের অভ্যেসটা তৈরি করে দিতে হবে একদম ছোট্টবেলায়, তাদের জ্ঞান হওয়ার সময় থেকে। টেলিফোন লাইনে কে রয়েছেন? হ্যালো,
1: হ্যালো, নমস্কার দাদাভাই, দিদিভাই,
0: নমস্কার, বলুন।
1: আমি হাওড়া দাসনগর থেকে রমা রায় বলছি।
0: বলুন।
1: কম্পিউটার মনিটর নয়, বইয়ের পাতা ধরো, লাইব্রেরির শান্ত ছায়ায় মেধার আলো ছড়ো, পর্দায় ভাসে মিথ্যে ছবি, বইয়ে সত্য ভাষা, বই খুলে পায় শিশুর মন স্বপ্নের দিশা, পাতা উল্টে দেখবে যখন নতুন নতুন গল্প, জ্ঞান বাড়বে দিনের শেষে, থাকবে না আর অল্প, স্মার্টফোনের নেশা ছেড়ে লাইব্রেরিতে আসো, বইয়ের পাতায় বন্ধু খুঁজে জীবন ভালোবাসো, পর্দা কেবল চোখ কাড়ে নেই, বই তো মনের ডানা গড়ে, গল্প ছড়ায় কাটুক বেলা, বই হোক আজ শিশুর খেলা, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
0: বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, ছন্দে ছন্দে একটা ছড়া লিখে ফেলেছেন এবং খুব সুন্দর মেসেজ। এবার চলে যাই পরের হোয়াটসঅ্যাপ মেসেজে। লিখছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে। শুভ সন্ধ্যা। লাইব্রেরির বইয়ের কোনো বিকল্প নেই ঠিকই, শিশুদের বিকাশের জন্য, কিন্তু সময় পাল্টেছে, পড়াশোনার পদ্ধতি পাল্টেছে, সময়ের অভাবও রয়েছে, তাই বর্তমানের বিকল্প ব্যবস্থা কম্পিউটারের মনিটরও চলছে। ঠিকভাবে ব্যবহার শিখলে বর্তমানের এই ব্যবস্থা ভালোই, ইচ্ছে হলে মনিটর লাইব্রেরি হয়ে উঠবে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন। বেশ, পরের মেসেজে চলে যাই। পরের মেসেজ কে লিখছেন? পরের মেসেজ লিখছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, শুভ সন্ধ্যা রাজশ্রী দাদা ও দেবারতী দিদি, কিন্তু না, আজকে আমি রয়েছি শ্রাবস্তী। শিশুদের বিকাশে মনিটর নয় বই প্রয়োজন, কারণ মনিটরের রঙিন অ্যানিমেশন ও শব্দ শিশুর কল্পনা শক্তিকে স্থবির করে দেয়। আবার মনিটরে বেশি সময় বসে থাকলে শিশুর চোখের সমস্যা হতে পারে। বই শিশুর ভেতরের কৌতূহলের আগুনকে জ্বালিয়ে তোলে। কম্পিউটারে এক ক্লিকেই সব কিছু পাওয়া যায়, এর ফলে শিশুদের মধ্যে ধৈর্য কমে যায় এবং তারা সহজেই খিটখিটে হয়ে পড়ে। অপরদিকে লাইব্রেরির বই পাতা উল্টে পুরো গল্পটি শেষ করার মাধ্যমে শিশুরা ধৈর্য ধরতে শেখে। বইয়ের পাতার গন্ধ এবং লাইব্রেরির শান্ত পরিবেশ শিশুর পঞ্চেন্দ্রিয়কে উদ্দীপিত করে এবং শিশুদের মনকে শান্ত করে এবং ভালো ঘুমে সাহায্য করে। ঠিক তাই, আমি মনে করি শিশুর মানসিক বিকাশের জন্য প্রকৃতির পর সবচেয়ে শুদ্ধ পরিবেশ হলো লাইব্রেরি, কোনো কৃত্রিম যন্ত্র নয়। আপনারা সবাই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। লিখেছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। আবারও লিসনার রয়েছে টেলিফোনে। হ্যালো,

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: আমি ডানকুনি থেকে বলছি, মনিকা ঘোষ।
1: বলুন বলুন, কেমন আছেন?
0: আর ভাই কেমন থাকবো, বয়স হয়ে গেছে,
1: আপনাদের ভালো থাকতেই হবে।
0: 80 বছর বয়স, আমি FM গোল্ড, আমার দিন রাত দিন রাত। আমি তোমাদের গলা অনেকদিন শুনতে পাইনি ভাই, আর ওই যে আমার ভাইটি বসে থাকে, ভাইয়ের গলা তো শুনতেই পাই না, রাজেশ্বরের গলা শুনতেই পাই না, তার দিকে একটু বলে
1: বলুন।
0: আগে তোমার নাম বলা পেলে না, আমার তো খুব খারাপ হয়ে যায় জানো তো।
1: এটাই তো আমাদের প্রাপ্তি।
0: হ্যাঁ মা, তোমরা তোমরা এই যে গল্প বলো, তা তোমরা কি নিয়ে বলতে, বাচ্চাদের পড়াশুনো নিয়ে যাকে যাক, আমার অত দরকার নেই, অত বলতে হবে।
1: বেশ, আপনি শুনতে থাকুন। আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে যাই। কিশোর লিখছেন বালি হাওড়া থেকে, লিখছেন, নমস্কার, আপনাদের শুভ সন্ধ্যা জানাই, আমি কিশোর বালি হাওড়া থেকে বলছি। এখন আর লাইব্রেরির বইয়ের দরকার নেই, বাচ্চারা কম্পিউটার মনিটরকেই বেছে নিচ্ছে, সব শিক্ষা এখানেই পেয়ে যাবে। তারা পাঠ্য বইকেই ভালো করে পড়তে চায় না, আবার লাইব্রেরি থেকে বই নিয়ে এসে পড়বে। লাইব্রেরি এখন নেই বললেই চলে। আমরা যখন ছোট ছিলাম, পাড়ায় পাড়ায় লাইব্রেরি ছিল, আমি লাইব্রেরি থেকে বই নিয়ে এসে পড়তাম। সেই সময় সেরকম কোনো মাধ্যম ছিল না, পড়ার বাইরে যতটুকু জানতে পারতাম গল্পের বই বা ম্যাগাজিন, এইসব বই পড়ে টিভি বলতে দূরদর্শন ছিল, তাও ভালোভাবে দেখতে পেতাম না, অনেক সময় অ্যান্টেনা ঘুরে যেত। মনোরঞ্জন করার জন্য সিনেমা হলে যেতে হতো, এখন সব কিছু নিজের হাতে। যদিও একটু আধটু বই পড়তাম বা পেপার পড়তাম, 10 বছর হলো সেটাও বন্ধ হয়ে গেছে, শুধু এই মোবাইলের জন্য। এরপর আপনি যদি বলেন লাইব্রেরি যেতে আবার এখনকার ছেলে মেয়েদের, আমার মনে হয় কম্পিউটারের মনিটর ছেড়ে লাইব্রেরিতে যাবে না, কিছু করার নেই, দিন বদলে গেছে, সময় বদলে গেছে, এগুলো সব এখনকার ছেলে মেয়েদের কাছে ব্যাকডেটেড। অনেকেই বলছেন যে লাইব্রেরি যাবে না, আর সত্যি কথা বলতে আমার নিজের ছাত্রজীবনের কথা মনে পড়ে যাচ্ছে, যে কীরকমভাবে গোগ্রাসে গিলে ফেলতাম সমস্ত টেনিদার বই, টিনটিনের বই এবং শিশু সাহিত্য সব, এবং মাধ্যমিক দেওয়া হয়নি তখন, তখন সমগ্র শিশু সাহিত্য শেষ হয়ে গেছিল লাইব্রেরিতে। আর যিনি লাইব্রেরিয়ান ছিলেন সেই স্যার, আমার মনে আছে, তিনি আমাকে কিছুতেই তার পরের ধাপে বা তথাকথিত বড়দের বই, যেগুলো যে নভেল, সেই নভেলে হাত দিতে দেবেন না, কারণ দুটো সেগমেন্ট ছিল, শিশু সাহিত্য এবং প্রাপ্তবয়স্কদের জন্য, সেই বই আমাকে ধরতে দেবেন না। অথচ আমার তো সমস্ত শিশু সাহিত্য পড়া শেষ, তখন আমি কী করব, এমন এক নেশা বই পড়ার। এই কথাটা ভীষণভাবে মনে পড়ছে যখন শুনছি আপনাদের সকলের অভিজ্ঞতা, শুনছি যে বাচ্চাদের আজকে একটা ভালো লাইব্রেরি দেওয়া হলেও ওরা যেতে চাইবে না, খুব কষ্ট হচ্ছে। পরের মেসেজে যাই। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে লিখছেন, শুভ সন্ধ্যা রাজর্ষী ও শ্রাবস্তী। আচ্ছা বেশ, দেখো এখন শিশুদের বিকাশের জন্য কম্পিউটারই দরকার, লাইব্রেরির কোনো প্রয়োজন নেই, আর লাইব্রেরিতে বেশিরভাগ কোনো কাজ হয় না, এই জমানায় কম্পিউটার ছাড়া কিছু হয় না, তাই শিশুদের কেন, সবাইয়েরই আবশ্যক কম্পিউটার দরকার আছে। আজ ছোট করেই বললাম, তোমরা ভালো থেকো। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে লিখেছেন। বেশ,
0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: হ্যাঁ দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল বলছি।
1: বলুন বলুন।
0: তা দিদি ভাই দেখুন, এখন তো লাইব্রেরি সব বন্ধ আছে, এখন তো আর লাইব্রেরি খোলা নেই। আমার বাবা লাইব্রেরি থেকে বই পড়ে প্রাইজ নিয়ে এসেছিলেন, প্রাইজ পেয়েছিলেন। তো এখন দেখুন মানে মোবাইলের যুগে আর কেউ কিন্তু সব মোবাইলেই পেয়ে যাচ্ছে, আর লাইব্রেরিতেও লাইন দেয় না, আর ঘরে বই পড়ার বই পড়তে সময় নেই। তো এখনকার ছেলে মেয়েদেরকে সত্যি করে আমরা অনেকটা দূরে ঠেলে দিচ্ছি, যে লাইব্রেরিও দেখতে হবে না আর বইও পড়তে হবে না। এই যে আমাদের নিজেদের জিনিসটা আগে তৈরি করতে হবে, যে না সব বাচ্চাদেরকে

0: ওই পড়ার মুখে মানে রাখতে হবে এবং তাদেরকে শেখাতে হবে, তো সেই জায়গাটাই আমরা ভুল করে ফেলেছি দিদি ভাই। এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন দিদি ভাই।
1: বেশ বেশ। আবারও একটুখানি ফেসবুকের কমেন্টে চোখ রাখি। লিখছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, নতুন কিছু আবিষ্কার হলে এ নিয়ে নানা বিতর্কের জন্ম হয়, তারপর একদিন সে বিতর্ক হারিয়ে যায়। বই অবশ্যই পড়তে হবে, তবে কম্পিউটারের মনিটর সরিয়ে রেখে নয়। বিজ্ঞানের কোনো আবিষ্কার তুচ্ছ নয়, তবে এদের রাজত্ব একদিন আপনা আপনি সরে যাবে, যখন অন্য কোনো প্রযুক্তির আবির্ভাব হবে। যতদিন সেটা না হচ্ছে, ততদিন যা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আমাদের। ভেবে দেখুন, সাদা কালো টেলিভিশন এখন তৈরি হয় না, গ্রামোফোন রেকর্ড এখন ইতিহাসের পাতায় ঘুমিয়ে আছে। অতএব এইসব নতুন প্রযুক্তিকে কিছুদিন রাজত্ব করতে হবে, ভয়ের কিছু নেই। আমরা তৃতীয় বিশ্বের মানুষ, মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাই, আর একদল বিজ্ঞানী তাদের গায়ে ধুলো ময়লা লাগে না, তাদের এক একটা আবিষ্কার বাজারে আসে আর আমরা দৌড়ে যাই। এভাবেই চলছে জীবন, এভাবেই চলুক। বেঁচে থাক কম্পিউটারের মনিটর, বেঁচে থাক লাইব্রেরি। শিশুদের এবং আমাদের প্রয়োজনে দুটোরই প্রয়োজন আছে। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন। বেশ, আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই। লিখছেন উত্তম দালাল খড়সরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে, শিশুদের বিকাশে কম্পিউটারের মনিটর আমি মোটেই সমর্থন করি না। আমাদের শৈশবের সঙ্গী ছিলেন ঠাকুমা, দিদিমা, দাদামশাই, মা, বাবা, দাদা, দিদি আর প্রিয় বন্ধু বই। লাইব্রেরি কার্ড ছিল, লাইব্রেরি থেকে প্রতি সপ্তাহে বই নিয়ে আসা আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। আজকের মতো সেলফোন হাতে নিয়ে অথবা টেলিভিশন, বিশেষ করে কম্পিউটার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে যন্ত্রের সঙ্গী হতে হয়নি। আমাদের শৈশব আজকের শৈশবের মতো যান্ত্রিক বুদ্ধিতে ঋদ্ধিমান ছিল না বটে, তবে নির্বুদ্ধিতায় রুদ্ধ ছিল না। আজকের লাগাম ছাড়া আধুনিকতার বহর দেখে এ কথা বোধ হয় বলাই যায়। তোমাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনায় উত্তম দালাল খড়সরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে লিখেছেন। কোথাও গিয়ে আমি একটু নস্টালজিক হয়ে পড়লাম আপনার এই লাইব্রেরি কার্ডের কথাটা শুনে। লাইব্রেরি কার্ড, সেই কার্ড থাকা মানে, এবং লাইব্রেরিতে যেতাম, পাড়ার লাইব্রেরি, কিন্তু পাড়া দিয়ে যখন যেতাম লাইব্রেরিতে, একদম ওই একদম ক্লাস টু থ্রি ফোর, তখন নিজেকে কীরকম একটা বড় বড় মনে হতো। এবং তখন তো হাতে মোবাইল ছিল না সত্যি, কিন্তু এই যে লাইব্রেরি কার্ডের কথা বললেন, এটা থাকা মানেই বেশ নিজেকে একটা বড় বড় ব্যাপার মনে হতো, যে একটু বড় হয়ে গেছি, যাচ্ছি লাইব্রেরিতে বই আনতে, বই নিয়ে আসছি, কেউ জিজ্ঞেস করলে বেশ গর্বের সঙ্গে বলে লাইব্রেরিতে যাচ্ছি, এই ব্যাপারটা ছিল। এবং তারপরে পরবর্তীকালে যখন কলেজে উঠলাম, তখনও কলেজ থেকে আমাদের লাইব্রেরি কার্ড ইস্যু করে দিয়েছিল, এবং আমার যে বিষয় ছিল কলেজে সেই বিষয়ে প্রচুর আঁকতে হতো, এবং লাইব্রেরিতে বসে ঘন্টার পর ঘন্টা আঁকতাম, সেই কথাগুলো মনে পড়ছে। যদিও মোবাইল এসে গেছিলো তখন আমার কলেজের দিনগুলোয়, কিন্তু সেই মোবাইলে সব কিছু ছিল না, এখন যা যা পাওয়া যায়, যে অ্যাপসগুলো পাওয়া যায় সেগুলো ছিল না। যাক, আপনার কথা বলার সময় তাও তবুও আমি আমার নস্টালজিয়ার কথা বললাম একটুখানি। পরের মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, লিখছেন বাউরিয়া জাগৃহী থেকে মমতা ঘোষ। মনিটরের স্ক্রিন শিশুকে তথ্য দেয়, কিন্তু লাইব্রেরির বই তাকে চিন্তা করতে শেখায়। বিকাশের জন্য দুটোরই প্রয়োজন। নমস্কার দাদাভাই ও দিদিভাই, একদম দুটোরই প্রয়োজন রয়েছে, এ কথা ঠিক। চলে যাই পরের মেসেজে। লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, রাজস্বী ও শ্রাবস্তী শুভ সন্ধ্যা। শিশুদের বিকাশ সকলেরই কাম্য, শিশুদের বিকাশ লাভের জন্য এক একজন এক এক রকম পথের দিশা দেন। কেউ বলে কম্পিউটারের মনিটরের সামনে বসতে, কেউ বলেন লাইব্রেরিতে যেতে। আজকাল শিশুদের সিলেবাসে কম্পিউটার লিটারেসিকে বাধ্যতামূলক করা হয়েছে, তাই শিশুদের শিক্ষার বিকাশের জন্য কম্পিউটারের মনিটর এখন অপরিহার্য। এরই পাশাপাশি লাইব্রেরিতে যাওয়া বাধ্যতামূলক না হওয়ায় বা অভ্যস্ত না হওয়ায় শিশুরা লাইব্রেরিমুখী হতে চায় না। তবে শিশুদের সত্যিকারের শারীরিক, মানসিক ও শিক্ষার বিকাশের জন্য খেলার মাঠের উপযোগিতা আজও অনস্বীকার্য। খুব সুন্দর মেসেজ লিখছেন উত্তর।

0: বাওয়ালি সুভাষচক্র, উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী। এবং একেবারেই ঠিক বলেছেন আপনি যে এই যে অপরিহার্য নয়, বাধ্যতামূলক নয়, এটা কিন্তু খুব একটা খারাপ দিক। এটা যদি বাধ্যতামূলক হতো তাহলে বাচ্চারা লাইব্রেরিতে যাওয়া শিখত, যদি খুব বই পড়তে সে ভালো না বাসতো অন্তত কমিক্স নিয়ে বসত, সেই কমিক্সের পাতায় ছবিগুলো দেখত। বহু ইতিহাসের বই আছে যার পাতায় পাতায় বহু ছবি রয়েছে, আর্কিওলজির ছবি রয়েছে, সেগুলো দেখত, অন্তত লাইব্রেরিতে যাওয়ার অভ্যেস হতো। তবে এমনও স্কুল জানি যেখানে লাইব্রেরিতে যাওয়া বাধ্যতামূলক। আপনার এই মেসেজ থেকেই আমার মনে পড়ল, ঠিক যেরকম কম্পিউটার বাধ্যতামূলক, সেখানে সেই সমস্ত স্কুলে লাইব্রেরিটাও একটা বাধ্যতামূলক পিরিয়ড রয়েছে। বেশ, পরের মেসেজে যাই। পরের মেসেজ লিখছেন তপন কুমার সেন হালতুবাজার কসবা থেকে। আধুনিককালে শিক্ষকদের উপর দুই ধরনের শিক্ষাদানের দিকে নজর দিতে হয়, এক বই দুই কম্পিউটার। সম্প্রতি বিভিন্ন কারণে স্কুলের ছুটির জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা একেবারেই কেজি ক্লাসকেও অনলাইনে পড়াচ্ছেন, তারা কম্পিউটার ব্যবহার জানে না। আমি বলবো আধুনিক প্রযুক্তি শিক্ষক ক্লাস 8-9 পর মা বাবার শিক্ষকদের উচিত বই পড়ার অভ্যেস তৈরি করা। আমাদের ছিল র্যাপিড রিডিং, যার মধ্যে দিয়েই বই পড়ার অভ্যেস তৈরি হয়েছিল। গল্প বলার ও লেখার ক্লাস করলে বই পড়ার অভ্যেস হবেই। লিখছেন তপন কুমার সেন হালতুবাজার কসবা থেকে। একদম তাই, স্টোরি টেলিংয়ের ক্লাস থাকতো, আমার মনে আছে স্টোরি টেলিংয়ের ক্লাস বা রাইটিং স্কিলের ক্লাস। টেলিফোনে রয়েছেন কেউ, দেখে নি কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হুম বলুন।
1: বেলগোড়া থেকে লক্ষ্মণজনা বলছি।
0: বলুন।
1: বলছি দিদি, আচ্ছা রাজু দিদা কে এসেছে?
0: হ্যাঁ বলুন।
1: কোথায়? গলাই তো শুনতে পাচ্ছি না, আপনারই একা গলা শুনতে পাচ্ছি।
0: আচ্ছা আপনি বিষয় বলুন।
1: বিষয় তো বলছি, বলছি দেখুন আজকালকার বাচ্চাদের নিজেদের পড়াশোনা বই পড়ে শেষ করতে পারে না, তারপরে তো ওই লাইব্রেরি বই পড়বে কখন? তারপরে ওই আজকাল তো মোবাইলেই পড়াশোনা হয়, তারপরে কম্পিউটারে হয়, তাই না? এখন লাইব্রেরি এখন আগের মতো নেই, এখন বন্ধ হয়েছে, এখন ওই নিজেদের বই পড়াশোনার বই চাপটা বেশি। এইটুকু বললাম, নমস্কার দেবেন, ভালো থাকবেন আপনার দুজনে।
0: এর পরের মেসেজে চলে যাব। পরের মেসেজ লিখছেন সুবীর বোধক খালনা হাওড়া থেকে। বর্তমান যুগে লাইব্রেরি খুঁজে পাওয়া খুব মুশকিল। বর্তমান যুগে কম্পিউটারের সাহায্যে খুব সহজেই বিশ্বজগতের নানা ধরনের অনেক কিছুই জানতে পারা যায়। সব সময় কম্পিউটার ব্যবহার করলে শিশুদের চোখের ক্ষতি হয়, লাইব্রেরির পুস্তক থাকলে শিশুদের খুব ভালো লাগবে। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, তাই শিশুদের যা ভালো লাগে তা দিতে হবে, সে কম্পিউটার হোক বা পড়াশোনার পুস্তক হোক, বিকাশ ঘটতে সবই দরকার। সুবীর বোধক খালনা হাওড়া থেকে লিখেছেন। নিশ্চয়ই শিশুদের বিকাশে সবই দরকার, কিন্তু শিশুদের যা ভালো লাগে সবসময় তা খুব ভালো হয় না, অনেক সময় সেটা ক্ষতিকর হয় তাদের জন্য। তাই বড়রা তো জানে যে কোনটা ক্ষতিকর কোনটা ভালো, সেইটা তাদেরকে কিন্তু সেই অভ্যেসটা করে দেওয়া দরকার।

0: हेलो हेलो ना
1: তাহলে গল্পটা কি হলো?
0: এই যে রাজর্ষিকে খুঁজছেন সবাই,
1: কেন
0: একটা ফ্যান বেস আছে বলে কথা।
1: কি ফ্যান?
0: না মানে এসিও হতে পারে।
1: ও তাই বলো, মানে এসি থাকতে ফ্যান কেন?
0: আচ্ছা বেশ, এই যে আজকে আমরা কথা বলছি এবং বলতে বলতে 8:30 বেজে গেছে, কিন্তু আমাকে টেক্সট মেসেজের দিকে এবার কিন্তু
1: মোটামুটি 3.5 ঘন্টা পর কিন্তু 12টাও বাজবে।
0: তারপর কি আমরা বাড়ি যাব?
1: 12টা বেজে যাবে।
0: কার
1: মানে যার বাজার হবে তারই বাজবে।
0: আচ্ছা বেশ, এরপর চলে যাই একটা টেক্সট মেসেজে। কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে লিখছেন, স্ক্রিন টাইম বনাম বইয়ের প্রভাব। বই চিন্তাশক্তি, সৃজনশীলতা এবং ভাষা শেখার ক্ষমতা বাড়ায় এবং কম্পিউটার বা স্ক্রিন টাইম, অতিরিক্ত স্ক্রিন টাইম 5 বছরের কম বয়সীদের মনোযোগ কমিয়ে দেয় এবং বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন করতে পারে। তাই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে লাইব্রেরির বই পড়ার অভ্যেস গড়ে তোলা অত্যন্ত জরুরি। একেবারেই তাই, তবে আজকে একেবারেই যে বিষয়টা স্ক্রিন টাইম বনাম বইয়ের প্রভাব তা নয়, বরং বিষয় শিশুদের বিকাশে কম্পিউটারের মনিটর নয়, প্রয়োজন লাইব্রেরির বই। এবং ওই যে একজন বলছিলেন যে লাইব্রেরিতে যাওয়াটাও একটা অভ্যেস, সেটা খুব বই না পড়লেও লাইব্রেরিতে যেতে চাওয়া বা লাইব্রেরিতে গিয়ে বসা, লাইব্রেরিতে সময় কাটানো বা সেই শৃঙ্খলা চুপচাপ থাকতে হয় এটা শেখা, এটাও কিন্তু ভীষণভাবে জরুরি। এবং সেটাই আজকের বিষয় যে কোনটা শিশুদের বিকাশে জরুরি, কম্পিউটারের মনিটর নাকি লাইব্রেরিতে গিয়ে বই পড়া।
1: বিকাশটা খুব জরুরি,
0: একদম। এরপরের আরও একটা টেক্সট মেসেজে যাব। বাউরিয়া থেকে শান্তনু ঘোষ, বই সমৃদ্ধ করে ভেতরের মানুষটিকে আর কম্পিউটার আধুনিক শিশুর গতি আনে। ভালো থাকবেন দাদা ভাই ও দিদি ভাই। এরপরে আমরা একটা খুব দুর্বোধ্য মেসেজ কিন্তু পড়ার চেষ্টা করছি। শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে লিখছেন, আমাদের প্রত্যেক মানুষদের
1: দুর্বোধ্য বলে কেন? ও আচ্ছা,
0: তুমি পড়বে
1: না? প্লিজ তুমি পড়ো না।
0: আমাদের প্রত্যেক মানুষদের সবারই দরকার বই পড়া, এর চেয়ে ভালো শিক্ষা আমরা কোথাও থেকে পাব না। লাইব্রেরি এখনও আছে, আমার বাড়ির কাছেই দুটো আছে, তাছাড়া স্কুলেও আছে। আমার মনে হয় শিশুদের এই বই পড়ার নেশা, হ্যাবিট আমাদের বড়দের করতে হবে। আমি যখন একদম ছোট ছিলাম আমার বাবা নানা বই, গল্পের, ড্রয়িংয়ের এসব এনে দিতেন। বই পড়ার নেশা, নিউজ পেপার পড়া, এই সব বাড়ি থেকেই শেখা। স্কুলের দিদিমণিরাও নেশা ধরিয়েছিলেন, স্কুলের লাইব্রেরিতে গিয়ে নিয়ে আসা অফ পিরিয়ডে। আর আজ আমরা শিশুদের হাতে তুলে দিচ্ছি ফোন, তাহলে দোষটা কার? একদম তাই, শিপ্রাকার আর কিন্তু লিখেছেন এই মেসেজ।
1: তোমার এই ইংলিশে বাংলা পড়ার জন্য তোমাকে একটু হাততালি দিয়ে দিই।
0: বেশ,
1: কি আছেন টেলিফোনে? নমস্কার।
0: হ্যালো।
1: একেবারেই
0: তাই, এবং তাতে করে আপনারাও কথা বলতে পারবেন না কিন্তু। এরপর
1: আসলে কি বলতো, আজকের টপিকটা যেটা নেওয়া হয়েছে এটা একটু ভাবনা চিন্তা করে কিন্তু উত্তর দেওয়ার মানে বক্তব্য রাখার উচিত, কারণ এমন নয় যে পক্ষে বিপক্ষে শুধুমাত্র এক লাইনে বলা তা নয় কিন্তু, তাই এটা অনেক ভাবনার বিষয়। তুমি ভাবনা চিন্তা করছো?
0: না আমি ভাবছি না, কারণ আমি প্রচন্ড বই পোকা এবং বই ছাড়া থাকতে পারি না। এবং কি হয়েছে এখন,
1: বই বলে রান্নার বই?
0: হ্যাঁ, রান্নার বই খুব ভালো লাগে।
1: কখনো তো রান্না করে কিছু নিয়ে আসো না?
0: রান্নার বই খুব ভালো লাগে। এবং তুমি যে কথাটা বললে আমার মনে পড়ছে, রোয়াল ডালের মাটিলটা বলে একটা খুব বিখ্যাত বই আছে, এবং মাটিলটা ওই 3 বছর থেকে বই পড়ার অভ্যেস শুরু হয়, একটা ছোট্ট বাচ্চা মেয়ের কথা। বই মানে গল্পই নিশ্চয়ই, কিন্তু খুব মোটিভেটিং। সকলের বই পড়ার নেশা হতে পারে ওই বইটা বইটা পড়লে, যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে।
1: বাংলাতে অনুবাদ করা আছে?
0: হ্যাঁ নিশ্চয়ই থাকবে।
1: না তুমি পড়লে কি করে?
0: আমি ইংরেজিতেই পড়েছি, কিন্তু হ্যাঁ কিন্তু তোমার জন্য আমি দেখব যে অনুবাদ পাওয়া যায় কিনা।
1: হ্যাঁ প্লিজ দেখো।
0: তো একটা 3 বছরের মেয়ে, সে সমস্ত বই পড়ে ফেলেছে বাড়িতে যা যা বই ছিল, অথচ বাড়িতে কারোর বই পড়ার নেশা ছিল না। বাড়িতে খুঁজে পেতে পেয়েছে হচ্ছে কয়েকটা কুইজের বই, কয়েকটা

0: রান্নার বই, এই রকম বই পড়া হয়ে যাওয়ার পরে সে খুঁজছে কী বই পড়তে পারি। তারপর তার এবং বাড়িতে একেবারেই সেই পড়াশোনার কোনো ব্যাপার ছিল না, মা বাবা অন্য কিছু নিয়ে ব্যস্ত। তো তারপরে সে স্কুলের টিচার তাকে বই দেয়, সে মাঝে মাঝে স্কুলের টিচারের কাছে চলে যায় টিচারের বাড়িতে, সেখানে গিয়ে চা বিস্কিট খায়, বই পড়ে। এবং তারপর একদম বইয়ের শেষে সেই টিচারটি অ্যাডাপ্ট করে নেবে মাটিলটাকে, খুব সুন্দর। এবং মাটিলতে সারা জীবন তার বই পড়ার অভ্যেসটা থেকে যায় আর কি, সেটাই আমরা অনুমান করে নিতে পারি। যাই হোক,
1: এটা অনেক আগেকার কথা না?
0: হ্যাঁ, অনেক আগেকার লেখা।
1: এখন হলে কেউ মানে আসলে কি বলতো, আমার বাড়িতেও দুটো বই থাকতো যেটা থেকে আমি খুব ভয় পেতাম, একটা কেসিনা আর একটা পিকেদে সরকার।
0: বেশ, তাহলে এসএনদের ক্যালকুলাসের কথা।
1: ও বাবা গো, কেন তুমি আমাকে মাঝরাত্রি এরকম করে টাইফয়েডে নিয়ে যাবে? কে লিখেছেন পরে পড়ছি, কিন্তু কি লিখেছেন সেটা বলে দিই। তিনি লিখেছেন, এমা এই দিদি তো চেঞ্জ হয়ে গেছে, এটা শ্রাবস্তী দিদি। হ্যাঁ,
0: অনেকেই তাই লিখেছেন পোস্টার দেখে, কিন্তু আজ আসছি রাজর্ষিয়া শ্রাবস্তী।
1: হাত তুলে বলেন, আমি শ্রাবস্তী।
0: আমি শ্রাবস্তী। হ্যাঁ,
1: আচ্ছা, শিশুদের বিকাশে সবচেয়ে প্রয়োজনীয় হলো ভালো শিক্ষা আর এটিকেটস শেখানো। তারপর আসছে পুঁথিগত বিদ্যা। যুগ অনেক বদলেছে, এখন ব্ল্যাকবোর্ডের জায়গা এসেছে স্মার্ট বোর্ড, খাতার জায়গা এসেছে টাইপিং প্যাড, ট্যাব, আরও কত কি। বইয়ের জায়গায় এসেছে কিন্ডল, আপডেট হচ্ছে এডুকেশন প্যাটার্ন, স্মার্ট এডুকেশন, এইসব ইলেকট্রনিক্স গ্যাজেট এসেছে। কিন্তু পড়ার প্যাটার্ন বদল যতই হোক হোক, বইয়ের জায়গায় সেই কেউ নিতে পারবে না। নতুন বইয়ের পাতার গন্ধ, পৃষ্ঠা উল্টে অধ্যায় শেষ করার স্যাটিসফ্যাকশনটাই আলাদা। ইন্টারনেট পড়াশোনাতে সাহায্য করছে যেমন, তেমনি ইন্টারনেটের অনেক কন্টেন্ট মস্তিষ্কের বিকাশে বাধা দেয়। কম্পিউটার ভূমিকা আছে, কিন্তু পুরোপুরি নির্ভর হওয়া ঠিক না। তাই শিশু মন বিকাশে লাইব্রেরির বই খুব জরুরি, কারণ একটা টাইম বাধা থাকে, তারপর বই ফেরত দিতে হয়, এর ফলে তাড়াতাড়ি পড়াটাও হয়ে যায়। সবশেষে বলবো, বইয়ের কোনো অল্টারনেটিভ নেই, যুগ যতই এগিয়ে যাক শিশু বিকাশে লাইব্রেরি বই খুবই জরুরি। পশ্চিম বর্ধমান থেকে সুচেতার এই বক্তব্য, অনেক ধন্যবাদ। পরবর্তী মেসেজ কে লিখেছেন একবার দেখে নি, আমতলা, মামুদপুর আমতলা থেকে স্বাগত পাল লিখেছেন, শিশুর বিকাশ সঠিক বিকাশে কম্পিউটারের মনিটরের চেয়ে লাইব্রেরির বই অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বই শিশুর কল্পনা শক্তি, চিন্তা শক্তি ও সৃজনশীলতা বৃদ্ধি করে। বই পড়ার মাধ্যমে শিশু জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধও শেখে। প্রযুক্তি তথ্যের সুযোগ দিলেও বই শিশুর মনন গঠনে গভীর ও স্থায়ী প্রভাব ফেলে, তাই শিশুর সুন্দর ভবিষ্যৎ গঠনে লাইব্রেরির বইয়ের গুরুত্ব অপরিসীম। স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে আমাদের এই বক্তব্যই রেখেছেন। আর শ্রাবস্তীও কিন্তু ভীষণভাবে লাইব্রেরিতে যায় এবং বই নেয় এবং বাড়িতে রাখে, কখনো কখনো পড়ে, তাই তো?
0: না, খুব নয় আর কি, মানে এখন লাইব্রেরিতে যাওয়াটা হয় না। তবে হ্যাঁ, আমি যেহেতু বই পোকা, বাড়িতে প্রচুর বই আছে, এবং এখন যেটা হয়েছে সেটা হচ্ছে খুব সিলেক্টেড কিছু রাইটার হয়ে গেছে, এবং ওই বই বারে বারে পড়তে খুব ইচ্ছে করে, কারণ খুব কমফোর্ট জোন হয়ে গেছে কিছু লেখক লেখিকার বই, সেই বইগুলোই বারে বারে পড়তে খুব ইচ্ছে করে আর কি।
1: মানে একই বই তুমি বারবার পড়ো?
0: হ্যাঁ, একই বই আজকাল বারবার পড়ছি। না মানে ভুলে যাওয়া বই, কিন্তু ওই একই লেখকের তো প্রচুর বই আছে, হয়তো আবার অনেকদিন আগে পড়েছিলাম, খুব ভালো লেগেছিল, আবার একবার পড়ছি ওই বই। আজকাল এরকমই না, নতুন বই পড়তে হবে, এটা ঠিক। ওই নতুন বই পড়ার অভ্যেসটাও জারি রাখতে হবে, ব্যস্ততার মাঝখানে আসলে ওই ওই বইগুলোই পড়া হয়।
1: তুমি বলছো তুমি ব্যস্ত, কিন্তু ঘড়ি তো ভীষণ ব্যস্ত।
0: একেবারেই তাই।
1: তাহলে ঘড়ির সাথে যখন আমরা দৌড়ে পারলাম না, রাত 8:40 হয়ে 36 সেকেন্ড, তখন আমরা এবার গানে গানে অনুষ্ঠান থেকে বিদায় নিই, আবার ফিরবো রাত 9:30 গানে গানে পাঁচিমাত নিয়ে, মানে গান দিয়ে শেষ করে আবার গান দিয়ে আমরা শুরু করবো।
0: একেবারেই তাই, গান দিয়ে শুরু করবো, এবং আপনারা একদম চা টা খেয়ে এনার্জি নিয়ে বসে পড়ুন, কারণ কুইজে সঠিক উত্তর দিতে হবে।
1: আর ভুল উত্তর দিলে কিন্তু ভীষণ রেগে যাবে শ্রাবস্তী।
0: একদম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। শুরু হয়ে গেল আজকের গানে গানে বাজিমাত। সঙ্গে আছি রাজশ্রী আর শ্রাবস্তী। গানের হরেক ক্যুইজের সাথে থাকছে আপনার প্রিয় গানের অনুরোধের সেগমেন্ট শোনাতে এ গান।

বাংলা গানের কথা আসলে বাংলা আধুনিক গান আমাদের অন্যতম ভালো লাগা। আজ শোনাতে এই গানের প্রথম পর্যায়ে আপনি বলবেন আপনার প্রিয় রেট্রো বাংলা আধুনিক গানের কথা। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা আধুনিক গানের কথা, তারপর আরও একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত,
1: শুনছেন FM Gold, শুনছেন গানে গানে বাজিমাত। বনশ্রী সেনগুপ্তর এই গানের হাত ধরেই শুরু হলো আজকের অনুষ্ঠান।

0: গানে বাজিমাত।
1: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। চলে আসি আমাদের প্রথম রাউন্ডে, চিনতে পারো কিনা।
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা,
4: চিনতে পারো কিনা।
1: আপনি চিনতে পারবেন না পারবেন সে তো পরের কথা, কিন্তু যেটা হচ্ছে আমরা যে প্রশ্ন নিয়ে থাকবো সেই প্রশ্নের জন্য আপনাকে তিনটে আমরা ক্লু দেব, এবং সেই তিনটে ক্লু থেকে আপনাকে একটা গান চিনতে হবে। ইয়েস, সেই গানটা অবশ্যই একটা বাংলা সিনেমার গান, এবং সেই গানটাকে আপনাকে চিনতে হবে। আর প্রথম ক্লু নিয়ে কিন্তু একদম রেডি শ্রাবস্তী।
5: আচ্ছা বেশ, প্রথম ক্লু, এটি উত্তম কুমার আরতি ভট্টাচার্য জুটির সাদা কালো বাংলা সিনেমার গান। গানের সুরকার ছিলেন নচিকেতা ঘোষ আর গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার।
1: বেশ, তাহলে কোন গান আপনি গেস করতেই পারেন, এবং গেস করে আপনি আমাদের জানাবেন আমাদের নাম্বার 9903059992। তাহলে আমরা চলে যাই শোনাতে এ গানে। আর শোনাতে এ গানের প্রথম রিকোয়েস্ট কার?
5: প্রথম রিকোয়েস্ট করেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात।
1: চিনতে পারো কিনা। আমি যেটা চিনতে পেরেছি, যেটা মনে হচ্ছে, সেটা জানি উত্তর হবে না। এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি।
2: আচ্ছা বেশ, তাহলে কি প্রথম ক্লুটা আরো একবার বলে দেবো, তারপর দ্বিতীয় ক্লুটা দেবো?
1: হ্যাঁ দিতে পারো, আমি কেন জানি স্ত্রীর কথা মনে পড়ছে। যাই হোক, হ্যাঁ যাই হোক, এটা ব্যক্তিগত ব্যাপার।
2: আবার কিন্তু মিসগাইড করছো। এটি উত্তম কুমার আরতি ভট্টাচার্য জুটির সাদা কালো বাংলা সিনেমার গান। গানের সুরকার ছিলেন নচিকেতা ঘোষ আর গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। দ্বিতীয় ক্লু, সিনেমার কাহিনীকার ছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ।
1: তাহলে কোন গানের কথা আমরা বলছি সেটাই আপনাকে কষ্ট করে বলতে হবে, আর কিচ্ছু না। কারণ কষ্ট করলে কিন্তু কেষ্টা পাওয়া যায়, এটা আমরা জানি। আর অন্যভাবে কিছু দিতে পারবেন না। আপনি যেটা পাবেন একটা হাততালি পাবেন, এর বেশি কিছু আমরা দিতে পারবো না। কিন্তু যেটা আমরা পারি সেটা হচ্ছে আপনাকে পরে আরও একটা ক্লু দেব, সেটা আমাদের সাধ্যিতে আছে। কিন্তু তার সাথে আছে আপনার প্রিয় গান শোনার, মানে শোনাতে এই গান।

0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা।
3: এ লোকে মানে নিজের স্ত্রীকে এত ভালোবাসে যে লম্বা উত্তরে সব স্ত্রীর নাম চলে এসেছে। যাই হোক, আমি আর কিছু বলবো না বাবা, আমি বললে আমার বোকা খাচ্ছি।
2: হ্যাঁ, একেবারেই তাই। এই তৃতীয় ক্লু যেটা বাকি রয়েছে, সেই তৃতীয় ক্লুটা দেওয়ার পর কিন্তু একদম আপনারা মানে জলের মতন পরিষ্কার হয়ে যাবে।
3: তুমি জজ হল অন্তরিক্ষ যাই হোক, তুমি প্রথম দুটো ক্লু প্লিজ বলে দাও, নাহলে বন্ধুদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে।
2: বেশ, এটি উত্তম কুমার আরতি ভট্টাচার্য জুটির সাদা কালো বাংলা সিনেমার গান। গানের সুরকার ছিলেন নচিকেতা ঘোষ আর গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার।
3: বেশ, এটা ছিল প্রথম ক্লু।
2: সিনেমার কাহিনীকার ছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ।
3: এক লাইনের ছোট্ট ক্লু, সেকেন্ড ক্লু।
2: তৃতীয় ক্লু, সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন উৎপল দত্ত, অনুপ কুমার, রবি ঘোষ, তরুণ কুমার, চিন্ময় রায়, জহর রায়, মহুয়া রায় চৌধুরী, তিলক চক্রবর্তী প্রমুখ। মজার এই রোম্যান্টিক গানের শিল্পী ছিলেন তিলক চক্রবর্তী।
3: তাহলে আপনাদের মোটামুটি খিড়কি থেকে সিংহদুয়ার ভেঙে চুরচুর হয়ে গেল, বুঝতেই পেরেছেন স্ত্রী সিনেমার গান নয়। কোন সিনেমার গান সেটা আমরা একদমই জিজ্ঞেস করছি না, আমরা গানের নামটাই জিজ্ঞেস করছি, এবং সেই গানের নাম আপনারা জানাবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে। আর দয়া করে SHG যতটুকু সময়ের জন্য থাকে ততটুকু সময়ের মধ্যেই কিন্তু করতে হয় ওটা। আপনি যদি অনন্তকাল ধরে SHG রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে সমস্যা হবে। তাহলে চিনতে পারো কিনার যে উত্তর, সেই উত্তর আপনি পাঠাবেন আমাদের SMS বা হোয়াটসঅ্যাপ করে 9903059992 নম্বরে, এবং উত্তরের সাথে অবশ্যই লিখবেন আপনার পুরো নাম আর লোকেশন। তাহলে চলে যাই আমাদের প্রথম SHG-র 3 নম্বর গানে।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात। চিনতে পারো কিনা
1: আপনি চিনতে পেরেছেন আবার পারেননি, একটা আমাদের মিক্স ভেজ টাইপের ব্যাপার হয়ে গেছে।
2: একেবারেই তাই। আর রাজর্ষি যেভাবে মিসগাইড করে, আপনারা কিন্তু একদম মানে পরের কোয়েশ্চেন থেকে একদম কিন্তু ওর ক্লু শুনবেন না। যারা যারা ওর ক্লু শোনেনি তারা কিন্তু সঠিক উত্তর দিয়েছে, আর যারা ওই ক্লু শুনেছে তারা কিন্তু স্ত্রী এবং বিভিন্ন রকম দিকে চলে গেছেন আর কি।
1: মানে এটা কিন্তু রাজকুমার রাও স্ত্রীর নয়। বেশ, ক্লু তিনটা তুমি আরো সুন্দর করে আমাদের বন্ধুদের একবার বলে দাও।
2: এটি উত্তম কুমার আরতি ভট্টাচার্য জুটির সাদা কালো বাংলা সিনেমার গান। গানের সুরকার নচিকেতা ঘোষ আর গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার।
1: বেশ,
2: সিনেমার কাহিনীকার ছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ।
1: বেশ,
2: সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন উৎপল দত্ত, অনুপ কুমার, রবি ঘোষ, তরুণ কুমার, চিন্ময় রায়, জহর রায়, মহুয়া রায়চৌধুরী, তিলক চক্রবর্তী প্রমুখ। মজার এই রোম্যান্টিক গানের শিল্পীও ছিলেন তিলক চক্রবর্তী।
1: বেশ, কারা কারা সঠিক উত্তর দিয়েছেন আগে তাদের নামগুলো বলি। যেমন সঠিক উত্তর দিয়েছেন বজবজ থেকে অদিতি মিত্র, সঠিক উত্তর দিয়েছেন বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে,
2: সঠিক উত্তর দিয়েছেন ঝড়খালি ক্যানিং থেকে মৌমিতা মান্না, শান্তিপুর থেকে সন্ধ্যা বিশ্বাস, কোচবিহার থেকে ভাস্কর সিহানবিশ।
1: এবার যেটা হচ্ছে যে এই সিনেমাতে মান্নাদের কিন্তু গান ছিল, সেই গানের কথা অনেকে লিখেছেন, কিন্তু আমরা তো বলে দিয়েছি তিলক চক্রবর্তীর কণ্ঠে গান, এবং বেশ একটা মজার গান, বেশ হুতুম প্যাচার নকশা নিয়ে একটা গান, এবং সেখানে সিচুয়েশনটা ছিল মহারাজ চৌধুরী এবং তিলক চক্রবর্তী একটা বেশ রোম্যান্টিক ডেটে, এবং সেখানে এই গানটি করছেন। এই সব মিলিয়ে আমরা বলছি একটা রোম্যান্টিক, এবং তার মধ্যে একটা গানটার মধ্যে একটা কমেডি আছে,
2: ওই রম কম যেগুলো হয় এখন নাকি।
1: বেশ, আমার কাছে তো রোম্যান্টিকটাই সব, মানে কমেডিটা খুব একটা নেই, তাই জন্য আমি বুঝতে পারি না। কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি, যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য কিছু একটা দিতেই হবে, এবং তারপর কিন্তু আমরা সেই গানটিও শুনবো।

0: চিত্রধ্বনি রাউন্ডে শুনবেন একটি সিনেমা সংলাপ। সিনেমায় এই সংলাপের শেষেই ছিল একটি গান, আপনাকে বলতে হবে সেই গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে, আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
1: চিত্রধ্বনি
2: চিত্রধ্বনি।
3: কি খবর নায়ক কাকা, অরুণ আসেনি?
4: না, আসবে আসবে, আমি নিজে ওকে বলে এসেছি। ওই তো আমাকে ওর পাশের খবর দিল, বললো রেজাল্ট ওয়ালাপ করলেই চলে আসবে।
3: হ্যাঁ সে তো বটেই, তবে ছোটবাবুর একটা তার এসেছে।
4: কোনো দুঃসংবাদ নয় তো?
3: না, দুটো সুসংবাদ আছে। এই পরীক্ষায় পাশ করেছে তাই, আর কি একটা জরুরি কাজে আটকে পড়েছে তাই এখন বাড়ি আসতে পারছে না, দিন সাথেক বাদে আসবে। এই
4: ও
3: একেই বলে যার বিয়ে তার হুঁশ নেই, মানে যার বিলেট যাওয়ার জন্য টাকার দরকার তারই কোনো হুঁশ নেই। সাত দিনে আসবে লিখেছে, দেখো সাত মাসে আসে কিনা, দলিলে সই করে কিনা তাই দেখ।
4: এসব কথা কেন বলছেন? আমি একা সই করলে কি টাকা পাওয়া যাবে না? তা নয়, আসলে বছরে কটা দিনই বা দেখা হয়। পাশ করে বাড়ি আসবে, দুজনে বসে একটু নিরিবিলি গল্প করব, একা থাকব, এই চেয়েছিলাম।
1: চিত্রধ্বনি
2: চিত্রধ্বনি।
1: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
5: ছোট্ট একটা সংবাদ বিরতির ওপারে আমরা আবারও ফিরে আসছি গানে গানে বাজিমাত নিয়ে, শ্রাবস্তী আর রাজর্ষী। ঠিক রাত 10:10 শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ে ঘোষণা করেছে। কেরালামে কংগ্রেস নেতা ভি ডি সতীশন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার তৈরির দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজ শেষ হয়েছে। আগামীকাল অধ্যক্ষ নির্বাচন। উত্তরপ্রদেশে প্রবল প্রাকৃতিক দুর্যোগে 70 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে জয়ের জন্য 201 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। আজ নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাকে তুলে ধরার ক্ষেত্রে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলোর বিদেশমন্ত্রীদের অবসরে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্বব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত, আলোচনা ও কূটনীতির গুরুত্বকে বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে।
1: Our discussions must advance sustainable development while upholding principles of equity and common but differentiated responsibilities. Technological advancements are reshaping the global landscape. It can be leveraged for good governance and inclusive growth. Peace and security remain central to the global order. Recent conflicts only underline the importance of dialogue and diplomacy. There is also a deeply shared interest in strengthening cooperation against terrorism.
0: ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। বিদেশমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, অনেক দেশ এখনও জ্বালানি, খাদ্য, সার এবং স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিয়োনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামোলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন।

সম্মেলনের মূল ভাবনা হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। আগামীকাল সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রিক্স অ্যাট 20 শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্ব শাসন ব্যবস্থা ও বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তার এই সফর হবে 6 দিন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও নানান বিষয়ে মতবিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষে মানুষের সংযোগের বিষয়টিও স্থান পাবে তাদের আলোচ্যসূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। এর আগে তিনি 2017 সেখানে যান। প্রধানমন্ত্রীর এবারের সফরে প্রতিরক্ষা, নিরাপত্তা, উদ্ভাবন, পরিবেশবান্ধব হাইড্রোজেন, সেমিকন্ডাক্টর ও জলসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবারে সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্টআপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েনও উপস্থিত থাকবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছাবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকেও 43 বছর পর এই প্রথম কোন প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারল্ড বি ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী জোনাসের গর স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্য ও গবেষণা সম্মেলনেও যোগ দেবেন শ্রী মোদী। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেল্লা, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনের সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। নির্বাচন কমিশন আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছেন। এবার 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে যে রাজ্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ। উল্লেখ্য, প্রথম পর্বে বিহার এবং দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এসআর প্রক্রিয়া চলে। কেরালে কংগ্রেসের প্রবীণ নেতা ভি ডি সতীশন আজ সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকারের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এর আগে তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধানসভা দলের বৈঠকে ভি ডি সতীশনকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করা হয়। খবর অনুযায়ী সংসদীয় দলের এই বৈঠকে অপর প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা উপস্থিত ছিলেন না। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন সিপিএম এর বিধানসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় দিনে আজ সকাল থেকে দুদফায় 11টি জেলার 140 জন বিধায়ক শপথ নেন। উল্লেখযোগ্য বিধায়কদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আউশগ্রামের বিধায়ক কলিতা মাঝিও শপথ নেন। উল্লেখ্য, দুদিন মিলিয়ে মোট 290 জন বিধায়ক শপথ নিলেন। প্রথম দিনে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ গ্রহণ করেন। 293 জন জয়ী সদস্যের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এবং হুমায়ুন কবির রেজিনগর আসন ছাড়বেন বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে চণ্ডীতলার সাথী খান্দকার আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তিনি শপথ নিতে পারেননি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন আগামী 21 মে। আগামীকাল নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতিমধ্যে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। মহারাষ্ট্র বিধান পরিষদের নবনির্বাচিত 10 জন সদস্য আজ সকালে উচ্চকক্ষের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। মুম্বাইয়ের বিধান ভবনের সেন্ট্রাল হলে বিধান পরিষদের

0: অধ্যাপক রামসিন্দ নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ, উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্দে, সুনেত্রা, অজিত পাওয়ার, বিধানসভার অধ্যক্ষ রাহুল নারভেকার সহ বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা উপস্থিত ছিলেন। সরকার জানিয়েছে যে দেশজুড়ে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়া সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ক আন্তমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশজুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে।
1: भारत सरकार ने कई इफेक्टिव स्टेप्स लिए हैं जिसके चलते हमारे पास पेट्रोल, डीजल, एलपीजी और नेचुरल गैस के पर्याप्त स्टॉक्स अवेलेबल हैं। हमारी रिफाइनरीज ऑप्टिमम कैपेसिटी पर ऑपरेट कर रही हैं और एलपीजी प्रोडक्शन भी इंक्रीज किया जा चुका है। हमारे किसी भी रिटेल आउटलेट पर और एलपीजी डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट रिपोर्टेड नहीं है। सब जगह पर नॉर्मल ऑपरेशन चल रहे हैं।
0: কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। সোনা পাপু মামলায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আজ সকাল থেকে কলকাতার সিজিও কমপ্লেক্সে শান্তনু সিনহাকে জিজ্ঞাসাবাদ করল ইডি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টা প্রবল বৃষ্টি, ঝড় এবং বজ্রপাতে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলাশাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ক্ষতিপূরণ প্রদানের সর্বশেষ অবস্থা রিপোর্ট প্রতি ৩ ঘণ্টা অন্তর জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, উপহিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, কেরল ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দিল্লি সহ একাধিক রাজ্যে আগামী ২ দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ম্যানিলায় আজ ভারত ফিলিপাইন সন্ত্রাসবাদ বিরোধী যৌথ কর্মগোষ্ঠীর দ্বিতীয় পর্যায়ে বৈঠক সম্পন্ন হয়েছে। ২ দিনব্যাপী এই বৈঠকে ভারতের পক্ষ থেকে সভাপতিত্ব করেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব ডক্টর বিনোদ বাহাবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং আজ মুম্বাই বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। আকাশবাণীর ৯০ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় অনুষ্ঠিত হল বিশেষ সংগীত সম্মেলন AIR@90। আজ সন্ধ্যায় আকাশবাণী কলকাতার উদ্যোগে কলকাতা জাদুঘরের আশুতোষ জন্ম শতবার্ষিকী ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীতের এক বর্ণময় সন্ধ্যার সাক্ষী থাকলেন সঙ্গীত প্রেমিকরা। অ্যান ইভিনিং অব ক্লাসিক্যাল এক্সেলেন্স শীর্ষক এই অনুষ্ঠানে আকাশবাণী কলকাতার শিল্পীদের পরিবেশনের অর্কেস্ট্রাল পারফরমেন্স অনুষ্ঠিত হয়। ভারতে দুবাইয়ের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু এবং দেশের পুরুষ ডাবলসের জুটি সাত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি থাইল্যান্ড ওপেনের ব্যাডমিন্টন কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। আইপিএল ক্রিকেটে ধরমশালায় পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ানের সামনে জয়ের জন্য ২০১ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথম বিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। জবাবে মুম্বাই শেষ পাওয়া খবর অনুযায়ী ৮ ওভারে ১ উইকেটে ৮০ রান সংগ্রহ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে সহযোগিতা করবে। সংবাদ এখনকার মতো এখানে শেষ হলো। পরবর্তী খবর শুনবেন আগামীকাল সকাল ৬টা বেজে ২০ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত 100.1 এফএম গোল্ডে।
2: শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। সঙ্গে আছি শ্রাবস্তী আর রাজর্ষী। নিউজের আগে ছিল চিত্রধ্বনি রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব, তবে তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড সুরব্যঞ্জনে।

شورو بنجان. شورو بنجان. শুরু ব্যঞ্জন রাউন্ড, গান তৈরির খেলা। আপনাকে আমরা শোনাবো তিনটি রেট্রো গানের অংশ। সেই গানের অংশগুলিতে আমরা কোনো শব্দ বা শব্দবন্ধকে মিউট করে দিয়েছি। সেই শব্দগুলিকে আপনাকে প্রথমে চিনতে হবে, তারপর সাজাতে হবে, আর সাজালেই পাবেন আরও একটি চেনা বাংলার রেট্রো গান। তাহলে এই গান তৈরির খেলাতে আপনারাও চলে আসুন হোয়াটসঅ্যাপ বা SMS এ। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশন লিখতে ভুলবেন না কিন্তু। প্রথম গান।

0: شروع بنجان. गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात, चित्र ध्वनि, चित्र ध्वनि। এবার চিত্র ধ্বনি রাউন্ডের উত্তর শোনার পালা। শুনেছিলেন এই ডায়লগ।
1: কি খবর নায়ক কাকা, অরুণ আসেনি?
2: না,
1: আসবে আসবে, আমি নিজে ওকে বলে এসেছি। ওই তো আমাকে ওর পাশের খবর দিল, বললো রেজাল্ট ভালো করলেই চলে আসবে।
2: হ্যাঁ, সে তো বটেই, তবে ছোটবাবুর একটা তার এসেছে।
1: কোনো দুঃসংবাদ নয় তো?
2: না, দুটো সুসংবাদ আছে। এই পরীক্ষায় পাশ করেছে, তাই আর কি একটা জরুরি কাজে আটকে পড়েছে, তাই এখন বাড়ি আসতে পারছে না, দিন সাথে বাদে আসবে। এই
1: ও,
2: একেই বলে যার বিয়ে তার হুঁশ নেই, মানে যার বিলেত যাওয়ার জন্য টাকার দরকার তারই কোনো হুঁশ নেই। সাত দিনে আসবে লিখেছে, দেখো সাত মাসে আসে কিনা, দলিলে সই করে কিনা তাই দেখ।
1: এসব কথা কেন বলছেন? আমি একা সই করলে কি টাকা পাওয়া যাবে না? তা নয়, আসলে বছরে কটা দিনই বা দেখা হয়। পাশ করে বাড়ি আসবে, দুজনে বসে একটু নিরিবিলি গল্প করব, একা থাকবো, এই চেয়েছিলাম।
0: মণিহার সিনেমার এই সংলাপের পরেই ছিল লতা মঙ্গেশকরের এই গান।

0: তাহলে চিত্রধ্বনির উত্তর সঠিক উত্তর কারা কারা দিয়েছেন?
1: সঠিক উত্তর দিয়েছেন শান্তিপুর থেকে সন্ধ্যা বিশ্বাস, ময়নাগড় বেহালা থেকে মোহাম্মদ আজারউদ্দিন এবং সন্দেশখালী থেকে তরুণ ঝাফুই।
0: সবার জন্য
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
0: আপনি শুনছেন গানে গানে বাজি মাত। একটু পরে আবার আসছে শোনাতে গান।

আজ সোনাতে এই গানের দ্বিতীয় পর্যায়ে আপনি জানাবেন আপনার প্রিয় রেট্রো বাংলা সিনেমার গানের কথা। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা সিনেমার গানের কথা, তারপর আরো একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: এবার শুনে নিন তিন নম্বর গানটি।
1: কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে।
0: এই তিনটি গান থেকে একটি একটি করে যে শব্দ আমরা তুলে নিয়েছিলাম, সেই শব্দগুলোকে সাজালে যে গানটিকে আমরা পাই সেটি হলো

0: তাহলে রাতে 10:24 হয়ে 53 সেকেন্ডে কারাগারের সঠিক উত্তর নিয়ে চলিলেন সুর ব্যঞ্জন রাউন্ডে।
1: সঠিক উত্তর দিয়েছেন সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, কোচবিহার থেকে ভাস্কর সিহানবিশ, সন্দেশখালী থেকে তরুণ সাফুই, নিউ টাউন থেকে রুমা দত্ত, বজবজ থেকে অদিতি মিত্র এবং ভবানীপুর থেকে ইন্দ্রাণী এমনাথ।
0: সবার জন্য
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
3: সুরের এই ঝর ঝর ঝরনা,
4: সুরের ঝরনা, সুরের ঝরনা।
0: শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। চলে এলাম সুরের ঝর্ণা রাউন্ডে। এই রাউন্ডে বাংলার রেট্রো গানের প্রিলিউড, গানের অংশ বা ইন্টারলিউডের উপর থাকে প্রশ্ন। উত্তর দেবেন নিজের পুরো নাম আর লোকেশন লিখে হোয়াটসঅ্যাপ বা SMS করে আমাদের নাম্বার 9903059992। এখন শুনবেন গানের প্রিলিউড, উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে।
3: সুরের এই ঝর ঝর ঝরনা,
4: সুরের ঝরনা, সুরের ঝরনা।

0: সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা
1: শুনছেন 100.1 FM গোল, শুনছেন গানে গানে বাজিমাত। আপনারা আছেন সুরের ঝর্ণা রাউন্ডে। একটু আগে আপনারা শুনেছিলেন একটি প্রিলিউড, আর সেই প্রিলিউডের গানটি হলো

0: তাহলে হরিণীর চোখ কে কে ঠিকঠাক দেখতে পেয়েছেন?
1: সঠিক উত্তর দিয়েছেন হরিপাল হুগলি থেকে, তাপস তলুই বারাসাত থেকে, শঙ্করচন্দ্র দে এবং শান্তিপুর থেকে সন্ধ্যা বিশ্বাস।
0: আমাদের তিন বন্ধুর জন্য রইল এটা।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা
0: শুনছেন এফএম গোল, শুনছেন গানে গানে বাজিমাত, আপনারা আছেন সুরের ঝর্ণা রাউন্ডে। এবার শুনবো গানের অংশ। এটি শুনে আপনাকে বলতে হবে কোন গান। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই লিখবেন নিজের পুরো নাম আর লোকেশন।
2: সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা।

0: এবারের গান অনুরোধ করেছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। শুনে নেব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।
1: টাপুর টুপুর বৃষ্টি ঝরে

0: সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা
1: শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। সুরের ঝর্ণা রাউন্ডে আপনারা শুনেছিলেন একটি গানের অংশ, অনেকেই উত্তর দিয়েছেন। দেখুন তো আপনার উত্তরটা মিলল কিনা।

0: তাহলে সঠিক উত্তর কেকে দিলেন?
1: সঠিক উত্তর দিয়েছেন সন্দেশখালী থেকে তরুণ সাফুই এবং বারাসাত থেকে শঙ্কর চন্দ্র দে।
0: দুই বন্ধুর জন্য রইল এটা।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
3: সুরের এই ঝড় ঝড় ঝরনা,
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।
0: শুনছেন এফএম গৌর, শুনছেন গানে গানে বাজিমাত। এবারের প্রশ্ন গানের ইন্টারলিউডের উপর। নিজের নাম আর লোকেশন লিখে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করবেন 9903059992 নম্বরে।
3: সুরের এই ঝড় ঝড় ঝরনা,
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।

0: এবারের গান অনুরোধ করেছেন কাটোয়া থেকে বেলা সিংহ। শুনে নেব এই গান কিশোর কুমার এবং রুমা গুহ ঠাকুরাতার কণ্ঠে।
1: এই তো হেথায় কুঞ্জ ছায়ায়।

0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা
1: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন সুরের ঝর্ণা রাউন্ড। একটু আগে শুনেছিলেন ইন্টারলিউড, আর ইন্টারলিউডের গানটি হলো

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত 100.1 এফএম গোল্ডে।
2: শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। সঙ্গে আছি শ্রাবস্তী আর রাজর্ষী। নিউজের আগে ছিল ছন্দে শিল্পী রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব। তবে তার আগে বলে রাখি, একটু পরে আবার আসছে শোনাতে এ গান।

0: काटे नहीं कटते हैं लम्हे इंतजार के, नजरें जमा के बैठे हैं रस्ते पे यार के।
1: दिल ने कहा देखे जो जल्द हुस्न यार के, लाया है कौन इनको फलक से उतार के।
2: ई शायरी जाके निये वन एंड ओनली माधुरी दीक्षित, समय कालीर ऊर्धे उठे उन्नी सर्वकालीन स्वप्नेर नायिका। रात पार हुले 15 मे माधुरीर जन्मदिन, शोनाते ए गानेर এই পর্যায়ে থাকল গানে গানে মাধুরীকে মনে করার স্বপ্ন। মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমার গানের অনুরোধ করবেন আপনি, প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার ভালো লাগা মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমার গানের কথা, তারপর আরও একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।
3: শোনাতে এ

0: বাজি মাত গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
1: এবার চলে আসি ছন্দে শিল্পী রাউন্ডের উত্তরে। শুনেছিলেন এই ছড়া,
2: একখানা মেঘ ভেসে এলো আকাশে, শীতেরও শিশির ভেজা রাতে, তোমার ছোঁয়া কোমল কেয়া, বহুদিন আগের গোধূলি বেলাতে।
1: একখানা মেঘ ভেসে এলো আকাশে, শীতেরও শিশির ভেজা রাতে, তোমার ছোঁয়া কোমল কেয়া, বহুদিন আগের গোধূলি বেলাতে। ঠিকই ধরেছেন, সঠিক উত্তর প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা। কোন কোন বন্ধু সঠিক উত্তর দিলেন তাদের নাম তো বলবো, তবে তার আগে থাকলো ভূপেন হাজারিকাজির কণ্ঠে মকবুল ফিদা হোসেনের সিনেম্যাটিক ক্যানভাস থেকে, যেখানে স্বপ্নের নায়িকা মাধুরী দীক্ষিত গজগামিনী।

0: দেখো জীবনে মাধুরী ছাড়া আছে কি?
1: না না, সে আমি জানি, আমরা সকলেই জানি তুমি মাধুরী ফ্যান। কিন্তু তার আগে আমরা যেটা যাব সেটা হলো ভূপেন হাজারিকা। কে কে সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নামগুলো জেনে নিই।
0: ছন্দের শিল্পী সঠিক উত্তর কারা কারা দিয়েছেন তাদের নামগুলো জেনে নিই।
1: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য, মহেশতলা থেকে বিজলি চক্রবর্তী, কোচবিহার থেকে ভাস্কর সেহানবিশ, ক্যানিং থেকে মৌমিতা মান্না, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, বাঁশদ্রোণী থেকে সুব্রা ভট্টাচার্য, সোধপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, বজবজ থেকে অদিতি মিত্র, বেহালা কলকাতা

0: 27-28 থেকে রীতা শ্রীমানী।
1: সব বন্ধুরা যারা যারা সঠিক উত্তর দিয়েছিল, সমস্ত বন্ধুদের জন্য রইল এটা।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, ধ্রুবতারা ধ্রুবতারা
1: শুনছেন 100.1 FM কল, শুনছেন গানে গানে বাজি মাত। চলে এলাম ধ্রুবতারা রাউন্ডে। আজকে ধ্রুবতারায় আমাদের হট সিটে প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা। গানের পাশাপাশি তার সুরেও কিন্তু আমরা মোহিত হয়েছি। আজকের প্রশ্ন তার সুরে বিভিন্ন বাংলা গানের ওপর। চলে আসি প্রথম প্রশ্নে, শুনবেন মান্নাদের কণ্ঠে গান। প্রশ্ন হল, এই গানের গীতিকার কে? উত্তর দেবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই লিখবেন নিজের পুরো নাম আর লোকেশন। গানে গানে মান্না দে।

শিশুপাত শুরু করে শেষ ভাই, আধুনিক সুর দেয় শেষ নাই। শিশুপাত শুরু করে শেষ ভাই, আধুনিক সুর দেয় শেষ নাই। তুমি আমি শূন্য সব মুড়ি মুড়কি, মুড়ি মুড়ি মুড়ি মুড়কি, যেও না গো যদি যাও চলে যাবো রুড়কি, হাসব পায়রা ইতন সুরকি।

সব কিছু বানি হয় দুমদাম হেচ্ছ তুমি নেই চাঁদা দেখি গো মুড়ি খাচ্ছ যেও না গো যদি যাও।

0: गाने बाजी मात, गाने गाने बाजी मात, ध्रुवो तारा, ध्रुवो तारा।
1: তাহলে সঠিক উত্তর কে দিয়েছেন, গীতিকার কে ছিলেন পান্নাদের গানের?
2: হ্যাঁ, গীতিকার ছিলেন তেজোময় গুহ, এবং সঠিক

0: উত্তর দিয়েছেন
1: তেজময় গুহ এবং তেজময় গুহর সঠিক উত্তর এবং সঠিক উত্তর কে কে দিয়েছেন?
0: সঠিক উত্তর দিয়েছেন কাটোয়া থেকে বেলা সিংহ, হরিপাল হুগলি থেকে তাপস দলুই এবং সোধপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী।
1: তিন বন্ধুর জন্য হলো এটা।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, ধ্রুবতারা ধ্রুবতারা
1: শুনছেন এফএম গোল, শুনছেন গানে গানে বাজিমাত, ধ্রুবতারা রাউন্ডের এবার দ্বিতীয় প্রশ্ন। ভূপেন হাজারিকাজের সুরে বাংলা গানের উপর থাকছে প্রশ্ন। এবারের গান এটি ডুয়েট গান। প্রশ্ন হল, এই গানে শ্যামল মিত্রের সহশিল্পী কে ছিলেন? উত্তর দেবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে 9903059992 নম্বরে। উত্তরের সাথে লিখবেন আপনার পুরো নাম আর লোকেশন।

এবারের গান অনুরোধ করেছেন ইন্দ্রাণী এম নাথ ভবানীপুর থেকে। শুনতে চেয়েছেন দেবদাস ছায়াছবির এই গান কবিতা সুব্রমণিয়াম এবং কেকের কণ্ঠে।

0: কাশুরে শ্যামল মিত্রের সাথে সহশিল্পী ছিলেন বাসবী নন্দী।
1: একেবারেই, কিন্তু মানে প্রচুর উত্তর পেয়েছি। হ্যাঁ, আলপনা বন্দ্যোপাধ্যায়, সবিতা চৌধুরী থেকে আরম্ভ করে সুমন কল্যাণ, পুরো অনেক অনেক উত্তর পেয়েছি। যাই হোক, সঠিক উত্তর যারা দিয়েছেন তারা হলেন ঝড়খালি ক্যানিং থেকে মৌমিতা মান্না এবং বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়।
0: দুই বন্ধুর জন্য রইল এটা।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, ধ্রুবতারা ধ্রুবতারা
0: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। ধ্রুবতারা তিন নম্বর প্রশ্ন বাংলা সিনেমার গানের উপর, যে গানের সুর দিয়েছিলেন ভূপেন হাজারিকাজী। প্রশ্ন হল, এটি কোন সিনেমার গান? আমাদের নাম্বার 9903059992। SMS বা হোয়াটসঅ্যাপ করে জানাবেন আপনার উত্তর, আর উত্তরের সাথে অবশ্যই আপনি লিখছেন আপনার পুরো নাম আর লোকেশন। গানে গানে অধীর বাগচি।

0: বাজিমাত। ধ্রুবতারা ধ্রুবতারা।
1: তাহলে ধ্রুবতারা তিন নম্বর প্রশ্নের এবার উত্তর শুনবো। উত্তর কি ছিল, কোন সিনেমার গান?
2: উত্তর ছিল নাকপাশ, নাকপাশ ছবির গান। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, কারা কারা সঠিক উত্তর দিয়েছেন শুনে নি। হরিপাল হুগলি থেকে তাপস তলুই, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, কোচবিহার থেকে ভাস্কর সেহানবিশ, বেহালা কলকাতা ষাট থেকে রীতা শ্রীমানী, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ সঠিক উত্তর দিয়েছেন।
1: আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা অবশ্যই বন্ধুদের জন্য থাকবে।

0: দেখতে দেখতে স্টুডিওর ঘড়ি বলছে রাত 11টা বেজে 55-56 আমরা চলে গেলাম। ঘড়ির কাঁটার অনুযায়ী তো সময় বদলে যাচ্ছে, আর সময় বদলালে ক্যালেন্ডার পাতাও কিন্তু বদলে যায়।
1: বুঝেছি, তোমার ক্রাশের বার্থডে,
0: আমার না, অনেকেরই হয়তো। এভাবে একটা করে দিন আসে, সেই দিনটা নিয়ে আমরা ভাবি, তাহলে তাকে নিয়ে ভাবি, এই ভাবনাটা চলুক। আর অবশ্যই গান শোনাও চলুক, গান নিয়ে, ভালো লাগা নিয়ে, সব কিছুই নিয়ে আমাদের গানে গানে বাজিমাত। সঙ্গে ছিলাম শ্রাবস্তী রাজশ্রী, আবার ফিরে আসবো পরের সপ্তাহে। ভালো থাকবেন, ভালো রাখবেন,
1: শুভরাত্রি।

আধুনিক গানের পরবর্তী শিল্পী আশা ভোসলে।

স্টুডিওর ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 12টা বেজে 54 মিনিট হয়ে 32 সেকেন্ড। শুনছেন DTH বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান। পরবর্তী গানের শিল্পী লতা মঙ্গেশকর।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 1:15 হয়ে 42 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান। আধুনিক গানের পরবর্তী শিল্পী কিশোর কুমার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। পরবর্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন আধুনিক গান। এই গানের সাথে সাথেই আজকের আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

পরবর্তীতে দুটো থেকে তিনটে পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গান এবং তিনটে থেকে ভোর চারটে পর্যন্ত নানা রঙের গান।

আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান শুনছেন একযোগে এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

স্টুডিওর ঘড়িতে যখন কাটায় কাটায় রাত দুটো, আর সময়টা বাংলা ছায়াছবির গানের। আজকের প্রথমে থাকছে ছায়াছবি একান্ত আপন থেকে প্রথম গানটি, আশা ভোসলে এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

একান্ত আপন ছায়াছবি থেকে গান শুনছেন। এবারে শুনবেন পরপর দুটি গান শিল্পী আশা ভোসলের কণ্ঠে।

এখন শুনবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত বাংলা ছায়াছবি মধুর মিলন। এই ছায়াছবি থেকে প্রথম গানটি কুমার শানু এবং আলকা ইয়াগনিকের দ্বৈতকণ্ঠে

1989 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি আক্রোশ। ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং দেবশ্রী রায় অভিনীত বাংলা ছায়াছবি আক্রোশ। এই ছায়াছবি থেকে পরপর তিনটি গান, শিল্পী আশা ভোসলের কণ্ঠে। স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 2:56 হয়ে 42 সেকেন্ড। আর আজকের শেষ গানটি শুনব ছায়াছবি ছন্ন ছাড়া থেকে, শিল্পী কিশোর কুমার।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন একযোগে এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপেও। স্টুডিও ঘড়ির কাঁটায় সময় 3:32। এখন শুনবেন নানা রঙের গান। আজকের এই অনুষ্ঠানের প্রথম নিবেদনে থাকছে ব্যান্ডের গান। প্রথম ব্যান্ড ভূমি।

দেখা নাই। টিম টিম হাতি চলে লিচু বাগানে, একটা লিচু পড়ে গেল চায়ের দোকানে। চা দোকানি চা দোকানি দরজা খুলো না, বরিশালের বউ।

স্টুডিওর ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় রাত 3:24 হয়ে 44 সেকেন্ড। আর শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান। ব্যান্ডের গানের পরবর্তী নিবেদনে ব্যান্ড চন্দ্রবিন্দু।

0: স্টুডিওর ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় রাত 3:47 হয়ে 20 সেকেন্ড। শুনছিলেন নানা রঙের গানের অনুষ্ঠানে ব্যান্ডের গান। এখন শুনবেন লোকগীতি, শিল্পী স্বপন বসু।
1: গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান।

প্রভাতির আসরে এরপর শুনবেন রাগ পরমেশ্বরী, বাঁশিতে রাগটি বাজিয়ে শোনাবেন শিল্পী সুবীর রায়। রাগ পরমেশ্বরী, নিবেদনে শিল্পী সুবীর রায়।

0: আজ প্রভাতের আসরে আমরা শুনলাম রাগ বৈরাগী এবং তারপর রাগ পরমেশ্বরী।
1: রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: যেমন কথা থাকে প্রতি শুক্র শনি ও রবিবার চিরন্তনীর আসর সাজিয়ে আমরা পৌঁছে যাই আপনার কাছে। চিরন্তনী আমাদের ভালো থাকার রসদ, কারণ চিরন্তনী আমাদের অনেক কিছু শেখায়, অনেক কিছু জানায়, অনেক কিছু নিজেদের মতন করে গুছিয়ে নিতে সাহায্য করে। আর আজ চিরন্তনীর আসর এভাবেই শুরু করলাম আমি সৌম্য। আগামী বেশ কিছুটা সময় থাকব আপনাদের সঙ্গে গানি আর গল্পে। প্রতিটা দিনই নতুন নতুন করে শেখার এক একটা পরিসর তৈরি করে আমাদের জীবনে। প্রতিটা দিনই নতুন করে আমাদের ভাবতে শেখায়, বুঝতে শেখায়। আসলে এই জীবনের অনেকটা সময় আমরা শিখতে শিখতে বড় হই, শিখতে শিখতে চলি। কতটা বুঝি জানি না, কিন্তু শিখি তো বটেই, প্রতিনিয়ত শিখি। আর শিখি বলেই আমাদের কৃতজ্ঞতা, সেই শক্তির প্রতি ধাবিত হয় যারা, যিনি বা যারা আমাদের এই পৃথিবীতে এনেছেন। শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে বেদ মন্ত্র দিয়ে আমরা শুরু করলাম। আরেকটি গান শোনাতে ইচ্ছে করছে শিল্পী সুবিনয় রায়।

গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।

বাড়িটিতে বারবার যাওয়ার পেছনে অন্যতম কারণ হল ডুয়ার্সে পাহাড়ের অনেক উঁচুতে দাঁড়িয়ে থাকা এই বাংলো থেকে তাকালে একদিকে ঘন জঙ্গল আর অন্যদিকে অপূর্ব নদী দেখতে পাওয়া যায়। ঘাড় ঘোরালেই মুহূর্তের মধ্যে দৃশ্য পরিবর্তন হতে থাকে। এমন বাড়ি খুব কমই আছে, তার উপর আছে বাড়ির মালিকের আন্তরিকতা। আব্দুল আমার পুরনো বন্ধু, সে এবং তার স্ত্রী দুজনেই আমার প্রকৃতি উদযাপন খুব উপভোগ করে। আমি আরাম কেদারায় পশ্চিমমুখী হয়ে বসে একবার জঙ্গল, আবার পর মুহূর্তেই নদী দেখতে দেখতে চা খাই, বই পড়ি। মাথার উপরে শতাব্দী প্রাচীন গাছ, রোদ লাগে না, ছায়া ছায়া ভাব। এর মধ্যে আবার বিশাল আর একটা গাছের নিচে টাঙানো আছে ছোট্ট তাঁবু, ইচ্ছে করলে সেখানে হাত পা ছড়িয়ে লম্বা ঘুমও দেওয়া যায়। স্বর্গ সুক্তে একেই বলে নাকি? তা সেদিন গেছি সেই সুখের সন্ধানে। সারাদিন কাটল অরণ্যময় বাগানে, নদীর মৃদুমন্দ বাতাস উপভোগ করে। সন্ধ্যায় পড়লাম ফাঁপড়ে, বন্ধু যাবে একটা বিয়েতে, জেদ ধরেছে আমাকেও সঙ্গে যেতে হবে। তাই বললাম, তুই পাগল নাকি? আমি চিনি না, জানি না, আমার নিমন্ত্রণও তো নেই, আমি কেন যাব? কিন্তু সে হচ্ছে নাছোড় বান্দা। আরে তুই কোন রাজা বাদশা যে তোকে আলাদা করে নিমন্ত্রণ করতে হবে? ওরা আমার খুব ঘনিষ্ঠ, আমার সাথে গেলে কোনো অসুবিধা হবে না, বরং ওরা খুশিই হবেন। আমি ভাবলাম অদ্ভুত ঝামেলায় পড়া গেল, সত্যি তো চিনি না, জানি না, কিভাবে যাই? বললাম তোর যাবো না। সে কিন্তু নাছোড় বান্দা, ছাড়ার পাত্র সে নয়। আমার থেকে আরো কিছুটা চেঁচিয়ে সে বলল, তোকে যেতেই হবে, মেয়ের বাবা আমাকে বলেছে আপনার বাড়িতে যারা যারা আছেন সবাইকে নিয়ে আসবেন, আমার আন্তরিক অনুরোধ। তার পরের কথাটায় কিছুটা অবাক হয়ে গেলাম। সে বলল, মেয়েও নাকি বলেছে সে আমাকে নাকি চেনে, সোশ্যাল মিডিয়া।

নাকি ফলো করে। মনে মনে ভাবলাম কে আবার, সে কিন্তু বলেই চলল, তাহলে হয়ে গেল নেমন্তন্ন। মনটা কিন্তু সেই খচখচ করতেই থাকল। তেমন ভাবেই উঠে পড়লাম গাড়িতে, সেটাও বেশ ভয়েরই ব্যাপার। সে গাড়ি আল্ড ফ্যাশনের গাড়ি নয়, বরং বলা ভালো মান্ধাতার আমলের গাড়ি। সে গাড়ির চারিদিকে ঝনাত ঝনাত আওয়াজ হয়, মনে হয় যে কোনো মুহূর্তে কোনো না কোনো অংশ ঠিক খুলে পড়ে যাবে রাস্তায়। আমি ভয় ভয় জিজ্ঞেস করি, এই জিনিস পেলি কোথায়? এ তো মনে হয় মানে সলিল সমাধি হওয়ার সময় এসে গেছে। সে নির্বিকারভাবে উত্তর দেয়, 49 সালের মডেল, কোম্পানির গ্যারেজে পড়েছিল, আমি রেস্টোর করেছি, এখন ট্রায়াল চলছে। মনে মনে ভাবলাম তা ট্রায়াল চলুক না, তার মধ্যে আমাদের জড়ানোর কী দরকার। মুখে শুধু বললাম ট্রায়ালটা পরে দিলে হতো না? সে বেচারা আমার অবস্থা বুঝতে পেরে বলল, আরে দূর ভয় পাস না, আমি লন্ডন থেকে পিএইচডি করা ইঞ্জিনিয়ার, ভুলে গেছিস? গাড়ির গর্জন আর সেই ঝনঝন আওয়াজ কিন্তু বেড়েই চলল। মনে মনে ভাবলাম ইঞ্জিনিয়ারের কি ছিঁড়ি, আর তারপরে আর কথা বাড়ালাম না। মনে মনে শুধু প্রার্থনা করলাম যত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততই মঙ্গল।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আমাদের গাড়িটি নানান রকম উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করতে করতে অবশেষে বিয়ে বাড়ি পৌঁছল। হ্যাঁ, হাড় মাস অক্ষত রেখেই। সবেমাত্র বর নেমেছে, সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত সেই মুহূর্তের ছবি ধারণ করার জন্য। হঠাৎ বরটর সব ফেলে সবাই এই আজব বস্তুটা, মানে আমাদের গাড়িটা ঘিরে ধরল। কি হাসি এক একজনের! কে যেন আবার বলল, এ আবার কি গাড়ি! অদ্ভুত ধরনের একটা রাগ হলো আমার। মনে মনে ভাবলাম,

কি ঝামেলায় পড়লাম রে বাবা। বিয়ে বাড়িতে ঢুকে দেখলাম তেমন সমাদরও নেই। মেয়ের বাবা এসে শুধু একবার বলে গেলেন, বসুন। তারপর একেবারে হাওয়া। বন্ধুটিরও দেখি কোনো বিকার নেই, সে অনবরত আম পান্না খাচ্ছে, আর কোন সময় কি একটা বিরাট কাতল মাছ বড়শিতে ধরেছে সেই গল্প সবার সাথে করছে। খুব স্বাভাবিকভাবেই আমার বড্ড অধৈর্য লাগলো, কি করি কি করি। মোটামুটি নিজেরাই খুঁজে পেতে খেতে বসলাম। যে বন্ধু বলেছিল আমি গেলে মেয়ের বাবা নাকি খুব খুশি হবে, সেই বাবারও কোনো খোঁজ খবর নেই, আর তার কোনো লোকজনেরও কোনো টিকিট দেখা নেই। কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরার অপেক্ষায় আছি। বন্ধুর দেখি ফেরার কোনো তাড়াই নেই, খাওয়া শেষ করে সে আবার অন্য গল্প ফেঁদেছে। এই করতে করতে বাজলো রাত 12টা, কোণে বিদায় নেওয়ার পালা। সে সময় ছুটতে ছুটতে মেয়ের বাবা হাজির। তিনি আমার বন্ধুর হাত ধরে বললেন, ভাই আপনি এখানে, আমি সারা বিয়ে বাড়ি খুঁজছি, চলুন চলুন, মেয়ে তুলে দেবেন না। সে বলল, ওখানে আমি কেন, আপনি মেয়ের বাবা, আপনি তুলে দিন। মেয়ের বাবা তার হাত ধরে টানতে টানতে বললেন, না না, আপনি না গেলে আমিও যাব না। অবাক হয়ে দূর থেকে দেখলাম বন্ধুটি মেয়েটিকে তার বরের হাতে তুলে দিল, পাশে তার বাবা। শেষ মুহূর্তে মেয়েটি বন্ধুর বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কাঁদতে লাগলো। দূর থেকে দেখছি সেও চোখ মুচ্ছে। কোনো বিদায়ের এই সময় যে কোনো বিয়েতে আমি কাঁদি, কারণ আমি জানি এই সময়টা আমার জন্য অপেক্ষা করছে। ফিরে আসছি সেই মর্মরে গাড়িতে, কত ধরনের আওয়াজ যে গাড়িটা থেকে বেরোচ্ছে তার ইয়ত্তা নেই। সেদিকে অবশ্য আমার মনও তেমন নেই। জিজ্ঞেস করলাম, ব্যাপারটা কি রে? মেয়ের বাবা তাকে বাদ দিয়ে তুই কন্যা সম্প্রদান করলি? সে কোনো জবাব দিল না। আমি অধৈর্য হয়ে পড়লাম, আবার বললাম, কিরে বল। বলবো, তবে আরেকটা গানের ওপারে।